107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কথায় গানে আনন্দধ্বনি অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে যে কথাগুলো মনে হলো, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে রবীন্দ্রনাথ তার গানে, কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্তকে কিন্তু ঋতু বলে বর্ণনা করেছেন। যা যেখানেই বলুন না কেন, বর্ষা ঋতু, বসন্ত ঋতু, শীত, হেমন্ত, সবাইকেই ঋতু বলে বর্ণনা করেছেন। কিন্তু যখন গ্রীষ্মের কথা বলেছেন, তখন কিন্তু গ্রীষ্মের গানে, কবিতায় বেশিরভাগ জায়গাতেই গ্রীষ্মের সম্বোধন কিন্তু দেখা যায় না, সেখানে বৈশাখ বলেছেন। বৈশাখ হে মৌনী তাপস, এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো, বেশিরভাগ জায়গাতেই আমরা লক্ষ্য করি বৈশাখ শব্দটি ব্যবহার করেছেন। এটা আমাদের মনে হয় কেন, এই প্রশ্ন হয়তো আমাদের মনের মধ্যে থাকবে, কারণ আমরা যত তাকে জানি, যত পড়ি, যত গান শুনি, কবিতা বলি, ততই মনের মধ্যে আমাদের অনেক প্রশ্ন ঘোরাফেরা করে। কিন্তু হয়তো তিনি বৈশাখকে একটু বেশি পছন্দ করতেন, দারুণ অগ্নিবাণে হয়তো তার মন বিদ্ধ হয়েছিল, সে কথা জানার উপায় আজ আমাদের নেই। আমরা শুধু তার গানই শুনে যেতে পারি।

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামছি। আবারও কোনো একদিন এরকম গান নিয়ে কথা নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো। যেতে যেতে এই গানটি শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায়, ভালো থেকো সবাই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে কথা হবে আজকে। এমন একটি বিশেষ বিষয় নিয়ে কথা হবে যেই বিষয়ের সাথে আমাদের গর্ব জড়িয়ে আছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদানের জন্য আমরা জানি দেশ বিদেশ থেকে নানান সম্মাননা দেওয়া হয়, তেমনি বিশ্ব দরবারে কোনো বিশেষ কাজের জন্য ব্রিটিশরা নাইট অথবা নাইটহুড উপাধি দিয়ে থাকেন, তেমনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য রবীন্দ্রনাথ নাইট উপাধি পেয়েছিলেন ঠিক আজকের দিনে 1915 সালে। রবীন্দ্রনাথের এই নাইট উপাধি প্রাপ্তির কিছু গল্প আপনাদের তুলে ধরবো

আমরা অনেক গল্প জানি, কিন্তু রবীন্দ্রনাথ নাইট উপাধি পেয়েছিলেন আজকের দিনে 1915 সালে। মূলত সাহিত্যের ক্ষেত্রে তার অবিস্মরণীয় কীর্তির জন্য। কিন্তু এই নাইট উপাধিকে নিয়ে আমরা যে গল্পটি বহু শ্রুত এবং বহু পঠিত, সেটি হচ্ছে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং কেন করেছিলেন সেই গল্প আমরা বেশি জেনে থাকি, পড়ে থাকি। 1915 সালে রাজা পঞ্চম জর্জ তাকে সম্মান প্রদান করেন এবং মূলত তার সাহিত্য কীর্তির জন্য। কিন্তু বহু পঠিত হচ্ছে তিনি এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালে 30 মে, এবং সেটি নিয়ে ব্রিটিশ সরকারের কাছে এক চিঠি পাঠিয়ে তিনি ত্যাগ করেছিলেন, সেটি নিয়ে বেশি আলোচনা আমরা করে থাকি। 30 মে এই কিছুদিন আগেই, মানে আজকে 3রা জুন অতিক্রান্ত হয়ে এসেছে। বলতে গেলে নাইট উপাধি পাওয়া এবং নাইট উপাধি ত্যাগ করার মধ্যে খুব বেশি অন্তর নেই দিনের তফাতে। যাই হোক, সেই গল্প আমরা করছি।

রবীন্দ্রনাথের নাইট উপাধি প্রাপ্তি এবং নাইট উপাধি ত্যাগ, এই গল্প নিয়ে আজকে আমি আছি অর্পিতা। নাইট বা নাইটহুড আসলে বিশ্ব দরবারে উজ্জ্বল হওয়া কোনো ব্যক্তিত্বকে দেওয়া হয়, যেটি ব্রিটিশ সরকার কর্তৃক দেওয়া হয়, ব্রিটিশ রাজকীয় সম্মাননার সর্বোচ্চ স্তর। এবং এই উপাধি প্রাপ্ত হওয়ার পরে কোনো ব্যক্তির নামের আগে স্যার শব্দটি বসে। 1913 খ্রিস্টাব্দে বা সালে রবীন্দ্রনাথ নোবেল জয় করেছিলেন আমরা জানি, কিন্তু 1915 সালে পেয়েছিলেন নাইট উপাধি, কিন্তু সেটিও তিনি 1919 সালে ত্যাগ করেন এক সুদীর্ঘ চিঠির মাধ্যমে নিজের অব্যক্ত যন্ত্রণাকে প্রকাশ করে। এবং যেই যন্ত্রণা তিনি প্রকাশ করেছিলেন এক ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জন করে, তারই কথা নিয়ে আমি অর্পিতা প্রভাত বিনায়।

1914 সালের মে মাস, মধ্যগগনে তখন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সদ্য নোবেল সম্মানপ্রাপ্ত রবীন্দ্রনাথের খ্যাতি, আর বাতাসে বয়ে বেড়াচ্ছে ধুলোবালির অনাকাঙ্ক্ষিত কিছু বাতাস। নোবেল প্রাপ্তির নৈপথ্যে নাকি রয়েছে সুইডেনের রাজকুমারের ভূমিকা। কবি ছিলেন নীরব। আসলে ঠাকুর পরিবারের সঙ্গে ইংরেজদের সম্ভ্রমের সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথের সময় থেকে। দ্বারকানাথের পাণ্ডিত্য, বিচার বুদ্ধি, মেধা, রুচিবোধ, সুদক্ষ ব্যবসায়িক মানসিকতা তাকে সকলের কাছে বরণ্য করেছিল এবং তিনি বরাবরই চেয়েছিলেন রাজা রামমোহনের মতাদর্শের সমর্থন জানিয়ে পাশ্চাত্য শিক্ষা ভারতে আসুক। একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত ছিলেন এবং রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথও পাশ্চাত্য সংস্কৃতিকে সম্মান জানিয়েছিলেন এবং এইভাবেই পিতা এবং পিতামহের উদার চেতা মনোভাব বহুলাংশে প্রভাব ফেলেছিল রবীন্দ্রনাথের ওপর। সেখান থেকেই ব্রিটিশদের সাথে রবীন্দ্রনাথের এক সম্ভ্রমপূর্ণ সম্পর্ক কিন্তু ছিল এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নোবেল প্রাপ্তির পর তারও সুদৃঢ় হয় এবং 1915 সালের আজকের দিনে সেই কারণে ব্রিটিশ রাজপরিবার থেকে, ব্রিটিশ সরকার থেকে তাকে নাইট উপাধি দেওয়া হয়।

আমরা রবীন্দ্রনাথের কথায় আছি। 1915 সাল, 2026, 110 বছর অতিক্রান্ত তার নাইট উপাধি পাওয়ার। কিন্তু যে নাইট উপাধি পেলেন 1915 সালে, সেই নাইট উপাধি ত্যাগ করে দিলেন 1919 সালের। তার কারণ, 1914 সালে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং পরাধীন দেশগুলিকে স্বায়ত্তশাসন প্রদান করা হবে এই প্রতিশ্রুতির ফলে ভারতীয়রা যুদ্ধে অংশ নিয়েছিল। 1919 সালে যুদ্ধ যখন শেষ, শাসক গোষ্ঠী যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের বেকার অবস্থায় নিজের নিজের গ্রামে পাঠিয়ে দিল। যুদ্ধজয়ী ব্রিটিশ তখন যুদ্ধকালীন ক্ষতিপূরণে ভার্সাই চুক্তি নিয়ে ব্যস্ত, ব্যস্ত জাতিপুঞ্জের গঠন নিয়ে। বঞ্চিত ভারতবাসীর মধ্যে পুঞ্জীভূত হতে থাকল ক্ষোভ। দেশে তখন চরম আর্থিক মন্দা, দুর্ভিক্ষ, মহামারী অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। বড়লাট মন্টেগু চেমসফোর্ড রাওলাট আইন করে শাসকের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলেন। তার ফলস্বরূপ 1919 সালের 13ই মে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, নিরস্ত্র নিরাপরাধ মানুষগুলোর ওপর নেমে এসেছিল সশস্ত্র ক্ষমতাসীন বাহিনীর আক্রমণ, যে ঘটনা মানুষের কানে এসে পৌঁছতে সময় লেগেছিল খানিক, রবীন্দ্রনাথের কানেও পৌঁছতে হয়েছিল বিলম্ব। সংবাদপত্রের বিক্ষিপ্ত খবর, চিঠি, লোকমুখে যখন সভ্যতার মোড়কে এই বর্বরতার কথা রবীন্দ্রনাথ জানলেন, এহেন নৃশংস যে ঘটনা, সেই ঘটনায় কবি হয়ে উঠলেন অস্থির এবং অ্যান্ড্রুস সাহেবকে তিনি ডেকে পাঠালেন। এবং তিনি তখন জানতে চাইলেন যে কি করণীয়। এমনকি কবি এটাও চেয়েছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী যদি রাজি থাকেন, তারা দিল্লি দিয়ে পাঞ্জাবে ঢুকে এই পরিস্থিতিকে পর্যবেক্ষণ করবেন এবং যদি ব্রিটিশ শাসকরা বিরোধিতা করে, সেটিই হবে প্রতিবাদের ভাষা। কিন্তু তিনি উপলব্ধি করলেন শাসকে দেওয়া নাইটহুড উপাধি গ্রহণের আগে গান্ধীর তাকে বলা উপদেশ এবং ভবিষ্যৎবাণী, জাতিগত সাম্য দৃষ্টির বিষয়ে 100 বছর ধরে ব্রিটিশ ধোকা দিয়েছে। গান্ধী এই মর্মে সচেতন করেছিলেন রবীন্দ্রনাথকে। কিন্তু রবীন্দ্রনাথ বরাবর চেয়েছেন পাশ্চাত্য সংস্কৃতির আলো তমসাচ্ছন্ন ভারতীয় উপমহাদেশকে আলোকিত করুক। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো যখন রবীন্দ্রনাথ ভাবতে শুরু করলেন তার সেই নাইট উপাধিকে রাখা আর উচিত নয়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

গানে কথায় প্রভাত বিনায় এবং রবীন্দ্রনাথের নাইট উপাধি প্রাপ্তি এবং নাইট উপাধি ত্যাগ নিয়ে আমি অর্পিতা আপনাদের সাথে আছি কথায়। আর রবীন্দ্রনাথের যেই গল্প আমি করছিলাম সেই গল্পর এবারে শেষ পর্যায়। 1919 সালের মে মাসের 30 তারিখ বড়লাটকে এক চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ, যে তিনি সাম্মানিক স্যার অর্থাৎ নাইট উপাধি ত্যাগ করছেন। সারা ভারতের মেরুদণ্ড যখন কঠোর শাস্তির ভয়ে শামুকের খোলসে নিমজ্জিত, তখন বাংলার এবং তথা বিশ্বের এক কবির কলমে উচ্চারিত হয়েছিল নির্ভীক ধিক্কার বাণী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের এই নাইট উপাধি ত্যাগকে লিখেছিলেন দেশের বেদনার মধ্যে আমরা যেন নতুন করে পেলাম রবিবাবুকে। এবার একা তিনিই আমাদের মুখ রেখেছেন, এক বিশ্ব নাগরিকের কণ্ঠে ধ্বনিত হয়েছিল প্রতিবাদ, এবং তারপরে কেটে গিয়েছে বহু বহু বছর। আমরা যখন দেখি সমস্ত সভ্যতার বেড়াজাল নাগপাশ, শোষণের নাগপাশ জড়িয়ে ধরে রয়েছে মানব সভ্যতাকে, আমরা কি সেই রবীন্দ্রনাথের মতো সাহসী হতে পেরেছি? সত্যি কি কোনো পাঠ নিয়েছি কবির দেখানো পথে? সেই কথা কিন্তু বারে বারে আজ স্মরণ করার পালা, যে রবীন্দ্রনাথ যে সাহসী হয়ে যে সত্যদ্রষ্টা ছিলেন, তার

রবীন্দ্রনাথের নাইট উপাধি প্রাপ্তি এবং নাইট উপাধি ত্যাগ নিয়ে, এই কথা নিয়ে আমি অর্পিতা ছিলাম আজকের প্রভাত বীণায়। রবীন্দ্রনাথ নাইট উপাধি পেয়েছিলেন 1915 সালে ঠিক আজকের দিন 3রা জুনে, আর নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালের 30শে মে। বহু বছর, শতাধিক বছর অতিক্রান্ত এই দুটি ঘটনারই, কিন্তু এই ঘটনা আমাদের কোথাও গিয়ে শেখায়, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়াকে রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে মনের অন্ধকার দূরীকরণ হবে এবং মানুষ বিশ্ব নাগরিক হবে, কিন্তু তার মানে এই নয় কোনো সভ্য জাতি তার থেকে দুর্বলতর বা দুর্বলতম কোনো জাতিকে শোষণের পরাকাষ্ঠায় বেঁধে রাখতে পারে। শাসকের যে মানদণ্ড, যে রবীন্দ্রনাথ বলেছেন শাসকের মানদণ্ড রাজদণ্ড রূপে দেখা দিল রাত্রি পোহানোর পরে, সেটা কিন্তু তিনি চাননি। তিনি চেয়েছিলেন সকলকে নিয়ে এক সুন্দর সভ্যতা গড়ে উঠবে, যেখানে বিভেদ হানাহানি শোষণ থাকবে না, যেখানে সাম্যতা থাকবে, মানুষে মানুষের মধ্যে আনন্দ থাকবে, মানুষ যেখানে কোথাও গিয়ে পরাজিত, অসহায়, বঞ্চিত, নিরুপায় হয়ে না বাঁচে। একজন বিশ্ব নাগরিকের সেটি কর্তব্য। রবীন্দ্রনাথ বারবার তার লেখায় এই সহমর্মিতা দেখিয়েছেন মানব সভ্যতার প্রতি, মানব জাতির প্রতি। এবং নাইট উপাধি প্রাপ্তি এবং নাইট উপাধি ত্যাগের মধ্যে, দুটির মধ্যেই আমাদের বাঙালিদের তথা ভারতবাসীদের এক গর্ব লুকিয়ে আছে। যেতে যেতে শেষ গান, আবারও 8:30 মিনিটে কথা হবে।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
2: सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।
3: और इस गीत को सुनते सुनते हम चले जाएंगे।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: natural resources and wildlife conservation efforts. With that, it's back to you, Shagun.
1: Thank you, Subhadra. And now before we end the bulletin, the headlines once again. Venezuela's acting president Delcy Rodriguez to be on a five-day visit to India beginning today. Senior Congress leader D.K. Shivkumar to be sworn in as Chief Minister of Karnataka this afternoon. West Bengal Chief Minister Suvendu Adhikari to launch Annapurna Yojana to provide 3,000 rupees every month to eligible women in the state today. Bangladesh Foreign Minister Khalilur Rahman elected President of 81st Session of UN General Assembly. External Affairs Minister Dr. S. Jaishankar congratulates him. And in women's cricket, hosts England beat India by 6 wickets in third and final T20 International to seal 3-match series to 1. And with that, we end the morning news. Have a nice day.
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
3: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সুপ্রভাত, আমি অর্পিতা, আবারও চলে এলাম মনের মেলোডিতে। আর মনের মেলোডিতে আজকে কথা হবে কি নিয়ে? আসলে আজকে বিশ্ব বাইসাইকেল দিবস। 2018 সালের 12 এপ্রিল ইউনাইটেড নেশন বা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আজকের দিনটিকে বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। কারণ এই বাইসাইকেল দিবস কেন তাৎপর্যপূর্ণ? আসলে বাইসাইকেল এমনই একটা যান যেটি বলা যেতে পারে পলিউশন ফ্রি এবং আমাদের ছোটোবেলার নস্টালজিয়ার সাথে জড়িয়ে আছে। আর এমন এক যানবাহন যে কোনোভাবেই, সবথেকে বড় কথা, এয়ার পলিউশন বা বায়ু দূষণকে কমিয়ে দেয় এবং নানানভাবেই বাইসাইকেল চালানোর নানান উপকারিতা আছে। মানসিক চাপ কমায়, ওজন ঠিক রাখে এবং আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরল আছে তার মাত্রা কমাতেও কিন্তু বাইসাইকেল ভীষণ জরুরি। আসলে বাইসাইকেল এই দিবসটি যে বিশ্ব বাইসাইকেল দিবস আমরা জানি পালিত হচ্ছে ইউনাইটেড নেশনের জন্য, 3রা জুনকে বলা হয়েছে, কারণ সাইকেল হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্যকর যানবাহনই নয়, বায়ু দূষণকে কমায়। তাছাড়াও একটা, ওই যে বললাম ছোটোবেলার নস্টালজিয়া লুকিয়ে আছে সাইকেলের সাথে, সাইকেল চোট চড়া প্রথমবার এবং সাইকেলে চড়ে এই যে প্যাডেলের ছন্দে যে ফেলে আসা আমাদের দিন, শৈশবের সব থেকে যে প্রিয় সঙ্গী, প্রথম যে সাইকেলটা।

এই সাইকেলে প্রথম বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, শহরের রাস্তা চেনা আর পাড়ার অলিগুলি ঘুরে বেড়ানো, সব কিছুই একটা নস্টালজিয়া। বা প্রথম প্রেমিকার সাথে সাইকেলে করে ঘুরে বেড়ানো নদীর ধারে ধারে, তো এই বাইসাইকেল নিয়ে আমাদের কিন্তু অনেক নস্টালজিয়া আছে। তাই বিশ্ব বাইসাইকেল দিবসে আপনারা আসুন মনের মেলোডিতে কথা বলতে 9903055992 এই নম্বরে, যে বাইসাইকেল আপনার কাছে শৈশবের সঙ্গী তো ছিলই, কীরকম সঙ্গী ছিল, কীরকম নস্টালজিয়া বা শৈশবের সঙ্গী ছিল সে, সেই বাইসাইকেলটি নিয়ে প্রথম যে সাইকেল চড়েছিলেন সেই বাইসাইকেল নিয়ে কী কী করেছিলেন, সেই অভিজ্ঞতা আমাকে জানাতে আসুন।

এই যে গানটি আমরা শুনছিলাম, নিশ্চয়ই অজানা শপথের এই গানটির কথা মনে আছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার বন্ধুরা গ্রামের এক রাস্তা দিয়ে, ধান ক্ষেতের পাশ দিয়ে দল বেঁধে সাইকেল নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছেন মনের আনন্দে। এই দৃশ্যটি নিশ্চয়ই গান শুনতে শুনতে এতক্ষণে মনে পড়ে গেছে। সাইকেল এমন একটি ইকো

ফ্রেন্ডলি যান যেটি শুধু শারীরিক সক্ষমতাকে বৃদ্ধি করে তাই না, এক অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি করে। সাইকেল থেকে অনেকবারই প্রথম সাইকেল শেখা থেকে যারা শিখেছেন অনেকবারই পড়ে গেছেন, হাত পা কেটে গেছে, তবু একটা অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি করে। যখন আরেকটা জিনিসও ছোটোবেলায় সবার সাথে অভিজ্ঞতা হয়েছে যে প্রথম যখন সাইকেল চালাতে বাচ্চারা শেখে, বাবা পেছন থেকে সিটের পেছন দিকটা ধরে থাকেন এবং প্যাডলিং করার জন্য প্রথম তো তারা হাতে ধরে শেখান, তারপরে পেছন থেকে ধরে ধরে সাপোর্ট দিয়ে দিয়ে বাচ্চাদের বাবারা শিখিয়ে থাকেন এবং এই সেই বাচ্চাদের বাবাদের কাছে সেই সাইকেল চালানো শেখা বা বড় দাদা দিদিদের কাছ থেকে শেখা এবং ওই যে সাপোর্ট সিস্টেমটা, পেছন থেকে পুশ করা, পেছন থেকে ধরে থাকা, সবটা মিলিয়ে সাইকেল কিন্তু ওতপ্রোতভাবে শৈশবের সাথে জড়িত। আর এমন এক ইকো ফ্রেন্ডলি যানবাহন যাকে বলা যেতে পারে আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে বা ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এই সমস্ত দেশগুলোতে আমরা দেখি রাষ্ট্রপ্রধানরাও ব্যবহার করেন সাইকেল। সাইকেল বে আছে সেখানে, সাইকেলকে সেখানে একদম নাম ভীষণভাবে উৎসাহিত করা হয়। তো সেরকমই কথা বলতে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে এসছেন, সেই যে কাঁপা কাঁপা হাতে সাইকেলের হ্যান্ডেল ধরেছি আজও ছাড়িনি, ছাড়বো না। ছোটো থেকে সঙ্গী, যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে শিখেছি হাই স্কুলে যাব বলে, এখনও আমার প্রিয় বন্ধু সঙ্গী আমার বাইসাইকেল। প্রত্যেক দিন বিকেলে চলে যাই এটাকে নিয়ে, দূরে বেরিয়ে আসি মন খারাপের সঙ্গী এটি। শরীর যেমন ভালো থাকে তেমনই মন, একদম তাই। বাইসাইকেল নিয়ে যা নস্টালজিয়া সেই কথা বলতে আসুন যে আপনার বাইসাইকেল আপনার বন্ধু, আপনার বাইসাইকেল আপনার প্রথম প্রেমের সঙ্গী, আপনার বাইসাইকেল আপনার বাবার স্মৃতি, আপনার বাইসাইকেল আপনার দাদা দিদিদের সাথে খুনসুটির স্মৃতি। কী নস্টালজিয়া প্রথম সাইকেল চালানো, প্রথম বাইসাইকেল নিয়ে, এবং গ্রামে গঞ্জে বলা যেতে পারে মাইলের পর মাইল সাইকেল চালানোর অভিজ্ঞতা আছে অনেক মানুষের। প্রধান যাতায়াতের সঙ্গী বাইসাইকেল। আজকে বিশ্ব বাইসাইকেল দিবস, সেই বাইসাইকেল নিয়ে কথা হোক।

পথ চলতে কালো ছেলের নিঠুর মধুর হাসি নিশ্চয়ই অনেকেই দেখেছেন, যে প্রথম প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সাইকেলে করে ঘুরে বেড়ানোর যে রোম্যান্টিসিজম, তাই নিয়ে কথা লিখেছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক। আমি যখন প্রথম সাইকেল চালানো শিখি তখন আমার তৎকালীন গার্লফ্রেন্ড, যাই হোক বা এখন বর্তমানে তিনি হয়তো সোমনাথবাবুর ঘরণীয় হতে পারেন, তাকে সামনে বসিয়ে সাইকেলে করে ঘুরে বেরিয়েছিলাম। তো এই নস্টালজিয়ার কথা সোমনাথবাবু শেয়ার করেছেন আমাদের সাথে, যে সাইকেল এমন একটা যান যে ছোটবেলা তার সাথে জড়িয়ে আছে, এবং সব থেকে বড় কথা এই যে ছোট ছোট স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডা মারা, বন্ধুদের সাথে, এবং আমার সিনেমার দৃশ্যও আমরা দেখেছি যে সাইকেল নিয়ে কত মজার দৃশ্য। এই মুহূর্তে মনে পড়ছে বসন্ত বিলাপ সিনেমার একটি দৃশ্যে আমরা দেখেছি যে সিনেমা দেখতে গিয়ে সাইকেল রেখে অনুপ কুমারের যে চরিত্রটি বসন্ত বিলাপে, সাইকেল চুরি হয়ে যাচ্ছিল, তখন যে একটা ক্যাওস সৃষ্টি হবে সেই সাইকেলটিকে বাঁচানোর উদ্দেশ্যে, বন্ধুর হাতে ধরা পড়ে যাওয়া যে তিনি তার গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে গেছেন সাইকেলটিকে ব্রিজের নিচে রেখে, আর সেই ব্রিজের নিচ থেকে সাইকেলটি চুরি হয়ে যাচ্ছিল। তো এরকম সাইকেল নিয়ে মজার দৃশ্য ভারতীয় সিনেমাতে অসংখ্য, এবং সাইকেল নিয়ে বিখ্যাত বিশ্ববিখ্যাত সেই সিনেমাটি তো রয়েছেই, বাইসাইকেল থিভস, তো সেটি তো রয়েছেই। সেটি নিয়ে একটু কথা হবে যে সাইকেল কোথাও গিয়ে অদ্ভুতভাবে মানুষের জীবনে, মানে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, বিশেষ করে শুধু শৈশবে নয়, শৈশবে, কৈশোরে, তারপরে যৌবনে এবং প্রৌঢ়ত্বে। কারণ আমি নিজে দেখেছি আমার অনেক বয়োজ্যেষ্ঠদের সাইকেল প্রধান যানবাহন গ্রামে গঞ্জে মফস্বলে,

1886 সাল 13 সেপ্টেম্বর, বর্ষার মেঘ তখনও পুরোপুরি কাটেনি, তবে ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে সোনালি রোদ্দুর। আবহাওয়া মোদ্দা কথায় শীতল। কলকাতায় সেদিন সকাল থেকে সাজো সাজো রব। ময়দানি ছেলে ছোকরার দল জড়ো হয়েছে, সাহেব সুব্রত আছেনই কেন? আসলে সেদিন এক স্বনামধন্য মানুষের আসার কথা। এসে পৌঁছলেন টমাস স্টিভেন্স, বাইসাইকেল চড়ে প্রথম বিশ্বভ্রমণ করছেন যিনি। তাকে ঘিরে জমকালো মিছিল বেরোল এবং কলকাতাবাসী বিস্ময়ে দেখতে লাগল 1884 সালের 22 এপ্রিল সকাল 8টায় সান ফ্রান্সিসকো থেকে রওনা দিয়েছিলেন এই মানুষটি, টমাস স্টিভেন্স। দুচাকার জানে চেপে গোটা দুনিয়ায় বন বন করে তিনি পাঙ্ক দিয়েছেন এবং সারা পৃথিবীর কাছেই ছিল সাইকেল একটি বিস্ময়। পৃথিবীর ঋণী কিন্তু এই যান্ত্রিক কাছে। নিজের চালক নিজেই, অন্যের ওপর জুলুম নেই, দামও মারাত্মক কিছু নয়, ধনী গরিবের ভেদাভেদ মুছে দিতে সক্ষম, আবার দূষণও ঘটায় না, তেল গ্যাস কিছু ধার ধারে না, চলার জন্য শান বাঁধানো রাস্তাও লাগে না। এমন কোনো মানুষ নেই যিনি সাইকেলের প্রেমে পড়েননি, কলকাতাও পড়েছিল সেদিন। সেই প্রেম কিন্তু আজও ফিকে হয়নি, তাই আজকে বিশ্ব বাইসাইকেল দিবসে সাইকেলের গল্প হচ্ছে, সাইকেলের নস্টালজিয়া।

কিভাবে আমাদের শৈশবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সাইকেল, আপনারাও আসুন কথা বলতে নস্টালজিয়া নিয়ে, বাইসাইকেলকে নিয়ে। বাইসাইকেল আমাদের ভীষণ আজন্ম বন্ধু, তাই নিয়ে কথা বলুন 9903055992। আমি অর্পিতা আপনাদের সাথে মনের মেলোডিতে বাইসাইকেল নিয়ে কথা বলছি বিশ্ব বাইসাইকেল দিবসে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি.
1: সাইকেল নিয়ে কথা হচ্ছে, আর সাইকেলের উপকারিতা, সাইকেলের নস্টালজিয়া, বাল্য স্মৃতি, শৈশব স্মৃতি সব নিয়ে গল্প করতে আমার কাছে আসুন। প্রথম সাইকেল চড়া, সাইকেলকে বন্ধুদের নিয়ে বেরোনো, বা সাইকেল বাবা কিনে দিয়েছেন, প্রথম সেই সাইকেল কিনে দেওয়ার স্মৃতি, যা আপনার সাইকেল নিয়ে মনের মাঝে গল্প আছে আমার কাছে শেয়ার করুন, আমার কাছে ভাগ করে নিন। সাইকেল ছোটবেলার স্বপ্নের বাহন, সকলের জীবনের প্রথম গাড়ি হলো এই বাইসাইকেল। আমি প্রথম যে সাইকেল কিনেছিলাম সেই সাইকেল আমার কাছে এখনও প্রিয় সাথী হয়ে আছে। ছোটবেলায় সাইকেল চড়ে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার স্মৃতি আজও নস্টালজিয়া হয়ে আছে। এই সাইকেল নিয়ে প্রেম করেছি, প্রেমিকাকে নিয়ে ঘুরেছি, এখনও সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। কত নতুন নতুন যান আসবে যাবে, কিন্তু সাইকেল সারা জীবন স্বমহিমায় উজ্জ্বল।

হয়ে থেকে যাবে। দীপঙ্কর মাল লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। এবং সাইকেল নিয়ে এত গল্প, সাইকেল নিয়ে এত নস্টালজিয়া, সাইকেল নিয়ে এতটা প্রেম, সাইকেল নিয়ে অনেক অনেক অজানা তথ্য রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে ভাগ করে নেব। আপনারাও আসুন আপনাদের অভিজ্ঞতা আমার কাছে ভাগ করে নিতে, যে কী করে বাইসাইকেল আপনার প্রথম প্রেম, প্রথম প্রেমের সাক্ষী, বন্ধুত্বের সাক্ষী, খুনসুটির সাক্ষী, স্বপ্নভঙ্গের সাক্ষী, একাকিত্ব একেবারে কাটিয়ে আনন্দে ভরপুর করার সাক্ষী, আত্মবিশ্বাসের সাক্ষী। তাই সাইকেল প্রেম ছোট বড় আমাদের সকলেরই কিন্তু রয়ে

যাদবেন্দ্র পান্ডা লিখেছেন জোখিয়া বাজার কাঁথি মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে। লিখেছেন যে সাইকেল নিয়ে তার অভিজ্ঞতার কথা, যে প্রথম গান শুনতে শুনতে সেই শৈশবে ফিরে গেলাম, নস্টালজিক হয়ে পড়লাম। প্রথম প্রথম সাইকেল থেকে পড়ে যেতাম, তারপর ভালো শেখা হয়ে গেলে ছুটির দিনে সাইকেলে চেপে বন্ধুদের সাথে গল্প করতে করতে গ্রামের বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম, খুব মজা হতো। এবং তারপরে কোনোদিন ফিরতে দেরি হলে বাড়িতে বকুনি শুনতে হতো। সাইকেল এমনই একটি যান যে সাইকেলের প্রতি একটা ভীষণ নস্টালজিয়া। তার পরের বার্তায় সুব্রত মাল লিখেছেন, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে সকাল হোক বা বিকেল, আমার প্রিয় বাইসাইকেল, ছোটবেলায় পড়ালেখা সাথে বাইসাইকেল চড়তে শেখা, প্যাডেলযুক্ত দুচাকার বাহন, দূষণ করে নিয়ন্ত্রণ, বাইসাইকেল যতই চালাই একটুকু দূষণ ছড়াই নাই, সাইকেল এক।

নস্টালজিয়া, সাইকেল একটা ভালোবাসা। তাই বিশ্ব বাইসাইকেল দিবসে সবাই মিলে চলুন বলি যে আমাদের এখানেও, আমাদের শহরেও একটা সাইকেল বে করে দেওয়া হোক, যাতে কলকাতা শহর দূষণমুক্ত হতে পারে। তাহলে বোধহয় সত্যিকারের আমরা একটু উপকৃত হব।

পথ কবে হলো ঠিক শুরু, জানি না এ পথ কবে হবে ঠিক শেষ, জানি না কবে যে ফুরবে বাঁচা কেনা, জানি না কবে যে ফুরবে স্বপ্ন রেশ, জানি না এ পথ কবে হলো ঠিক শুরু, জানি না এ পথ কবে হবে ঠিক শেষ।

বিশ্ব বাইসাইকেল সাইকেল দিবসে বার্তা পাঠিয়েছেন দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে। সীমা দাস লিখেছেন যে আমার নিজস্ব কোনো বাইসাইকেল ছিল না, তবে আমাদের পাশের বাড়িতে এক দিদি ছিলেন, যেই দিদি খুব ভালো সাইকেল চালাতে পারতেন এবং ওই দিদির সাথে সাইকেলে চড়ে বহু সুন্দর জায়গায় ঘুরে বেরিয়েছি। তখন এত বিল্ডিং ছিল না, তখন ছিল অনেক ফাঁকা মাঠ এবং সেই পুকুর, পুকুরে দেখা যেত শাপলা ফুল, সাইকেলে করে চলার পথে এসব সুন্দর দৃশ্য দেখতাম। দিদির সাথে সাইকেল চড়ার আনন্দ উপভোগ করেছি, আমার সাইকেল চালানো শেখা হয়ে ওঠেনি। শৈশবে সাইকেল শুধু বাহন নয়, এটি ছিল আনন্দের প্রতীক। আর যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাওয়া সেই দুই চাকার সাইকেলে আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল আনন্দ গতির মধ্যে নয়, ছোট ছোট অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে। সীমা দাস লিখেছেন, চলে যাই পরের বার্তায়। সাইকেল তখন সে শুধু একটি বাহন নয়, শৈশবের সঙ্গী, স্বাধীনতার বলা যেতে পারে প্রতীক, অসংখ্য স্মৃতির সাক্ষী। গ্রামের মেঠোপথ হোক বা শহরের গলি, সাইকেলের চাকার ঘূর্ণনের সঙ্গে জড়িয়ে থাকে আনন্দ, অভিযান, নতুন কিছু আবিষ্কারের গল্প। ক্লান্ত বিকেলে বা ভোরের নির্মল বাতাসেই সাইকেল যেন নীরবে বলে, চলো একটু দূরে ঘুরে আসি। জীবনের ব্যস্ততার মাঝেও সাইকেল আমাদের সরলতার কথা মনে করিয়ে দেয়। জ্বালানি নয়, শুধু দুপায়ের শক্তিতেই এগিয়ে চলে সে। তাই পরিবেশ বান্ধব, পরিবেশের বন্ধু হওয়ার পাশাপাশি সুস্থ জীবনের সঙ্গী। সত্যিই বন্ধু যখন সাইকেল, তখন প্রতিটি পথ হয়ে ওঠে আরও একটু বেশি সুন্দর, একটু বেশি আপন। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন। আর এরকম অনেক বার্তা এসেছে যার মধ্যে আরও কিছু পড়ব। অতনু পাঠক লিখেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে, বিশ্ব বাইসাইকেল দিবসে সাইকেল নিয়ে বলতে গেলে মনে পড়ে যায় ছেলেবেলার সাইকেল চড়ে, সাইকেল শেখার পর প্যাডেলে চাপ দিয়ে এক অপার বিস্ময়ে নতুন নতুন জায়গায় পৌঁছে যাওয়ার আনন্দ। যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল সেটি ভোলার মতো নয়। আরও অনেক বার্তা আছে, কিন্তু সকল বার্তা একটা গানের ওপারে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

শুভ সকাল দিদি ভাই, প্রথম সাইকেল চড়তে শিখি আমার বর্দার, যেখানে যেতাম সাইকেল আমার সাথে ছিল, এবং বাসে করে যেখানে যেতে হবে সেখানেও সাইকেলে চড়ে গিয়েছি। সত্যি সাইকেল চাপতে খুব মজা হতো, যেখানে খুশি দাঁড়িয়ে গাছের নিচে বিশ্রাম নেওয়া যেত, নিজের খেয়ালে হালকা বাতাসে মন দোলাতে দোলাতে সাইকেল চড়তাম। এখনও হয়তো আমার বাইক আছে, কিন্তু প্রত্যেক জায়গাতেই সাইকেল এখনও পর্যন্ত নিয়ে যাই। সব থেকে মজার ব্যাপার হলো সাইকেলে সেইভাবে কোনো খরচা নেই, এখন টাকা সাশ্রয় করতে হবে ভেবে বাইক ছেড়ে সাইকেলেই চড়ছি। পেট্রোলের দাম অনেক, আমার দুটো সাইকেল। জগদ্ধাত্রীতলা হাওড়া আমতা থেকে নিশাকর ধর লিখেছেন। আর চলে যাই পরের বার্তায়। গুড মর্নিং দিদি ভাই, সাইকেলে চেপে স্কুলের যাত্রা আর এখান থেকে ওখান থেকে বাড়ি ফেরা, এবং একসাথে হাতে হাত রেখে তার আনন্দ মনে হতো, কোনো কিছুই এই আনন্দের ভাগ হবে না। মনিকা মাইতি নামখানা থেকে লিখেছেন, সত্যি তাই, সাইকেল একটা অদ্ভুত নস্টালজিয়া। মিনা কর্মকার দমদম থেকে লিখেছেন, অনেক ছোট্টবেলায় সাইকেল চালাতে গিয়ে হাঁটু কেটে গেছিল, নিজের সাইকেল না বাবার সাইকেল, নিজের করে সাইকেল পাইনি, বাবা খুব বলেছিল তখন, আজ এত বছরও সেই কাটা দাগটা আছে, কিন্তু বাবা নেই। আসলে বড়দের সাইকেল চড়ার একটা ভীষণ ইচ্ছে ছোটদের ভীষণ থাকতো, এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছু বাবাদের সাইকেল, দাদাদের সাইকেল, জ্যাঠা কাকাদের সাইকেল, যেহেতু তখন ছিল একান্নবর্তী পরিবার, ছোট থেকে বড় হতে হবে, বড় সাইকেলে উঠতে হবে, তো সেই একটা অদম্য বাসনা ছিল। তো মিনাদির কথা সেটা বোধহয় মনে করিয়ে দিল। তারপরের বার্তা লিখেছেন রায়পুর ছত্তিশগড় থেকে উৎপল মুখোপাধ্যায়। মনের মেলোডিতে কানপিতে গান শুনছি, পুনাতে ফিরে যাব, আর নস্টালজিক বিষয়ে, আজকে বিশ্ব বাইসাইকেল দিবস, প্রথম প্রিয় বাহন ছিল বাইসাইকেল, স্কুল থেকে যখন প্রথম কলেজে গেলাম নতুন সাইকেল বাবা কিনে দিলেন, নিজেই শিখেছিলাম বন্ধুদের সাথে, খুব আনন্দিত হলাম যে বলতে পারছি না, কাজের জন্য কিছুদিন 1987 সালে জার্মানিতে গেছি, তখন দেখেছি পোস্টম্যান সাইকেলে এই চিঠি, মানে চিঠি বাড়ি বাড়ি বিলি করছেন, এমন ভালো দূষণমুক্ত যানবাহন যান পৃথিবীর অনেক দেশে খুবই ইউজফুল। হ্যাঁ, এটা আগেও আমি বলছিলাম যে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে কিন্তু বাইসাইকেল বে আছে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সেখানকার রাষ্ট্রপ্রধানরা, তারা কিন্তু সাইকেল চালিয়ে তাদের অফিসে যান, যেটা আমাদের দেশে আমরা দেখতে যদিও পাই না। আমি এখনও মাঝে মাঝে শরীর ভালো করতে সাইকেল চালাই, এবং সত্যি কথা বলতে সাইকেলের নস্টালজিয়া প্রচুর। অনেক অনেকগুলো বার্তা পড়লাম, আবারও পড়ব, কিন্তু একটা গানে তো আমাকে যেতেই হবে, যেহেতু ঘড়ির কাঁটা বলছে 9:24 হয়ে গিয়ে প্রায় 28 সেকেন্ড।

0: রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
3: মনের মেলোডিতে আমি অর্পিতা। পরের বার্তায় চলে যাই। সাইকেল চালানোর গল্প লিখেছেন, আমি সাইকেল চালানো শিখেছিলাম ক্লাস এইটে ওঠার পর। বেশ খানিকটা বড় হয়ে শেখা হাফ প্যাডেল চালানোর অভিজ্ঞতা হয়নি। প্রথম সাইকেলটি দিয়েছিলেন আমার বড় মাসি। আমাদের কাছে শুধু মাসি নয়, মায়ের আরেকটি রূপ ছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। তার দেওয়া সেই সাইকেলটি এখনও আমার কাছে রয়েছে, প্রায় 16 বছর পেরিয়ে গেছে। সেটি যেন তার স্নেহ আর ভালোবাসার জীবন্ত স্মৃতি। 2021 সালে বাইক কেনার পর থেকে সাইকেলটির তেমন করে যত্ন নেওয়া হয়ে ওঠেনি। আজ এই অনুষ্ঠানের কথা শুনতে শুনতে কোথাও যেন একটা অপরাধ বোধ কাজ করছে। মনে হচ্ছে যাকে এত ভালোবাসতাম তার দেওয়া একটা অমূল্য স্মৃতি এইভাবে ধুলো জমিয়ে ফেলে রাখা ঠিক হয়নি। হয়তো আবারও সাইকেলটিকে পরিষ্কার করে যত্ন নিয়ে নতুন করে রাস্তায় নামানোর সময় এসেছে। সৌম্যদীপ ভূঁইয়া লিখেছেন কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সকলকে ভালো থাকতে বলেছেন, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা। আর তারপরের বার্তায় লিখেছেন, পৃথিবীতে প্রথম জার্মানিতে সাইকেল ইনভেন্টেড হয়েছিল। বাইসাইকেল মিস্টার বোন এক ভদ্রলোক তৈরি করেছিলেন। আমি প্রবাসী ছিলাম, প্রথম যাতায়াতের সহজ যান ছিল সাইকেল, দুটি সাইকেল ছিল। অমিতাভ হোর লিখেছেন গলফ গার্ডেন কলকাতা 33 থেকে। আর সাইকেলের কথা লিখেছেন নন্দা রায় পোড়েল, তিনি লিখেছেন বেলগাছিয়া এল রোড হাওড়া থেকে, যে সাইকেলের কথা প্রথমেই মনে পড়ে, খুব ছোট্টবেলায় বাবা কাকাদের সাইকেল টেনে টেনে নিয়ে যেতাম। ছোট কাকা খুব মজার মানুষ ছিলেন, ছোটদের সারপ্রাইজ দেবেন বলে ছোট সাইকেল কিনে তাতে চড়ে আসছেন। বড় মানুষ প্যাডেল করতে পারছেন না বলে পা দুটো মাটিতে টেনে নিয়ে আনছেন, যেন সাইকেলটা নিজের জন্য কিনেছেন। আমরা ভাই বোনেরা সেই সাইকেলটা পেয়ে চড়ার জন্য মারামারি লাগিয়ে দিতাম। শক্তি যার সাইকেল তার। বেশিরভাগ দিনই আমি সাইকেলটার চাবি লুকিয়ে রাখতাম, পড়াশোনা হলে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া ভুলে সাইকেল নিয়ে মাঠে বেরিয়ে পড়তাম। একটু বড় হতে সাইকেল চড়া শিখতে গিয়ে কত যে হাত পা কেটেছে তবু হাল ছাড়িনি। তবে সাইকেলে কোনোদিন উঠতে শিখিনি। এই প্রসঙ্গে একটা মজার কথা বলি, সাইকেল নিয়ে দূর দূরান্তে পড়াতে যেতাম, কিন্তু যতক্ষণ না উঁচু জায়গা পেতাম সাইকেলটাকে হাঁটিয়ে নিয়ে যেতাম, এতে সময় বাঁচাতে গিয়ে উল্টে দেরি হয়ে যেত। এই করে অনেক টিউশন হাতছাড়া হয়েছে। একদিন ওইভাবে ফিরতে দেখে এক পরিচিত দাদার প্রশ্নে জানালাম খারাপ হয়ে গেছে। দাদা দেখে না বলায় দাদাকে বীরত্ব দেখিয়ে সাইকেল নিয়ে গড়গড়িয়ে চার চাকার সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে এমন ভান করলাম যেন কিছুই হয়নি। টের পেলাম যে বাড়িতে গিয়ে ডাক্তারের নির্দেশে একটানা সপ্তাহখানেক বেড রেস্টে থেকে, সেদিন থেকে সাইকেল চড়ার ইতি। তবে সাইকেলের মতো দূষণহীন নস্টালজিক যান বা বাহন আর কিছুই হতে পারে না। বিশ্ব সাইকেল দিবসে নতুন আরোহী বন্ধুদের শুভেচ্ছা জানাই, বলবো হাত পা ছড়ুক কাটুক ভাঙুক তবু হাল ছেড়ো না, এমন নিখরচার বন্ধু আর পাবে না। একদমই তাই, সাইকেল একটা অদ্ভুত নস্টালজিয়া। সাইকেল একটা ভীষণ, সেই যে বললাম রোম্যান্টিসিজম রয়েছে, এবং সেটাই কিন্তু হয়েছিল প্রথম যখন সাইকেল এসেছিল। এক অদ্ভুত উন্মাদনায় পৃথিবী মেতে উঠেছিল। সেই গল্প কিছুটা করেছি যে কলকাতার রাস্তায় প্রথম সাইকেল যখন দেখল কলকাতার মানুষ, সেই উন্মাদনা। যাই হোক, এবারে একটা গানে কিন্তু যেতেই হবে।

সুপ্রভাত মনের মেলোডি, সুপ্রভাত জানাই দিদিভাই তোমাকে, বিষয়টি অভিনব। অনেক কথা মনে পড়ছে, ছোট্ট করে বলি, আমার যখন বিয়ে হয় তখন কিছুই ছিল না, বিরাট সংসার, একা আমার বরের উপার্জন। তখন মাস্টার্স করছি খুব।

কাটানি, একটি রেঞ্জার সাইকেল ছিল, সেটাই ছিল আমার পক্ষীরাজ। প্রচুর চড়েছি তাতে, আর সেই দিনগুলো হারিয়ে গেছে, ভীষণ রকমভাবে ফিরে পেতে চাই। এখন হয়তো ভগবান অনেক কিছু দিয়েছেন, কিন্তু সেই প্রথম দিনকার নস্টালজিয়া লিখেছেন মানসী বৈদ্য কোন্নগর থেকে। তারপরে চলে যাই, প্রদীপ মুখোপাধ্যায় লিখেছেন, মনে পড়ে যাচ্ছে ছোটবেলা, আমার তখন ষষ্ঠ শ্রেণী, প্রথম সাইকেলে হাত, তখন একটা হাত দিয়ে হ্যান্ডেল ধরে আরেকটি হাত দিয়ে সাইকেলের সিটটাকে জড়িয়ে ধরে হাফ প্যাডেল এবং মাঝে মাঝে রাস্তায় পা ফেলে দাঁড়ানো, এই ছিল তখন আমার সাইকেল শেখা। সে যে কী নেশা সেটা লিখে বোঝাতে পারবো না। আর যার সাইকেল হাতের সামনে পেতাম, টেনে নিয়ে চালাতে শুরু করতাম। বড়রা কেউই তাদের সাইকেল দিতে চাইতেন না, দিলেও আমার পেছন পেছন ছুটতেন, এই ভয়ে যদি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি। অ্যাক্সিডেন্ট যে হয়নি এমন নয়, ব্রিজ থেকে নামার মুখে আমারই দোষে ধাক্কা দিলাম একটি রিকশাকে। রিকশার কিছু হলো না, আমি আছাড় খেয়ে পড়লাম রাস্তায়, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় কেটে গিয়ে রক্ত বেরোতে লাগলো। বন্ধ হলো সাইকেল চালানো, তা সত্ত্বেও আবারও সাইকেল চালিয়েছিলাম, চালানোটা খুব ভালোভাবেই শিখেছিলাম। এখন আমি সাইকেল ছাড়া বাড়ি থেকে বেরোতেই পারি না, যদিও এটাও আমার বদভ্যাস। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন সাইকেলে নিয়ে তার নস্টালজিয়া। আর তারপরে লিখেছেন মিতালি ঘোষ মানিকতলা মেন রোড কলকাতা থেকে, যে শুভ সকাল, অনেকদিন পর কথা হচ্ছে, সেই স্কুলের পড়ার দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন অনেক বন্ধু বান্ধবীরা মিলে কোচিংয়ে পড়তে যেতাম, বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হতাম, সব বন্ধুরা মিলে সাইকেল হাঁটিয়ে নিয়ে যেতাম, গল্প করতে করতে, এক অদ্ভুত মাদকতা নস্টালজিয়া ছিল সেই সময়, সেই সময়ের কথা। তাই নিয়ে হচ্ছে গল্প আজকে বিশ্ব বাইসাইকেল দিবসে।

সাইকেলে যাতায়াত যান দূষণ বিনা ছোটে পিচ রাস্তা কিংবা ঢালাই বাজার অথবা হাঁটে সাথী আজও সেই দুই চাকা যান দিনে হোক বা রাতে দূর হোক বা নিকটে যেতে সে থাকে ঠিক সাথে থাকে না কোনো জ্বালানি খরচ কসরত দুই পায়ে পৌঁছে দেয় সে খুব সহজে ডাইনে হোক বা বায়ে জ্বালানি বাঁচাতে কাছাকাছি যেতে সাইকেল চড়ে যাও সুস্থ থাকতে সুস্থ রাখতে পরিবেশ বাঁচাও বা অসাধারণ একটি মেসেজ আর এই বার্তাটি পাঠিয়েছেন প্রতাপমূলা গোপীনাথপুর কোরপায় তমলুক পূর্ব মেদিনীপুর থেকে একদম দারুণ সুন্দর এক বার্তা আসলে এমন একটি দ্বিচক্র যান এমনই একটি যান যেটি পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি যাকে আমরা বলে থাকি এবং সবথেকে বড় কথা বায়ু দূষণ রোধ করে কোনো রকম কোনো জ্বালানির খরচ নেই শুধু নিজের দুটো শক্ত পা এবং প্যাডেল করা যার মাধ্যমে আপনি এক মুক্ত দিগন্ত মুক্ত এক বলা যেতে পারে মুক্ত বিহঙ্গের মতন উড়ে যেতে পারেন কিন্তু হ্যাঁ অনেক সময় ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে যেহেতু দ্বিচক্র যান কিন্তু তার মানে এই নয় তার গুরুত্ব দিনে দিনে কিন্তু বাড়ছে এবং আমরা দেখছি যত উন্নততর সভ্যতা তত উন্নততর দেশ সেই দেশে কিন্তু প্রত্যেকটি শহরে প্রায় সাইকেল বে আছে নির্দিষ্ট একটি রাস্তা যেখান দিয়ে সাইকেলে চড়ে লোকেরা যাতায়াত করেন আমার মনে হয় আমাদের দেশেও সেটি কিন্তু খুব প্রয়োজন যদি হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না

ছোট্ট ছেলেটাকে সাইকেলে বসিয়ে স্কুলে নিয়ে যেতাম, কবিতা শোনাতাম। এইভাবে অনেক কবিতা তার মুখস্থ হয়ে যায়। বেতের বনে ডাহুক পাখি ঘুমায়, কেউ যেন তার সন্ধান নাহি পায়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে পাঠিয়েছেন বার্তা। আর ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, সাইকেলের অভিজ্ঞতা নেই তাই বলতে পারলাম না। আর এরকম অনেক বার্তা আরও আছে। লিখেছেন, একাদশ শ্রেণীতে সাইকেল চালানো শিখেছি বাবার কাছে, বাবার বন্ধুর বাড়িতে ছুটিতে ঘুরতে ঘুরতে। তাছাড়া ছোটোবেলায় বাবা আমায় সাইকেলের সামনে বসিয়ে বহুদূর স্কুলে পৌঁছে দিত। শীতের ভোরে দুহাত দিয়ে কুয়াশা সরাতে সরাতে স্কুলে পৌঁছতাম। জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আর লিখেছেন হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, শুভ সকাল। আর সাইকেল নিয়ে লিখেছেন, বাইসাইকেল চলে খুব কম, মানে দেখা হয়েছে, কিন্তু দূষণের যুগে পেট্রোল ডিজেল বাঁচিয়ে চলে। তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতার কথা লেখেননি। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো ছায়া ঘেরা পথে, কখনো বা নিঝুম আলো আধারের রাতে, সাইকেল করে পাড়ি দেওয়া মন সবুজ ঘেরা বনে, কখনো বা লিখেছেন, এটা কি লিখেছেন ঠিক বুঝতে পারছি না। যাই হোক, পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন। যাই হোক, আরও লিখেছেন, কে দেখি একটু, সাইকেল চালানো নিয়ে শিখতে গিয়ে পড়ে শরীরে কেটে ছড়ে যাওয়া, সেগুলো কিন্তু মা বাবারা বিশেষ পাত্তা দিতেন না। যাদবপুর অঞ্চলে এক ডাক্তার ছিলেন, তিনি সাইকেল করে রোগী দেখতে যেতেন এবং 1975 সালে সাইকেল কিনে নিজের পয়সা দিয়ে, দাম ছিল 400 টাকা, যেটা আজ অবিশ্বাস্য মনে হতে পারে। সাইকেলের প্লাস পয়েন্ট যেগুলো, রাস্তায় চেন পড়ে গেলে বা টায়ার ফুটো হয়ে গেলে দুরবস্থা হয়, আবার দোকান না থাকলে খুবই অসুবিধে হয়, আর সাইকেল চোরের উপদ্রব আছে। তবে তবুও সাইকেল কিন্তু দূষণমুক্ত একটি যান। আর ঐশী সরকার লিখেছেন, সুইডেনের প্রধানমন্ত্রী, তিনি সাইকেল করে অফিসে যেতেন, আমাদের দেশে সেটা কল্পনা করা যায় না। হ্যাঁ, অবশ্যই সেটা ডেনমার্কের মানে প্রধানমন্ত্রীকেও আমরা দেখেছি সাইকেলে করে যেতে তার অফিসে। সাইকেল সত্যিই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যান। আর এত কিছুর পরেও সাইকেল নিয়ে নস্টালজিয়া আমাদের থেকেই যাবে। সাইকেল সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যান। অনেক অনেক অনেক বার্তা পড়লাম সাইকেল নিয়ে। সাইকেল কারোর প্রথম প্রেম, সাইকেল কারোর নস্টালজিয়া, সাইকেল কারোর ছোটোবেলার সঙ্গী, বাবার স্মৃতি, কারোর মাসির স্মৃতি, কারোর দাদার স্মৃতি, এরকম নানান স্মৃতি ঘেরা গল্প আমরা কিন্তু শুনলাম সাইকেল নিয়ে। যাই হোক, এবারে আমার প্রায় যাওয়ার সময়, আর বিশেষ সময় নেই, তাই শেষ গান দিয়ে আমাকে যেতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন সেই কামনাই করি, যাতে সবাই ভালো থাকেন এবং আনন্দে থাকেন সেইভাবেই আমরা কিন্তু আশা রাখি যে একদিন আমরা আনন্দ করে সবাই মিলে থাকব। এবং সত্যি সাইকেলের মতন এইরকম এক মানে দূষণমুক্ত যান, এরকম পরিবেশ বান্ধব যান, যেটি যখন আবিষ্কৃত হয়েছিল তখন মুগ্ধ বিস্ময়ে সারা বিশ্ব তাকিয়েছিল, সেই বিশ্ববিখ্যাত সিনেমাটির কথা যে বলছিলাম।

বাইসাইকেল থিপ, যেই সিনেমা মুগ্ধ করেছিল আপামর বিশ্ববাসীকে এবং আমাদের বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে, যে এরকমও বিষয় নিয়ে গল্প হয়, বাইসাইকেল নিয়ে, পুরো সিনেমাটি বাইসাইকেলকে নিয়ে, বাইসাইকেলই তার কেন্দ্রীয় চরিত্র এবং বাইসাইকেলটি চুরি হয়ে যায় সেটি নিয়ে গল্প, এবং অদ্ভুত এক মানবিক সম্পর্কের গল্প যেটি বিশ্বযুদ্ধের সময়ে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক সেই গল্প। যাই হোক, অনেক অনেক গল্প হলো আজকে সাইকেল নিয়ে। যেতে যেতে মন ভালো করা একটি গান আপনাদের জন্য রেখে গেলাম।

What do you think? Come on, you can say.

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তো বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য।

0: हम सब जानते हैं 75 जो ग्रुप्स वो है पीवीटीजी सबसे पिछड़े अभी भी और कोई पेड़ के मंच के पे रहते हैं, उनके कोई जमीन नहीं, जमीन था लेकिन रिकॉर्डेड नहीं, इसलिए उनको जमीन देकर घर बनाना उनके हर चीज के लिए अधिकारी लोगों को जितने कर्मचारी लोगों का दायित्व है।
1: 2026 সালে দেশজুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয়নি। CBSE-র পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলির স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। এজন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ওই ব্যাংকগুলিতে কোনো অ্যাকাউন্ট থাকার দরকার নেই। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত ওই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 10 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণ বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী কর্মসূচি হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নীতি নিয়োগ, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্নে সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের আলাদা গোষ্ঠী গঠনকে ঘিরে

0: জল্পনা তুঙ্গে আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের জয়ী বিধায়করা বিধানসভায় আসেন। এদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান প্রমুখ। বিধানসভায় নওশাদ আলী কক্ষে এই বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপরই সমর্থনের চিঠি উলুবেড়িয়া পূর্বের বিধায়ক কৃতপ্রত বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে জমা দিয়েছেন। সূত্রের খবর, বিধানসভার নতুন বিরোধী দলনেতা মনোনীত হয়েছেন কৃতপ্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলির উপর হামলা চালানোয় তার জবাবে ইরানি আক্রমণ চালায়। এর ফলে দু দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ার সংঘর্ষ বিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দু দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা একটি অত্যন্ত উপযোগী বিষয়। আজ বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মান্ডাভিয়া বলেন, নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস মানুষের স্বাস্থ্যের পক্ষেও উপযোগী।
1: साइक्लिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइक्लिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं, बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता, सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे, उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেল 4টায় বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 1:30।
2: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं लवलीन निगम। दिल्ली के मालवीय नगर स्थित एक होटल में आज आग लगने से 10 लोगों की मौत हो गई। कई अन्य लोगों को बचा लिया गया है। दिल्ली अग्निशमन सेवा के अनुसार आग बुझाने के लिए 15 दमकल गाड़ियां मौके पर पहुंची। दिल्ली की मुख्यमंत्री रेखा गुप्ता ने आग की घटना में हुई जानमाल की हानि पर गहरा दुख व्यक्त किया है। सोशल मीडिया पोस्ट में मुख्यमंत्री ने कहा कि घटना की सूचना मिलते ही दिल्ली अग्निशमन सेवा, दिल्ली पुलिस, जिला आपदा प्रबंधन प्राधिकरण, एम्बुलेंस सेवा और अन्य आपातकालीन एजेंसियों के दल बचाव और राहत कार्य में लगे हुए हैं। उन्होंने कहा कि त्वरित कार्यवाही से प्रभावित परिसरों से कई लोगों को बचाने और सुरक्षित निकालने में मदद मिली। मुख्यमंत्री ने कहा कि दिल्ली सरकार स्थिति पर कड़ी नजर रख रही है और प्रभावित परिवारों को सभी आवश्यक चिकित्सा सहायता प्रदान की जा रही है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आग की घटना में हुई जानमाल की हानि पर गहरा दुख व्यक्त किया है। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि अधिकारी प्रभावित लोगों को हर संभव सहायता प्रदान कर रहे हैं। श्री मोदी ने प्रत्येक मृतक के परिजन को प्रधानमंत्री राष्ट्रीय राहत कोष से 2-2 लाख रुपए और घायलों को 50-50 हजार रुपए की अनुग्रह राशि दिए जाने की घोषणा की है। राष्ट्रपति द्रौपदी

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময়

0: মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: চলে এসেছি আমরা আপনাদের অনুরোধের গান, আপনাদের পছন্দের গান শোনাতে। আর স্টুডিওর ঘড়িতে 1:10 যেই পেরোয়, আমরাও জানি যে যারা FM গোল্ডের শ্রোতা বন্ধু তারা কানে কানে একদম আমাদের সঙ্গে মানে কি বলবো জুড়ে যান। আমরা যারা আপনাদের গান শোনাতে আসি, আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান শোনাতে আসি, তাদের সঙ্গে মনে মনে অনেক কথা হয়ে যায়। আমি এসেছি, আমি কৃষ্ণা
1: অনুপূর্বা। প্রতিদিনই আপনারা থাকেন আমাদের সাথে, আর সেই সাথে থাকে আপনাদের প্রচুর অনুরোধ আমাদের নিজস্ব ফেসবুক পেজ 100.1 FM গোল্ডে, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু বন্ধুরা ফোন করেন। আর এসব কিছু নিয়েই 100.1 FM গোল্ডে প্রতিদিন দুপুর 1:10 থেকে আজও আছে তোমায় গান শোনাবো।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।
1: কৃষ্ণা আর অনুপূর্বা আপনাদের সাথে রয়েছে দুপুর 2 পর্যন্ত আপনাদের পছন্দের গানের রিকোয়েস্ট নিয়ে। তবে হ্যাঁ, আমাদের তো অলিখিত একটা নিয়ম আছেই কৃষ্ণাদি, যারা প্রতিদিন অনুরোধ করেন বা এখানে নিজেদের গান শোনেন তারা জানেন যে সপ্তাহে 1 অনুরোধ করা যায়, আর বাকি 6 দিন কিন্তু বন্ধুদের অনুরোধ করা গান শুনতে হয়।
0: আজকেও যদিও অনুরোধের রিপিট রয়েছে, আমরা চেষ্টা করেছি যে নতুন যে অনুরোধ সেই অনুরোধকে রাখতে। তো প্রথম যার গান দিয়ে, মানে যার অনুরোধ দিয়ে শুরু করছি, পানিহাটি থেকে প্রীতিনন্দন। তিনি 3 গানের অনুরোধ করেছেন, কিন্তু প্রথম যে গানটি শুনতে চেয়েছেন এবং শোনালে ভালো লাগবে বলেছেন সে গানটি শোনাই আপনাদের। হেমন্ত মুখোপাধ্যায়।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম কাজী নজরুল ইসলামের গান। এত অসম্ভব ভালো এই গানটা,
1: ঠিকই
0: যে আমরাও মুগ্ধ হয়ে শুনলাম।
1: আরেকটা জিনিস, এই গানের জন্য অনুরোধ কিন্তু আমি খুব কম পেয়েছি। এই অনুষ্ঠান যতবারই করেছি নিশ্চয়ই নজরুল ইসলামের গানের অনুরোধ আসে, কিন্তু পার্টিকুলার এই গানটির জন্য অনুরোধ কিন্তু খুব কম শ্রোতা বন্ধুর কাছ থেকেই পেয়েছি। যাই হোক, স্বল্পশ্রুত গান বাজাতে শুনতে আমাদেরও ভালো লাগে। এর পরের গানে আমরা কি যাব কৃষ্ণাদি?
0: নিশ্চয়ই।
1: রাজপুর কলকাতা 149 থেকে অনুরোধ করেছেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী। গান অবশ্যই সুমন কল্যাণপুরের কণ্ঠে তোমার আকাশ থেকে। এই গানটি, যে গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ঋতু মুখোপাধ্যায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এ গান যখনই আমরা শুনি, ঘরে বাইরে সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলাম, আমরা সন্দীপ নিখিলেশকে একদম
1: চোখের সামনে ভিজুয়ালাইজ করা যাচ্ছে,
0: দেখতে পাই।
1: আর বিমলা অসাধারণ, তার একটা বড় টিপ পরা ঘর থেকে বেরিয়ে আসছে।
0: অমিত ঘোষ, সুমিত ঘোষ মানিকতলা থেকে এ গান শুনতে চেয়েছিলেন, দুটি গান, তার মধ্যে কিশোর কুমারের কণ্ঠে আমরা এই গানটি শুনে নিলাম।
1: এর পরের গানের জন্য রিকোয়েস্ট এসেছে বহুদূর থেকে, ঝিনাইদহ বাংলাদেশ থেকে এস এম জাবেদ আলী, চাপরেল বাজার ঝিনাইদহ থেকে অনুরোধ করে পাঠিয়েছেন তালাত মাহমুদের কণ্ঠে, তোমারে পারিনি যে ভুলিতে গানটির জন্য।

0: তালাত মামুদের কণ্ঠে গান শুনছিলাম তোমারে পারিনি যে ভুলিতে। এরপরে আমরা কোন গানে যাই?
1: গানের অনুরোধ তো অসংখ্য আছে, অসংখ্য আছে বলতে ব্যান্ডের গানের অনুরোধও আছে মোহিনের ঘোড়াগুলি গানের জন্য।
0: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গান শুনি, একটু পুরনো দিনের গান শুনছিলাম তো। মলয় দাস অনুরোধ করেছেন, শুধু মলয় দাস নয়, মলয় দাস, বিদিশা এবং অন্বেষা দাস, বিলারা হুগলি থেকে শ্রীকান্ত আচার্যের গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

সুমন কল্যাণপুরের কণ্ঠে এ গান শুনছিলাম। সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে এ গানের অনুরোধ জানিয়েছিলেন। এর পরে যে গানটি আমরা শুনব সেটি প্রদ্যুৎ সামন্ত অনুরোধ জানিয়েছেন কামিনা শ্যামপুর হাওড়া থেকে। শচীন দেব বর্মণ।

0: শচীন্দ্র বর্মনের কণ্ঠ শুনছিলাম। পরের গানে যাব, পরের গান একটু অন্য রকমের, তাই তো?
1: হ্যাঁ, ব্যান্ডের গান মহিনের ঘোড়াগুলি মানুষ চেনা যায় কি, এই গানের জন্য অনুরোধ করে পাঠিয়েছেন অভিজিৎ চট্টোপাধ্যায়, তালতলা, কলকাতা 14 থেকে। তার পছন্দের গান শোনাই।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: 100.1 FM Golden.
1: বিভিন্ন ধারার গান শুনছি, তোমায় গান শোনাবো তো এটা একটা প্রাপ্তি বটে, কারণ অনেকেই অনেক রকম গানের অনুরোধ করেন এবং আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও শুনে ফেলি অনেক ধরনের গান। এরপরে যে গানের অনুরোধ,
2: ঠিকই তাই, এসব গান নিয়ে কিন্তু তোমায় গান শোনাবোতে স্টুডিও প্রান্তে কৃষ্ণা আর অনুপূর্বা। তবে গানের সাথে কিন্তু আমাদের টুকটাক একটু আকাশ বাতাসের খবরও আছে। রোদ ঝরানো গরম আর বৃষ্টি জন্য আমরা কিন্তু প্রত্যেকেই চাতক পাখির মতো চেয়ে আছি, কিন্তু বৃষ্টি কি সত্যি হবে? আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা জরুরিকালীন সতর্কতাতে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে কোথায় কোথায়। বীরভূম, মুর্শিদাবাদ এই সব জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। আরেকবার জানিয়ে দিই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আগামী 2-3 ঘন্টার মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলায়। অর্থাৎ কৃষ্ণাদি, কলকাতার ভাগ্যে কিন্তু কিছুই নেই।
1: না, নেই বটে, কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আমরা যতই বৃষ্টি চাই না কেন, যতই আমাদের কষ্ট হোক না কেন, যারা বাইরে আছেন তারা একটু সাবধানে থাকবেন,
2: বিশেষত বাজ পড়ার,
1: বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রত্যেকেই মানে সাবধানে থাকবেন। যদিও আমি আর অনুপূর্বা এখনো অনেকক্ষণ আছি, কিছুক্ষণ পরেই দেখবো কলকাতার ভাগ্যেও শিখেছিল।
2: আচ্ছা, দেখা যাক, তোমার কথাই সত্যি হোক, আপাতত আমরা গানে চলে যাই।
1: আপাতত রবীন্দ্রনাথের কথা সত্যি হোক, অদিতি সেন বাঁশদ্রোণী থেকে আমাদের ফোনের বন্ধু অনুরোধ জানিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: আহা, এই গান শুনলে মন রিমঝিম করে ওঠে।
1: সত্যি কথা বলতে কি, এই আগুন ঝরা সময়ে আমরা যখন স্টুডিওতে আসছিলাম তখনই দেখছিলাম যে বেলা 11:30-12টায় কী অবস্থা, না জানি এখন বাইরে কী হচ্ছে। আসলে স্টুডিওর ভেতরে থাকলে একটা মজা আছে, বাইরেটা রাত না দিন কিছুই বোঝা যায় না, কিন্তু এইরকম গান শুনলে বেশ মনে হয় সত্যিই যদি একটু রিমঝিম করে বৃষ্টি আসতো।
0: এরপরে কার গান শুনবো?
1: ফুলেশ্বর,
0: হাতে কিন্তু একদম সময় নেই।
1: হ্যাঁ, ঘড়ি দৌড়চ্ছে, আমরাও দৌড়চ্ছি, চেষ্টা করছি সবার মন রাখতে। ফুলেশ্বর হাওড়া থেকে সমিতা মাইতি, সৌমিতা মাইতি অনুরোধ করেছেন শ্যামল মিত্রের কণ্ঠে ধরো কোনো এক শ্বেত পাথরের এই গানটা শোনানোর জন্য।

0: প্রাণের গান থেকে এবার ছুটি নেওয়ার পালা। একদম শেষ বেলায় আবারও হেমন্ত মুখোপাধ্যায়ের গানের অনুরোধ। আসলে যেদিন কোনো এক শিল্পী রিপিট হতে শুরু করেন, তিনি বারবার ফিরে আসেন।
1: ঠিকই তাই, এই ফিরে আসার অনুরোধে কিন্তু আজকে সুমন কল্যাণপুরের পাল্লাও ভারী ছিল, আর তারপরেই হেমন্ত মুখোপাধ্যায়। আমরা চলে যাব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ওগো কাজল নয়না হরিণী গানটির জন্য অনুরোধ করেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, কলকাতা 14 থেকে নীলাঞ্জন মান্না।
0: এই গান শুনতে শুনতেই কৃষ্ণা এবং অনুপূর্বা কিছুক্ষণের জন্য টাটা বলবে, কিন্তু আমরা ফিরে আসছি আবার 2:30
1: সুরেলা স্বপন নিয়ে। সঙ্গে থাকবেন এফ এম গোল্ডের, সঙ্গে থাকবেন আমাদের।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আই।
3: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

একটা কণ্ঠ শুধু গান গায় না, পুরো একটা সময়কে বাঁচিয়ে রাখে। সেই জন্যই সেই কণ্ঠ যখন চলে যায়, আমাদের সকলের ধরাছোঁয়ার আড়ালে নয়ন ছেড়ে যখন চলে যায় সুর ভরা দূর নীলিমায়, তবু পড়ে থাকে ছায়া ভরা স্বপ্নের গান। তিনি বৃদ্ধা হয়েছিলেন, চলে যাবার কথা ছিল হয়তো, তবু

0: মন খারাপ সুরের, মন খারাপ গানের, মন খারাপ সুর তাল ছন্দ লয়ের। তিনি সুমন কল্যাণপুর। 31 মে তাকে হারিয়ে ফেলেছি আমরা, তবু হারাই শুধু চোখে। তিনি যে আছেন, ভীষণভাবে আছেন আমাদের অনুভূতিতে, আমাদের ভালো লাগায়। আজকের অনুষ্ঠানে শুধু সে কথাই বলতে এসেছি আমরা।
1: 50 কিংবা 60-এর দশকে মুম্বাই চলচ্চিত্র জগতের নেপথ্য গায়িকা হিসেবে তিনি শীর্ষস্থানে উঠে আসতেই পারতেন, কিন্তু এই শীর্ষস্থানে উঠে আসা নিয়ে তার কোনোদিনই কোনো তাগিদ, প্রতিযোগিতা, লড়াই কিংবা দৌড় ছিল না। গান গাইতে ভালোবাসতেন, উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেছিলেন, এই সাথেই ভালোবাসতেন ছবি আঁকতে। এই যে একটু অন্তর্লীন থাকা মানুষটা, যে মানুষ নিজের সাথে নিজে কাটাতে বেশি ভালোবাসেন, পরিবারের সাথে কাটাতে বেশি ভালোবাসেন, তার সুর কিন্তু 7টা রঙেই কণ্ঠ মাধুর্যকে ভরিয়ে দিয়েছেন। গেয়েছেন প্রচুর গান, জীবনের শেষ প্রান্তে এসে ভারত সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার। তারপরেও কোথাও যেন তিনি অধরা থেকে গেলেন, আরও অনেক কিছু দেওয়ার ছিল আমাদের, তার কাছে পাওয়ার ছিল। তবে দেওয়া না দেওয়া, পাওয়া না পাওয়ার হিসেব নিয়েই তিনি কিন্তু আজ আমাদের কাছে অতীত। অতীত হয়েও তাকেই আমরা আজকে ধরব, তার গানে তার কথায় শ্রদ্ধা জানাব সুমন কল্যাণপুরকে।

0: সুমন কল্যাণপুর, উনিশশো বাহান্নতে আকাশবাণীতে গানের মধ্যে দিয়ে কিন্তু তার পেশাদার গানে মানে প্রবেশ করা। তার আগে তিনি গান শিখেছেন, ওই যে বললাম যে ভীষণ রকমের পারিবারিক, বাবা সেন্ট্রাল ব্যাংকের পদস্থ আধিকারিক ছিলেন, মূলত দক্ষিণী হলেও সেই সময় অবিভক্ত ভারত, 1937 সালে জন্ম, তার জন্ম কিন্তু হয়েছিল ঢাকায়।
1: ঠিকই তাই,
0: এবং গানময় একটি শৈশব। পরবর্তীতে চলে আসেন বম্বে, কর্ণাটক নয়, বম্বেতে আসেন, মানে অধুনা মুম্বাই,
1: 1943 সালে।
0: এবং পরবর্তীতে কিন্তু সুমন কল্যাণপুর কর্ণাটকী, দক্ষিণী আরও ভাষায় গান গেয়েছেন এবং অপূর্ব বাংলায় গান গেয়েছেন।
1: এবং গান শুধু বললে কিন্তু হবে না, একটা মানুষ যার গলার একদম ভাজে ভাজে সাত সুর মাখানো, তিনি কিন্তু প্রথমে গান সঙ্গীত শিল্পী হবেন বলে সঙ্গীত শিক্ষা নিয়েছেন তা নয়, তিনি আপন মনে গাইতে ভালোবাসতেন, সেই জন্য গান করতেন, উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন। তার ভালো লাগার বিষয়টা কিন্তু ছিল ছবি আঁকা, এবং মুম্বাইয়ের সেই সময় বিখ্যাত কলম্বিয়া হাই স্কুলে যখন পড়াশোনা করছেন পাশাপাশি তিনি তখনকার নামকরা একটি আর্ট স্কুলে ছবি আঁকাতে ভর্তি হয়েছেন। সেই সময় পুনের প্রভাত ফিল্মের যিনি সঙ্গীত পরিচালক ছিলেন এবং পারিবারিক বন্ধু, তার কাছেই তার চলছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম। ওই যে প্রথমেই তিনি বলেছেন যে একটু খুব ইন্ট্রোভার্ট ছিলেন, তো পরিবারের সাথে সময় থাকা শুধু গান নয়, রান্না করা, সেলাই করা, এসব করতেই আমার বেশি ভালো লাগে। তার যে কটি ইন্টারভিউ দেখছিলাম সেখানেও তিনি বলছেন, এবং জীবনের প্রায় শেষ প্রান্তে এসে তিনি যখন পাচ্ছেন সম্মান ভারত সরকারের কাছ থেকে, সেটা যখন নিচ্ছেন তখনও কি সাবমিসিভ, কি কুণ্ঠিতা, তাই না?
0: এবং একটু মানে বলে নেওয়া দরকার, আমরা জানি সকলেই কিন্তু তার আসল নাম কিন্তু সুমন হেম্মাডি,
1: হেম্মাডি।
0: বাবা ছিলেন শঙ্কর রাও হেম্মাডি, এবং তার আগের সারনেম যার জন্য হেম্মাডি, পরে কল্যাণপুর হয়।
1: এবং মার নাম সম্ভবত সীমা। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি বড় ছিলেন এবং এক ভাই ছিলেন। তো সেই ইন্টারভিউতে দেখছিলাম যে সেই সময় পারিবারিকভাবে যেহেতু বাবা উচ্চপদস্থ কর্মী ছিলেন, বাড়িতে একটা শিক্ষার বাতাবরণ ছিল, সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা একাডেমিক কোয়ালিফিকেশন নিতেই হবে, এগুলোর পাশাপাশি পাঁচ ভাই বোনের কার কোনটা শখ সেটা অনুযায়ী কিন্তু তার বাবা চেষ্টা করতেন তার ছেলে মেয়েকে, মানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত ছিল না। এভাবেই সুমন কল্যাণপুর তার মতো করে উঠে এসেছেন। এবং
0: একটু বলি আমরা যে আমরা অমূল্য আধুনিকে, আমরা বুধবার যখন অনুষ্ঠান নিয়ে আসি আপনাদের কাছে যে আমরা অমূল্য আধুনিকে আধুনিক গান শুনি শুধুমাত্র, কিন্তু আজকে যেহেতু তিনি সম্প্রতি চলে গেছেন তার জন্য আলাদা করে আমরা এই দেড় ঘন্টা থাকব, সেজন্য আজকের গানে আধুনিক গান, তার অন্যান্য ধারার গান যদি থাকে আমাদের কাছে, চলচ্চিত্রের গান এবং অবশ্যই হিন্দি ছবির গান। হ্যাঁ, হিন্দি ছবির গান ছাড়া সুমন কল্যাণপুরকে
1: অসমাপ্ত থেকে যাবে,
0: অসমাপ্ত থেকে যায়, তাকে শ্রদ্ধা জানানো। আমরা পরবর্তী গানে যাই, আপাতত আমরা আধুনিক গানেই আছি। যে গানটি শুনব সে গানটি 1966 সালের গান, পুলক বন্দ্যোপাধ্যায় এবং রতু মুখোপাধ্যায়ের সুর।

0: এই গানটিও পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রতু মুখোপাধ্যায়ের সুর, মূলত 60-এর দশকের গান। আসলে সুরের এক স্বর্ণযুগ ছিল তার গানে, তবু গান শোনার স্মৃতি থেকে তিনি কখনোই হারিয়ে যাবেন না। কিন্তু তার হিন্দি ছবির গান যখন আমরা শুনব, তখন অনেকেই সেটা বলেছেন বা এখন যে এই যে বাংলা গান শুনছেন, বেশ কয়েকদিন ধরেই তার গানের অনুরোধ আসছে আপনাদের কাছ থেকে। লতা মঙ্গেশকরের সঙ্গে কিন্তু তার গায়কীর চলনের অনেকটা মানে মিল আছে, যদিও তাকেই প্রশ্ন যখন করা হয়েছিল তিনি বলেছিলেন না, এটা খুব মানে খুব সচেতনভাবে আমি তাকে কখনো অনুকরণ করিনি, মানে আমার গায়কীটাই এরকম।
1: আসলে এই গায়কীর ক্ষেত্রে দুজনের এতটাই মিল যে একমাত্র দ্বৈত সঙ্গীত তাদের চাঁদ ছবির একটি গান, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা, কবিয়াজ কবিকাল, দুজনের গলা, লতা এবং সুমন কল্যাণপুরের গলাকে কিন্তু আলাদা করা যায়নি। তারপরে কিন্তু ডুয়েট সিঙ্গার হিসেবে আমরা এই দুজনকে আর একসাথে কোনো ছবিতে পাইনি,
0: কিন্তু হয়তো যারা তাদেরকে দিয়ে
1: গান করিয়েছেন
0: তারাই সেটা পছন্দ করেননি, তার কারণ তারা জানতেন যে এটা সম্ভব নয়, মানে আলাদা করা যাবে না।
1: এই সময় বেতারের কনসার্টে গান শুনে কিন্তু নওশাদ, রোশন, শঙ্কর জয়কিষণ, সেই সময়ের যারা দিকপাল ছিলেন, কল্যাণজি, আনন্দজি, মদনমোহন, তারা কিন্তু এই সুমন কল্যাণপুরের গলার যে একটা ধ্রুপদী চলন, একটা মিষ্টি সুর এবং খুব চর্চিত গলা, মানতেই হবে এটা, গানকে তিনি শখ হিসেবে গ্রহণ করলেও কিন্তু তিনি চর্চাটা ভীষণভাবে করতেন, তাই তার গলার ক্লাসিক্যাল বেজ এত ভালো, তাকে তারা ভীষণ পছন্দ করতেন। গুরুজি মাস্টার নবরঙের কাছে তিনি গান শিখতেন এবং বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা গানের সুরের ভাঁজে ভাঁজে তিনি নোটেশনকে কিভাবে গলার মধ্যে ফুটিয়ে তুলছেন।
0: এবং খুব অনায়াস যাতায়াত, মানে সুরের অনায়াস যাতায়াত, তিনি যখন তার গান উঁচুতে উঠছে, মানে স্বর যখন উঁচুতে উঠছে, কোথাও যে তিনি খুব কষ্ট করছেন, খুব প্রয়াস, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, অনায়াসে উঠছে। আবার যখন সেটা নেমে আসছে, অনায়াসে নেমে আসছে, মানে আমরা বলি না যে সা থেকে সা তার অনায়াস যাতায়াত, সুমন কল্যাণপুর কিন্তু সেরকমই। এবং লতা মঙ্গেশকরের প্রসঙ্গ যখন বারবার তার সামনে
1: উঠে আসছে,
0: মানে বারবার তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তিনি তখন একটা জায়গায় বলেছিলেন যে অনেকেই বলেন আমার গলা লতাজির মতো, তবে মন দিয়ে শুনলে একজন প্রকৃত সঙ্গীত বিশেষজ্ঞ সহজেই আমাদের দুজনের কণ্ঠকে আলাদা করতে পারবেন। আমি প্রতিটি গান আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে পরিবেশনের চেষ্টা করি, মানুষ যে তুলনাই করুন না কেন, আমি সেগুলো নিয়ে ভাবিত নই, কারণ আমি কাউকে কখনো অনুকরণ করিনি, আমি সবসময় নিজের গায়কীর স্বতন্ত্র বজায় রাখতে চেয়েছি।
1: বাস্তব ক্ষেত্রে কিন্তু প্রথমে তার কণ্ঠে নূরজাহানের কিছুটা প্রভাব ছিল, তিনি যখন কলেজে পড়াশোনা করছেন তখন তিনি লতা মঙ্গেশকরের ভক্ত হয়ে ওঠেন। ভক্ত হয়ে ওঠার জন্যই হয়তো তার গানের একটা ছায়া বা আদল, যেটা আমরা বলি, সেটা এসে গেছে। কিন্তু ওই যে তুমি যে লাইনটি দিয়ে শেষ করলেন, তিনি অনুকরণ কখনোই করেননি, যেহেতু চর্চিত গলা, উচ্চাঙ্গ সঙ্গীতের গলা, তাই সুরের

0: চলনে হয়তো আমরা কিছুটা মিল পাই, কিন্তু তিনি তাঁর মতো করেই স্বতন্ত্র ছিলেন। সুমন কল্যাণপুর, তাকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজ আমাদের অমূল্য আধুনিক 100.1 FM গোল্ড আপনারা রয়েছেন কৃষ্ণা আর অনুপূর্বার সাথে।
1: আমরা কিন্তু শুধু আধুনিকে থাকব না, যদিও এই মুহূর্তে শুনব পরপর দুটি আধুনিক গান।

যারা এই গানের সুরের মধ্যে অদ্ভুত একটা ছন্দ অনুভব করলেন তাদেরকে বলি মান্নাদের সুর শুনছিলাম আমরা। মানে আসলে নক্ষত্ররা যখন এক জায়গায় জড়ো হন, কারটা ছেড়ে কারটা শুনব, মুকুল দত্তের কথায় মান্নাদের সুরে এই গান, সুমন কল্যাণপুরের কণ্ঠে পরপর আরও একটি গান।

0: আসলে ছায়াপথ মানে সুরের ছায়াপথ এই জন্যই বলেছিলাম, এটা 79-এর গান, কিন্তু কার কথা সুর বলে দিই, মুকুল দত্তের কথা এবং সৌমিত্র লাহিড়ীর সুর।
1: সুমন কল্যাণপুরের বাংলা গান শুনতে শুনতে একটা কথাই মনে হয়, মারাঠি পরিবারে জন্ম, যদিও তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেছিলেন, খুব সামান্য দিনই সেখানে ছিলেন, 5-6 বছর পরেই তারা চলে আসেন তখনকার বম্বেতে। তো মারাঠি পরিবারে জন্মগ্রহণ করলেও এই যে বাংলা গানগুলো যখন শুনছিলাম কৃষ্ণাদি, তার উচ্চারণের কিন্তু কোথাও কোনো জড়তা নেই এবং বোঝা যাচ্ছে না যে কোনো অবাঙালি শিল্পীর গান শুনছি। মুম্বাইতে যারা কাজ করেছেন বা বাংলা ভাষাভাষীর শিল্পী নন, তারা তো প্রচুর প্লেব্যাক করেছেন, অনেক সময় হয়তো অনেক টান এসে যায়, কিন্তু একদম স্পষ্ট ঝরঝরে উচ্চারণে, এত সাবলীল কণ্ঠস্বর উচ্চারণের সাথে সাথে সুমন কল্যাণপুর তার নিজস্ব আইডেন্টিটি তৈরি করে রেখেছিলেন। আমরা কি তাহলে আরেকটি আধুনিক গান শুনব না অন্য গানে যাবো?

শুধুমাত্র কণ্ঠ নয়, শুধুমাত্র গায়কই নয়, গান তৈরি হয় গীতিকার এবং সুরকার আর যিনি গাইছেন তাদের তিনজনের সৌজন্যে। গীতিকার মুকুল দত্ত এবং সুরকার রবীন বন্দ্যোপাধ্যায়, কি অসাধারণ কথা, অসাধারণ কথা এবং অসাধারণ সুর। আর সেই জন্যই মুকুল দত্ত এবং রবীন বন্দ্যোপাধ্যায়ের আরেকটি সৃষ্টি তার কণ্ঠে আমরা শুনে নিই।

0: পায়ের চিহ্ন দিয়ে যে গানটি আমরা শুনছিলাম
1: সে মুকুল দত্তের কথা। হ্যাঁ,
0: বেশিরভাগ গানই কিন্তু মুকুল দত্তের কথাই শুনলাম, তাই না?
1: ঠিকই তাই।
0: ছবির গান, ছবির গানে কি বলবো, তিনি প্রায় ছক্কা হাঁকিয়েছেন, যে কারণে আজকে আমরা তার কথা বলতে বসে, তার সম্পর্কে, তার প্রতি শ্রদ্ধা জানাতে বসে আমরা বাংলা ছবির গান আগে শুনি, তারপরে তো হিন্দি ছবির গান শুনবই। কিন্তু তার বাংলা ছবির গান
1: পরিমাণে খুব বেশি যে আছে, তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন এমন নয়। তারই মধ্যে কৃষ্ণ সুদামা ছবির একটি গান খুব জনপ্রিয়,
0: যে গান মানে যে গান না শোনালে অপূর্ণ থেকে যায়। আমরা ছোটবেলায় খুব শুনতাম, মানে তখন তো আমরা সব কলকাতা বেতার টেতার আকাশবাণীটা বলতাম না, রেডিও, রেডিও মানে খুললেই এই গানটা,

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in এ।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: সুমন কল্যাণপুর, তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অমূল্য আধুনিক এই গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল, এত প্রতিভা যে মানুষের, সে মানুষের যতটা পরিমাণ জনপ্রিয়তা হওয়ার কথা ছিল ততটা পরিমাণ জনপ্রিয়তা কিন্তু হলো না। জনপ্রিয়তা বলতে মানে মুখে মুখে যে নাম ফেরা। সুমন কল্যাণপুর নিজেও হয়তো তার জন্য দায়ী ছিলেন। একটা সাক্ষাৎকারে শুনছিলাম যে 15 জনের যৌথ পরিবারে বিয়ে হয়েছিল, তো কোনো গানের রেকর্ডিং করার পর পরিবারে ফিরে এসে অনেকটা সময় কিন্তু পুষিয়ে দিতে হতো। আরেকটা জিনিস, নিজেও তো তিনি খুব অন্তর্মুখী ছিলেন, প্রথমে বাবার নজরদারিতে, পরে তার স্বামীর নজরদারিতে স্টুডিওতে রেকর্ডিং করতে যাওয়া, মানে তারাই আগলে রাখতেন, ফলে জনসংযোগেরও খানিকটা অভাব ছিল।
1: হ্যাঁ, আসলে একটা কাজ করার জন্য যে পরিমাণ সময় দিতে হয়, সে পরিমাণ সময় হয়তো, মানে সময়টা না শুধুমাত্র কাজের নয়, কাজের বাইরেও বেশ কিছুটা সময় জনসংযোগের ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে দিতে হয়, যে সময়টা হয়তো বা তিনি গিয়ে মানে দিয়ে উঠতে পারেননি। তার কাছে যেটা ছিল মানে প্রায় অনাবিল, সেটা হলো ঈশ্বর প্রদত্ত শক্তি,
0: এবং ঈশ্বর সাধনার মতো করেই তিনি গান গাইতেন। তার জন্য যে প্রতিযোগিতা, শীর্ষস্থানে যেতে হবে, স্থান পাওয়ার আকচাকচি যেটা বলি আমরা, সেটা কখনোই ছিল না। তাই তাকে অনেক সময় হয়তো লতা মঙ্গেশকরের গানের তুলনা টানলে বা তার কণ্ঠের সাজুজ্যের সাথে যদি তুলনা করা হতো, তিনি হেসে বলতেন যে শুধু গান যে গাইতে পারি তা নয়, সেই সাথে রান্না বান্না, সেলাই এসবও ভালো করতে পারি। অর্থাৎ কি না, গানটাকে তিনি অনাবিল আনন্দেই রেখেছিলেন, কোনো প্রতিযোগিতার উপাদান করে তোলেননি।
1: আমরা একটা ধারার গান শুনছিলাম, একটা অদ্ভুত চলনের গান শুনছিলাম, যার মধ্যে খুব স্নিগ্ধতা আছে, একটা মায়াময় ব্যাপার আছে। একটু অন্যরকম গানে যাই,
0: অবশ্যই সেখানে কিন্তু হিন্দি প্লেব্যাকের কথা না বললেই নয়।
1: এবং মোহাম্মদ রফি, যার সঙ্গে তার বহু গান, প্রায় 140টা গান
0: ঠিকই
1: সম্ভবত,

0: এই গানের দৃশ্যায়নের কথা আর বলে দেবার অপেক্ষা রাখে না, এবং কত গান এবং কতজন কম্পোজারের কাছে যে তিনি গান গেয়েছেন, শঙ্কর জয়কিষণ, রশন, মদনমোহন, এস ডি বর্মন, হেমন্ত কুমার, চিত্রগুপ্ত, নওসাদ, এস এন ত্রিপাঠি, গুলাম মোহাম্মদ, কল্যাণজী আনন্দজী, বসন্ত দেশাই, রবি উপল, কে নয়, 740টা
1: ফিল্ম এবং নন ফিল্ম,
0: ফিল্ম এবং নন ফিল্ম, এবং এর মধ্যে রফি সাহেবের সঙ্গে 140টা
1: ব্রহ্মচারী ফিল্ম থেকে এই গান আমরা শুনছিলাম। এই গান শোনার আগে একটা পর্ব ঘটেছিল, মানে 1963 থেকে 66 পর্যন্ত রফি সাহেবের সাথে কোনো একটা কারণে হয়তো লতা মঙ্গেশকরের একটু মতানৈক্য ঘটেছিল এই গান গাওয়ার সূত্রেই। তো সেই সময় জুটি বাঁধেন রফি সাহেবের সাথে সুমন কল্যাণপুর, এই গানটি হচ্ছে তারই ফলশ্রুতি। এবং সেই সময়ে এমন অনেক গান ছিল যে গান শুনলে কিন্তু শ্রোতারা ঠাউর করতে পারছেন না যে লতার গান শুনছি না সুমন কল্যাণপুরের গান শুনছি। এই নানা কাটতে প্যার, এই তুমসে হম হো যায়, এই গানটি 80-এর দশকের গান। 80-এর দশকে এসে সকলের প্রায় ভুল ভাঙিয়েছিলেন সুমন কল্যাণপুরের মেয়ে, যখন জানতে পারা যায় যে নির্বাচিত সেরা কিছু গানের অ্যালবামে এই গানটা ঠাই পেয়েছিল, তখন শ্রোতারা জানতে পারেন যেটা লতা মঙ্গেশকরের গান নয়, এই গানের প্লেব্যাক সিঙ্গার হচ্ছেন সুমন কল্যাণপুর। আমরা এইভাবেই প্রচুর গান পেয়েছি, বাত এক রাত কি ছবি থেকে না তুম হামে জানো এই গানটি পাচ্ছি, মিয়া বিবি রাজি থেকে পাচ্ছি ছোড়ো ছোড়ো মরি ভাইয়া, আমরা এস ডি বর্মনের সুরে গান পেয়েছি।
0: এস ডি বর্মনের সুরে তাহলে এই গানটি শুনি আমরা,
1: শুনি
0: অবশ্যই বললি।

0: সচিন দেববার মানে সুর যে এটা মানে গান শুনতে
1: গানের চলনে।
0: এরপরে আমরা কোন গানে যাই, আসলে কোনটা ছেড়ে যে কোন গানে যাই

0: আচ্ছা, একটা গান শোনাই, গীতা দত্ত এবং সুমন কল্যাণপুর, ওই যে বললাম সমস্ত নক্ষত্র যখন একসাথে হয়,
1: ঠিক,

0: মেঘলা ভাঙা রোদ যখন ওঠে তখন সত্যি সত্যি আমাদের ভারী মিষ্টি লাগে। গীতা দাত এবং সুমান কল্যাণপুরের কণ্ঠ শুনছিলাম
1: আমরা। প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে এই গানে আধুনিকে পেয়েছি, বাংলা বেসিক ডিস্কের গান।
0: এবং গানটা কোথায় যে বাঁধা আছে সেখান থেকে দুজনের গলা কিন্তু নামছেই না।
1: ঠিকই তাই। এবং সুরের একেবারে ওপরের নোটেশন, নিচের খাদ, দুটো অনায়াস যাতায়াত। সুমন কল্যাণপুর আসলে গানটাকে তিনি কোনো প্রতিযোগিতার মোড়কে নেননি বলেই, নিজের ভেতরের সাধনা হিসেবে গ্রহণ করেছেন বলেই হয়তো সুরের সাথে এতটা বেশি ঘর করতে পারতেন। কিন্তু দেখো, আজকাল এই সময় দাঁড়িয়ে মনে হয় একটা মানুষের এত প্রতিভা থাকা সত্ত্বেও সে এতটা বেশি অন্তর্মুখী ছিলেন বলেই হয়তো তিনি তার ভেতরের যে প্রতিভা সেটাকে আরও বেশি সুযোগ পেলে হয়তো আমাদের কাছে গানের পরিমাণ আরও অনেক বেশি থাকতো। আমরা আটের দশকে কিন্তু প্রচুর হিট গান পেয়েছি।
0: হ্যাঁ বলো। এটা উনি বলেছেন, মেরি আওয়াজ নাজুক আর পাতলি থি, মানে আমি কি করব, আমার ভীষণ ওরকম নরম একটা কোমল গলা ছিল। মানে প্রথম দিকে হয়তো উনি সেরকম একটা সুযোগ পাননি। একদম প্রথম দিকের একটি রেকর্ডে ওনার নাম বাবা মা রাজি হননি দিতে, মানে খুব রক্ষণশীল ঠিক নয়, খুব ডিসিপ্লিন ফ্যামিলিতে বড় হয়েছেন। এবং সেই সময়কার 1937 জন্মেছেন, অবিভক্ত ভারতবর্ষ তখন, এবং তখন এই এতগুলি সন্তানকে বড় করে তোলবার জন্যে যে ধরনের নিয়ম শৃঙ্খলা দরকার বাবা মা সেটাই করেছেন।
1: এবং তুমি যে কথাটা বলছিলে, সেই সময় প্রচুর গানে সিডির যুক্ত তখন ছিল না, ক্যাসেট পরে

0: এসেছে প্রথমে এলপি ছিল, লং প্লেইং রেকর্ড, সেখানেও কিন্তু সুমন কল্যাণপুরের নামটা থাকতো, কোনো ছবি ছাপা থাকতো না। অনেক রেকর্ডে এরকমও পাওয়া গেছে। আটের দশকের ছবির কথা যদি বলি, জব জব ফুল খিলে, শশী কাপুর আর নন্দা অভিনীত এই ছবি, এখানে যেরকম লতা মঙ্গেশকরের সুপার ডুপার হিট আমরা পাচ্ছি ইয়ে সামাই গানটা, পাশাপাশি কিন্তু আমরা না না করতে প্যার তুমে তুমসে কর গই, এই গানটি প্রথমে ধরাই যায়নি। ওই যে বললাম, তার মেয়ে সুমন কল্যাণপুরের মেয়েই কিন্তু ভুল ভাঙিয়ে দিয়েছে শ্রোতাদের যে এটি তার মায়ের গান। কি ইন্ট্রোভার্ট হয়ে তিনি শুধু নিজেকে উজাড় করে দিয়েছেন। গানটা একটু শোনাই।
1: হুম হুম

0: এমন সুর যদি চোখের আড়ালে চলে যায়, তাহলে সুরের আকাশে বিষাদের ছায়া নেমে আসে। সুমন কল্যাণপুর, মাত্র 3 দিন আগে তাকে আমরা হারিয়েছি। মোহাম্মদ রফি এবং সুমন কল্যাণপুরের কণ্ঠ শুনে নিচ্ছিলাম ক্যাসে কাহু থেকে। এসডি বর্মনের সুর এটা বলে দেবার অপেক্ষা রাখে না, যারা এসডি বর্মনের সুর চেনেন তারা জানেন। আর শকিল বাদাউনির লেখা, একদম অন্য ঘরানা, অন্য রকম। মানে আমরা ব্রহ্মচারীতে যে সুমন কল্যাণপুরকে পেলাম, সেই সুমন কল্যাণপুর কত স্থিতধী, কত শান্ত, কত স্নিগ্ধ হয়ে গেলেন।
1: এবং জব জব ফুল খিলেতে যে সুমন কল্যাণপুরকে আমরা পেলাম, চটুল দৃশ্যেও তিনি তার কণ্ঠকে কিভাবে সাবলীল করে রেখেছিলেন। উচ্চাঙ্গ সঙ্গীতের যে এই সেমি ক্লাসিক্যাল গানটি শুনছিলাম, একেবারে ভিন্ন। তিনি যে জাত শিল্পী, তার ঘরানার মধ্য দিয়ে তিনি চিনিয়ে দিয়েছেন। মারাঠি সঙ্গীত জগৎ তাকে নোবেল নাইটিঙ্গেল আখ্যা দিয়েছিলেন। তার স্বরক্ষেপণ এতটাই মিষ্টি এবং কোনো কারুকার্যহীনভাবে ম্যানারিজম বর্জিত তার গান। তার সমস্ত মনোনিবেশ ছিল গানের প্রতি। এক দশক ধরেও তিনি কিন্তু, মানে বলতে গেলে, প্রায় অন্তরালে রেখে দিয়েছিলেন। কৃষ্ণাদি 2023 সালে যখন পদ্মভূষণে সুমন কল্যাণপুরের নাম ঘোষণা হলো মাত্র 3 বছর আগে, এবং মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত থেকে তার সেই হাসি মুখের ছবিটাই এখন চোখে ভাসছে যে তিনি পুরস্কার নিয়েছেন, তিনি যে জীবিত রয়েছেন এ খবরও কিন্তু অনেকে রাখতেন না।
0: সত্যি তাই, অন্তরালে বার্ধক্যজনিত কিছু সমস্যা তার চলছিল এবং শরীর আস্তে আস্তে মানে ভেঙে পড়ছিল, কিন্তু তা সত্ত্বেও মানে তিনি যে আছেন
1: ভাবাই যায় না, যে একটা মানুষ কত অন্তর্মুখী হয়ে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। কোনোদিনই প্রতিযোগিতার দলাদলিতে তিনি ছিলেন না। তিনি তার মতো করে একজন জাত শিল্পী হিসেবেই কিন্তু আমাদের কাছে অস্তিত্বশীল রয়ে গেলেন।

0: 740 গান আমরা শোনাতে বসে কটাই বা শোনাতে পারি। আসলে যতবার অনুষ্ঠান করি কাউকে না কাউকে নিয়ে, তখন মনে হয় যে শুধুমাত্র ওই উস্কে দেওয়া যাতে তার গান বেঁচে থাকে, এবং খুব বেশি করে চাই যে যাদেরকে আমরা ফেলে এলাম, যারা আমাদের ছেড়ে চলে গেলেন, যারা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন, তাদের গান নতুন প্রজন্ম, নতুন ও তর প্রজন্মের কাছে বেঁচে থাকুক। যারা গান গান, যারা গান শোনেন, যারা গান ভালোবাসেন, যারা বড় হয়ে উঠছে, তারা সুমন কল্যাণপুরের এই চর্চা, এই গায়কী, এই চলন, এই সুরেলা সঙ্গে বহন করুক।
1: ঠিকই তাই। আসলে গান নিয়ে কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার ময়দানে না থাকা একজন আপাদ মস্তক অন্তর্মুখী শিল্পী, যার কণ্ঠে অসামান্য সম্পদ ছিল, সেই সম্পদ নিয়েই গান গাইতে শুধু মনের আনন্দে ভালোবাসতেন, আর এই ভালোবাসা নিয়েই ক্রমে তিনি সরে গেছেন। 1969 প্রথম হিন্দি ফিল্ম গায়িকা হিসেবে তিনি আন্তর্জাতিক কনসার্ট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজে। নীল আর্মস্ট্রংয়ের চন্দ্রবিজয় দেখার লোভ এড়িয়ে মানুষ সেদিন কিন্তু ভিড় জমিয়েছিল তার গান শোনার জন্য। এমন অনেক অভিজ্ঞতা ছিল তার ঝুলিতে, তারপরেও তিনি যেন কোথাও একটু আড়ালে ছিলেন। সব কিছুর আড়াল ছিন্ন করে তিনি এই মুহূর্তে হয়তো আমাদের কাছে নেই, কিন্তু রয়েছে তার কণ্ঠের সম্পদ, ওই যে প্রথমে বললাম, ফিল্ম নন ফিল্ম মিলিয়ে 740 গানে তিনি আমাদের কাছে রেখে গেছেন এক অসামান্য গানের সম্পদ।
0: সুমন কল্যাণপুরের একটি গান দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান, কিন্তু তিনি থাকবেন, এবং এত সুন্দর তার
1: সাবলীল কণ্ঠস্বর,
0: শুধু তাই নয়, তার প্রেজেন্স, তার উপস্থিতি আমাদের চোখের পর্দায়, তার যে ছবি সে ছবিও অমলিন থাকুক। ওই যে হারায় যা তা হারায় শুধু চোখে,
1: অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় শুধু আলোকে, তাকে শ্রদ্ধা জানিয়ে শেষ করব আজকের অমূল্য আধুনিক। আপনাদের সাথে আমরাও ছিলাম অনুপূর্বা,
0: কৃষ্ণা। খুব ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে শিগগিরই।

0: Well, you're listening to Him for the Weekend by Coldplay, but I believe it's time for a really short break here on 100.1 FM Gold. So do not go anywhere. Stay tuned and let the beats keep into your hearts forever. Happy listening.
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। pmsuryaghar.gov.in

0: বিশ্বাসকে নিয়ে টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ চলবে বলে তিনি জানিয়েছেন।
1: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন।
0: নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতে নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে।
2: আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন।
0: অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথভিত্তিক স্তরে প্রকাশ করা হবে। উত্তর চব্বিশ পরগনার মশলন্দপুরের বাসিন্দা এক উপভোক্তা জানালেন,
3: আমার নাম শ্রাবন্তী ভঞ্জদেব, আমি মশলন্দপুর। টাকা তো অবশ্যই ঢুকে গেছে, আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী নিজে যে 5 জনকে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছেন, তো আমাদেরও আস্তে আস্তে ঢুকবে। দেখুন, একবারে তো সবার টাকা ঢুকতে পারে না, একজন একজন করে পোর্টালে মারবে, তারপর তো টাকাটা ঢুকবে। আজকে যারা ফর্ম ফিল আপ করেছিলেন এই 2-3 দিন ধরে যেটা আমাদের প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে আজকে থেকেই টাকাটা ঢোকা শুরু হয়ে গেল।
0: ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ব্যাপারে সিদ্ধান্ত হয়। সীমান্তে বেড়া নির্মাণ, সীমা চৌকি স্থাপন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। উন্নয়নের কাজে রাজ্য সরকার শাসক বা বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকা এলাকায় কোনরূপ বিভাজন করবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। নবান্ন সভাগরে আজ কলকাতা, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক আধিকারিক এবং বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি এক বৈঠক করেন। তাৎপর্যপূর্ণভাবে নবান্নের বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের 3 জেলার 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বিধানসভার নতুন বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে। আজ এক সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন,
4: পশ্চিমবঙ্গ বিধানসভার 18 পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের

0: যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারুর নাম বিরোধী দল নেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদল নেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত।
1: দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়া

আত্মসমালোচনা, কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা শুরু করবে। ক্ষমতার অপব্যবহার করে বাড়ি দখল করে রাখার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে জয়প্রকাশের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যে বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে। দিল্লির মালবিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন সেখানে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর এখনকার মতো শেষ হলো।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: जी हाँ दोस्तों, आपसे बात कर रही है फिलहाल तो दोस्त आपकी सविता, और हमने अभी बात की नाजिया हसन की डिस्को दीवाने, बूम बूम, यंग तरंग, कैमरा कैमरा जैसे कई सुपरहिट एल्बम दिए, और ये दोनों भाई बहन, जी हाँ भाई

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন। রাজ্যমন্ত্রী

0: মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে আরও 32 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমন জারি করেছে ইডি। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ আজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করেছে। আসছি বিস্তারিত খবরে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নৌসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। এই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরাজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন।
1: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে দল প্রতিটি স্তরে আত্মসমালোচনা, কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা শুরু করবে। এই পর্যালোচনার ভিত্তিতে মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল।
2: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো।
0: নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
3: আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব।
0: উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। জেলায় জেলায় আজ শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। পুরুলিয়ায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উদ্বোধনে জেলার 20টি ব্লক সরাসরি যুক্ত ছিল। পূর্ব বর্ধমান জেলার টাউন হলে অন্নপূর্ণা যোজনার সূচনা করেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। অনুষ্ঠানে 100 উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। নবান্নে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জেলায় আপাতত 2,60,000 নাম নথিভুক্ত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রীকান্ত পল্লী। এক উপভোক্তা জানান,
4: আমার নাম মৌসুমী ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আমাদের জন্য, মেয়ে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা যোজনার ফর্ম যে আইন করলো, তাতে আমরা খুব খুশি এবং এটা মহিলাদের আত্মনির্ভরতার জন্য খুব বড় একটা পদক্ষেপ। এটা আমরা আমাদের নিজের ব্যক্তিগত প্রয়োজনে হোক, সংসারের প্রয়োজনে হোক, এবং মেয়েরা তাদের পড়াশোনার খরচ হোক, যেভাবে হোক, মহিলারা নিজের ইচ্ছা

0: নিজের মন মতো একটা খরচা করার সুযোগ পেল।
1: দার্জিলিং জেলাতে উপভোক্তারা আজ অন্নপূর্ণা যোজনার সুবিধা হাতে পেয়েছেন। এ উপলক্ষে শিলিগুড়ি ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। হুগলি জেলার পান্ডুয়া ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্পর্কে আকাশবাণীর একটি প্রতিবেদন।
2: অন্নপূর্ণা যোজনার উদ্বোধনের দিনই একাধিক প্রশাসনিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্তে ছিলমোহর দিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। এদিনের বৈঠকে খাদ্য, আইন, সমাজকল্যাণ এবং প্রশাসনিক ক্ষেত্রের একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে মা আহার করা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে 390টি কেন্দ্রের পাশাপাশি আরও 110টি নতুন কেন্দ্র চালু হবে, ফলে রাজ্য জুড়ে মোট 500টি কেন্দ্র থেকে 5 টাকায় খাবার দেওয়া হবে। সপ্তাহে দুদিন ডিম, দুদিন মাছ এবং বাকি দিনগুলিতে নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সব্যসাচী নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 জুন থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে। সমাজকল্যাণ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে নিকাশি নালায় কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি এবং দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও ক্ষতিপূরণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর 354টি পদ অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারি মহলের মতে নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার এবং জনমুখী কর্মসূচির রূপরেখা স্পষ্ট করতেই এই ধারাবাহিক সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বতন সরকার 1 বৈশাখী দিন ধার্য করেছিল। রাজ্যের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে মন্ত্রিসভা 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, উন্নয়নের কাজে রাজ্য সরকার বিরোধী দলের প্রতিনিধি থাকায় এলাকায় কোনো বৈষম্য করবে না। নবান্নের এই বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। এরা হলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান প্রমুখ। রাজ্য সরকার চলতি সপ্তাহে মন্ত্রিসভার নতুন সদস্যের দপ্তর বন্টন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী শুক্রবার মন্ত্রিসভার নতুন 35 জন সদস্যের মধ্যে দপ্তর বন্টন করা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশী নাগরিককে পুলিশ আটক করেছে। এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুলতলির গোদাবর এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল। এরাজ্যে আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পগুলি ত্বরান্বিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। ওইদিন তিনি নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজ সমন ধরিয়েছেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগামী 15 জুন ইডির দপ্তরে তলব করা হয়েছে। মধ্য কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে অস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কলেজে নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণ যোজনায় আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা 100.1 এফএম গোল্ডে।

0: 100.1 মেগাহার্টজ এআইআর এফএম গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 8:52 হয়ে 52 সেকেন্ড। আর 52 সেকেন্ড মানে এই মুহূর্তটা আপনাদের জন্য একটু অন্যরকম ভাবে কাটানোর মুহূর্ত। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন থেকে এই সময় আপনি আপনার মনের কোণে নানান রকম লুকিয়ে রাখা কথাবার্তাগুলো প্রকাশ করার একটা জায়গা পান, এবং সেই জায়গাটা অবশ্যই আমরা, মানে এই সময়টাতে আমরা চলে আসি আপনাদের ঠিক কানের পাশটিতে এফএম গোল্ডে। আর আজ স্টুডিওর এ প্রান্তে আমি কল্পলাল,
1: আর আমি সুদীপ্ত। আজকের আপনার কথা যেটা আপনি বলবেন তার বিষয়টাও আপনাদের জানিয়ে দিচ্ছি। অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ক ভাঙার প্রধান কারণ, এ নিয়ে আপনি আপনার মতামত বলবেন। আসলে কল্পলাল, সত্যি বলতে কি এই যে বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং সমসাময়িক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে এই বিষয়টা, যে অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ক ভাঙার প্রধান কারণ। আসলে মানুষ সম্পর্ক গড়ে তোলে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়া দিয়ে, তার উপরেই ভিত্তি করে বলা যায়, তাই না? তো এই সম্পর্কের ভিতরেই যখন প্রত্যাশার মাত্রা সীমা ছাড়িয়ে যায়, তখন তা ধীরে ধীরে চাপ, হতাশা এবং দূরত্বের জন্ম দেয়।
0: এবং দেখো, আমরা অনেক সময় ভাবি যে আমার প্রিয় মানুষটি আমাদের সব কিছু বুঝবে, মানে এটা আমাদের একটা চাপিয়ে দেওয়া ভাবনাই বলতে পারি, সব সময় আমাদের মতোই ভাববে কিংবা আমাদের সব চাওয়া পাওয়া পূরণ করবে। কিন্তু বাস্তবটা কি তুমি বলো তো এতটা নিখুঁত, মানে যেভাবে আমরা ভাবছি ঠিক সেইভাবেই কি মিলে যায় আমাদের ভাবনার সঙ্গে?
1: কখনোই নয়,
0: একদম। এবং সেই কারণেই বোধ হয় এই যে অতিরিক্ত প্রত্যাশা আমরা করে থাকি, সেখান থেকে কি হয় ধীরে ধীরে সম্পর্কটাকে আমরা মানে দেখি আর কি, টিকিয়ে রাখাটা কঠিন হয়ে যায়,
1: মানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সম্পর্ক টিকিয়ে রাখতে। আপনার কি মনে হয় প্রত্যাশা কি কমানো উচিত, নাকি সঠিকভাবে সেটা প্রকাশ করা উচিত, এই নিয়ে বলবেন আপনি?
0: একদম, আমাদের বিভিন্ন মাধ্যম তো আছে আপনারা জানেন, 2248-8085, তার আগে অবশ্যই 033 ডায়াল করে নেবেন, এই নাম্বারে আপনারা সরাসরি চলে আসতে পারেন। এছাড়াও 9903052992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপেও আপনাদের এই সমস্ত এই বিষয়ের উপরে আপনাদের চিন্তা ভাবনা সুচিন্তিত মতামত পাঠাতে পারেন। এছাড়াও এই নাম্বার মানে 9903052992 তে আপনারা টেক্সট মেসেজও করতে পারেন। এছাড়া ফোন, এতগুলো মাধ্যম যখন আছে, সুতরাং আমরা আশা করব এই 45 মিনিট মানে 8:45 পর্যন্ত আপনাদেরকে এভাবেই আমাদের ঠিক কানের পাশটিতে, মানে সুদীপ্ত কল্পলাল একদম কানের পাশটিতে আপনাকে পেতে চাইবে আপনার মতামত নিয়ে।
1: আচ্ছা, ফোনে একজন বন্ধু রয়েছেন, সরাসরি একটু দেখে নিই।
0: একদম, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি 2248-8085?
1: নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন?
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ।
0: হ্যাঁ সায়ন, বলো।
2: আজকে যে বিষয়টা খুব সুন্দর এবং খুব গভীর একটি বিষয়, প্রত্যাশা, এই যে আপনারা বলছিলেন, আমি এতে মানে আমার মনে হচ্ছে কেন কেন আমি ভাববো যে আমাকে সবটা আমার উল্টো দিকে মানুষটা বুঝবে, সবটা কি আমি তাকে বুঝছি বা সবাই কি সবটা বোঝে সবাইকে, সেটা সম্ভব? আর এই যে প্রত্যাশা করতে, এই যে অহিতুক প্রত্যাশা, তুমি কেন এটা করলে না, আরে বাবা সে কেন করবে, যে তুমি কেন করলে না, তোমার এটা কর্তব্য, এটা বলা মানে সেই সম্পর্কটাকে অশ্রদ্ধা করা,
1: একদম তাই,
2: সেই ডিসরেসপেক্ট করাটার কোন রাইট নেই আমার। সম্পর্ক খুব ফেল অফ, খুব নট।

0: কোন সম্পর্ক মজবুত হবে না, সেটা তার দায়ে পরিণত হবে।
1: একদম ঠিকই
0: বলেছ।
2: অনেক ভালো লাগলো, সঙ্গে থেকো এবং এভাবেই তোমার মতামত এবং আপনারা যারা আছেন আপনাদের মতামত এভাবেই আপনাদের বিভিন্ন মাধ্যমে আপনারা নিয়ে আসবেন। আমরা ফেসবুকের দিকে চোখ রাখি, তাই তো?
1: হ্যাঁ, কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর, সরকার বাগান, কলকাতা 59 থেকে লিখছেন। শুভ সন্ধ্যার শুভেচ্ছা সুদীপ্ত কল্পলাল। শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা।
1: কাঁচের গ্লাস ঠুনকো, পানিও ঠুনকো নয়, গ্লাস ভাঙলে পানির স্থান ছড়িয়ে মাটিতে নিচে থাকে ছড়িয়ে, কিন্তু সম্পর্ক তো ঠুনকো নয়। কিন্তু সম্পর্কের আধার যে মন, সেই মন বড়ই ঠুনকো, মন বড়ই জটিল, মন বড়ই স্পর্শকাতর। তাই মন ভাঙলে সম্পর্ক ছড়িয়ে যেতে সময় লাগে না। মনের অধিকারী মানুষ, মানুষ আবার জেনেটিক্যালি পরিবার থেকে নিজেকে তৈরি করে এবং পরিবেশ দেয় তাতে প্রলেপ। তাই বলি সম্পর্ক ভাঙার অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ প্রত্যাশা, এটা বলা কি উচিত হবে? যদি কেউ কারো প্রত্যাশা পূরণ করে তবেই প্রত্যাশার জন্ম হয়। আশা পূরণ না করেও যদি মনে কোনো আকাঙ্ক্ষার জন্ম হয় তাকে আমরা চাহিদা বলতে পারি। আর চাহিদার কোনো অন্ত নেই, একটা মিটলে আর একটা চাহিদার জন্ম হয়। তাই আমার মতে সম্পর্ক ভাঙার মূল কারণ ভুল মানুষকে বেছে নেওয়া, যার মধ্যে ধারাবাহিকতা আছে, সততা আছে, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা আছে, তাদের সম্পর্ক ভাঙে না। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর, সরকার বাগান, কলকাতা 59।
2: তো সুন্দর একটা মেসেজ আমরা প্রথমে পড়লাম ফেসবুক লাইভে, এই ফেসবুক পেজেই আমি উনি পাঠিয়েছেন। একদম সুচিন্তিত ভাবনা, এবং সেই ভাবনার গভীরতাটা কিন্তু আমাদেরকেও বিভিন্নভাবে ভাবায়। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এরপর আবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। হোয়াটসঅ্যাপ করেছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে লিখেছেন, সম্পর্ক মজবুত হয় পারস্পরিক সমঝোতায়, সেখানে থাকে হৃদয়, ভালোবাসা আন্তরিকতায়, চাহিদার অনাবশ্যক প্রবেশে থাকে পাওনা গণ্ডার হিসেব, অপ্রাপ্তির অনুশোচনায় থাকে ক্ষতির পরিমাণ ও লাভ, কিছু পাওয়ার কামনায় আক্রান্ত হয় সম্পর্ক, প্রত্যাশা পূরণ না হলেই অবধারিত বিতর্ক, প্রাপ্তির নিখাত প্রত্যাশা সম্পর্ক ভাঙার কারণ, সুসম্পর্কের মূল্য হাতিয়ার, মূল হাতিয়ার মূল্যবোধের জাগরণ। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া থেকে লিখেছেন। আসলে বিশ্বজিৎবাবু তো একটু ছন্দে ছন্দে আমাদের বিষয়টাকে তুলে ধরেন, এবং সত্যি এটা আমাদের কাছে একটা অন্যরকম ভালো লাগার জায়গা। অনেক ধন্যবাদ আপনাকেও।
1: আমরা আচ্ছা এবারে আজামা বিবি, আজামা বিবি, ঠিকানা বেড়াচাপা, বারাসত, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। আপনাদের জানাই শুভ সন্ধ্যা, ও পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আজামা বিবির ফেসবুক থেকে এসছে, কিন্তু পরে উনি লিখছেন আমার নাম তুফান। তো কে পাঠিয়েছেন, সেটা আজামা বিবি নাকি তুফান, সেটা আমাদের কাছে খুব একটা ক্লিয়ার নয়। যাই হোক,
2: না, আমার মনে হয় ওনার ফেসবুক পেজ থেকেই তুফান লিখেছেন, তুফান আর কি, কারণ যেহেতু লিখেছে আমার নাম তুফান। যাই হোক, ঠিক আছে, আমরা নাম পেলাম এবং
1: নাম পেলাম বিষয়টাতে যাচ্ছি।
2: একদম
1: আপনাদের জানাই শুভ সন্ধ্যা, আমরাও জানাচ্ছি আপনাকে শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা।
1: আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র। আচ্ছা,
2: এই জেনারেশন, হ্যাঁ, আমার মনে হয় মা বা কারো একজনের নিয়েছে এই জেনারেশনের। একদম আমাদের শ্রোতা, খুব ভালো লাগলো যে এই অনুষ্ঠানও এই জেনারেশনের এত মানুষ শোনে এবং আমাদের চাহিদাও পূরণ করে, এটা আমাদের একটা প্রত্যাশা
1: অবশ্যই। অতএব এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয় সম্বন্ধে নিজের কয়েকটা কথা লিখছি। জীবনের দীর্ঘ পথ আমি এখনও অতিক্রম করিনি, তবু চারপাশের মানুষ, বন্ধু, আত্মীয় স্বজন এবং সমাজকে দেখে একটা বিষয় গভীরভাবে উপলব্ধি করছি, সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণগুলির মধ্যে অন্যতম হল অতিরিক্ত প্রত্যাশা। প্রত্যাশা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু যখন সেই প্রত্যাশা সীমা অতিক্রম করে তখন তা সম্পর্কের সৌন্দর্যকে গ্রাস করতে শুরু করে। আমরা প্রায়ই চাই অন্য মানুষটি আমাদের মনের মতো আচরণ করবে।

0: আমাদের সব চাওয়া বুঝবে, আমাদের প্রত্যেক অনুভূতির মূল্য দেবে। কিন্তু মানুষ তো আর যন্ত্র নয়, প্রত্যেকের চিন্তা, অনুভূতি আর সীমাবদ্ধতা আছে, এবং সেগুলি আলাদা আলাদা। আর এই বাস্তব সত্যকে অস্বীকার করেই জন্ম নেয় হতাশা, অভিমান আর দূরত্ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন, অধিকার চেয়ে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা দাবি করে পাওয়া যায় না। এই বাণীর মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কের গভীর দর্শন, যেখানে ভালোবাসার পরিবর্তে দাবি ও প্রত্যাশার পাহাড় গড়ে ওঠে, সেখানে সম্পর্কের স্বচ্ছ নদীও একেবারে শুকিয়ে যায়। ইতিহাসের পাতায়ও এর প্রতিফলন দেখা যায়। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম কারণ ছিল অতিরিক্ত লোভ, অহংকার এবং প্রত্যাশা। যখন মানুষ নিজের প্রাপ্যের চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে, তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে। সম্পর্কের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, যে বন্ধুত্বের বিশ্বাস বেশি এবং প্রত্যাশা কম, সেই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। আর যেখানে প্রত্যাশার বোঝা ভারী হয়ে ওঠে, সেখানে সামান্য ভুল বোঝাবুঝিও প্রাচীরের মতো দূরত্ব সৃষ্টি করে। সম্পর্ক তখন আর হৃদয়ের বন্ধন থাকে না, হয়ে ওঠে হিসাব নিকাশের খাতা। তাই আমার মতে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস, সহমর্মিতা, শ্রদ্ধা আর ক্ষমাশীলতা। কারণ সম্পর্কের প্রকৃত শক্তি প্রত্যাশায় নয়, পারস্পরিক বোঝাপড়ায়। অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের শেকড়কে দুর্বল করে, আর আন্তরিকতা সেই শেকড়কে দৃঢ় আর অটুট রাখে। সম্পর্কের আকাশে ভালোবাসার সূর্য তখনই দীপ্তিমান থাকে যখন প্রত্যাশার কালো মেঘ তাকে আচ্ছন্ন করতে পারে না। শেষে আবার আপনাদের শ্রদ্ধা জানিয়ে লেখা এখানেই শেষ করছি। ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটুখানি ফোনে চলে যাই, টেলিফোনে বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি 2248-8085-এ কোনো বন্ধু রয়েছেন কি? নমস্কার।
0: নমস্কার।
1: হ্যালো।
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি সৌভিক সরকার বলছিলাম কালিম্পং থেকে।
0: হ্যাঁ বলুন।
1: কালিম্পং, সুদূর কালিম্পং থেকে অনুষ্ঠান শুনছেন এবং আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে, বলুন সৌভিক।
2: আমি বলে রাখি, আমি কলকাতা দিয়েই থাকি আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন এই মুহূর্তে কি ওখানেই রয়েছেন?
2: আমি ওই মুহূর্তে ওখানে যেখানে বলতে।
1: আচ্ছা,
2: আপনাদের এত সুন্দর অনুষ্ঠান হয়, ওইখানে গিয়েও আমি বলতে গেলে আপনাদের শো শুনছি।
1: বলুন বলুন সৌভিক।
2: অবশ্যই, আমাদের আসল কি বলুন তো, প্রত্যাশা করলে যে কোনো সম্পর্ক ভেঙে যায় আর কি। আমরা আসলে আশা করে ফেলিও যে ও আমার জন্য একটা কিছু করবে। হ্যাঁ, আমি যার সাথে সম্পর্ক করেছি, যেটা যে কোনো সম্পর্কই হোক, সেটা ভালোবাসার হোক, বন্ধু হোক, হ্যাঁ আমার জন্য একটা কিছু করবে। ও তো আমার বন্ধু হয় বা একটা কোনো ভালো সম্পর্কের মধ্যে আমরা রয়েছি, বোঝো আমার জন্য একটা কিছু না কিছু শেষ পর্যন্ত একটা কিছু করবে। এই যে আশা করে রাখি না, যখন আশাটা যখন নিরাশায় যখন পরিণত হয় না দাদা, তখন ওই যে তখন আমাদের সম্পর্কগুলো কোথায় যেন একটা চিন ধরে যায়, চিন চিন একটা ছিন্ন মতন একটা কেন একটা ফাটল ধরে, ফাটল থেকে বেনো জল ঢুকতে থাকে, বেনো জল ঢুকতে ঢুকতে ঢুকতে ঢুকতে কোথায় যেন সম্পর্কটা না একটা বিরাট বড় একটা ভেঙে যায় আর কি।
1: সম্পর্কে অতিরিক্ত প্রত্যাশা হলো সম্পর্ক ভাঙার অন্যতম প্রধান অনুঘটক। যখন দুজন মানুষের মধ্যে স্বাভাবিক বোঝাপড়ার চেয়ে মনের অবাস্তব চাহিদা এবং প্রত্যাশা বেশি প্রাধান্য পায়, তখন সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে। অবাস্তব চাহিদার প্রভাব এবং সঙ্গীকে প্রভাব অর্থাৎ সঙ্গীকে সবসময় নিজের মনের মতো করে চলতে বাধ্য করা, নিজের সব ইচ্ছে পূরণ করতে বলা, সম্পর্কে এক ধরনের মানসিক চাপ তৈরি করে। অতিরিক্ত প্রত্যাশার কারণে সঙ্গীর ব্যক্তিগত জায়গা বা স্পেস নষ্ট হয়, যার ফলে সম্পর্কটি তখন অসহনীয় মনে হতে পারে। পরিশেষে বলা যায়, সম্পর্ক সুন্দর এবং দীর্ঘস্থায়ী করতে অতিরিক্ত প্রত্যাশার জাল ভেঙে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। সঙ্গীর কাছে নিখুঁত কিছু আশা না করে বরং নিজেদের সম্পর্কটিকে বিশ্বাস এবং সহমর্মিতার ভিত্তিতে নিখুঁত করে তোলার চেষ্টা করা উচিত। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকুন সীমাদি, এভাবেই সঙ্গে থাকুন।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
4: বলবেন আপনি, শুনবো আমরা।

0: শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: চলে যাচ্ছি আমাদের পরের ফেসবুক পেজে। পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, ছন্দে ছন্দে লিখছেন গল্পলাল।
2: আচ্ছা।

0: জীবন, নতুন জীবন নতুন সুখের ভিড়ে চাওয়া পাওয়ার দ্বন্দ্বগুলো থাক না একটু দূরে। ছোট্ট করে লিখেছেন কাজী আবু জাফর বাংলাদেশ থেকে।
1: এবং সুদূর বাংলাদেশের বন্ধু, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একই সূত্রে আমরা একে অপরের সঙ্গে বেঁধে থাকি।
0: আর ভেবে দেখো যে মাত্র 4, 5, 6, 7, 8, 9 লাইনের একটা ছোট্ট কবিতা, কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু ভাবায় বিষয়টা,
1: একদমই তাই,
0: ভীষণ সুন্দর।
1: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে হোয়াটসঅ্যাপ করেছে, আর যে শুভ সন্ধ্যা, আর যে সুদীপ্ত দাদা ভাই এবং আর যে কল্পলাল দাদা ভাই, নমস্কার জানাই, আমরাও আপনাকে জানাই শুভ সন্ধ্যা। প্রত্যাশা হলো সব হতাশার মূল, কেউ কাহারও প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারে না, এটাই তো বাস্তব। যখন কোনো ব্যক্তি সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত কোনো কিছুই আশা করেন, অতিরিক্ত কোনো কিছু আশা করেন এবং তা যদি পূরণ না হয়, তখন তার মনের ভেতর চাপা ক্ষোভ ও হতাশা তৈরি হয়, আর এই চাপা ক্ষোভ ও হতাশাই সম্পর্কের মূল ভিত্তি নাড়িয়ে দেয়। সম্পর্ক ভালো রাখার জন্য উভয়ের প্রতি শ্রদ্ধা বিশ্বাস থাকাটা উচিত ও নিজেদের চাহিদাগুলো নিয়েও পরস্পরের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত, ঠিক তাই আমি মনে করি। কোনো কিছুর প্রত্যাশা না করাই হলো সব ধরনের হতাশা থেকে মুক্তির উপায়। সুস্থ সম্পর্কের চাবিকাঠি হলো পারস্পরিক বোঝাপড়া, অতিরিক্ত আশা কখনোই নয়। আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ।
0: এবার আবারও চলে যাচ্ছি ফোনে, কে রয়েছে সরাসরি দেখি। নমস্কার,
1: সঙ্গে থাকেন বন্ধু,
0: এক্ষুনি ছিলেন,
1: আবার চলে আসবেন এক্ষুনি, কারণ ফোন টেলিফোনের আলো আবারও ব্লিং করছে, আমরা দেখে নি কে রয়েছে।
0: নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো দাদাভাই, দাদাভাই নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দাদাভাই
1: বলুন। প্রবীর বাবু,
2: দেখুন দাদাভাই, প্রত্যাশাটা সব মানুষেরই আছে, সেরকম আমারও প্রত্যাশা ছিল। বাবা আমাদের 3 ভাই বোন, আমার প্রত্যাশা ছিল যে বাবা আমাকে পুরোটা দিয়ে দিই, কিন্তু বাবার দূরদর্শিতা এবং চোখ দুটো থাকার জন্য সবাইকে ভাগ করে দিয়ে গেছেন, তো সেই জায়গাটা কিন্তু আমাদের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা আমরা পূরণ হয়েছে বাবার মাধ্যমেই, তো সেই জায়গাটা আমরা এখন আর সেই মারামারি ঝগড়া কি কিছু এইগুলো আর নেই এবং একসাথে সবাই মিলে আছি, তো এইভাবেই প্রত্যাশাটা আমাদের পূরণ হয়েছে দাদাভাই।
1: আপনিও ভালো থাকুন, এভাবেই থাকুন। প্রত্যাশা পূরণ হয়েছে বলে একটা সত্যি তো একটা অন্যরকম প্রাপ্তির আনন্দ লেগেই আছে, এবং এভাবেই যেন বাকি জীবনটাও এই প্রাপ্তির ভারার পূর্ণ হয়েই থাকুক আপনাদের সকলের জীবনে।
0: ফেসবুক পেজে যাব?
1: একদম ফেসবুক পেজে যাই।
0: তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, এবার বলি যাহা চাই তাহা ভুল করেই চাই, যাহা পাই তাহা চাই না। আশা প্রত্যাশা পাওয়া না পাওয়া সব নিয়েই মানব জীবন। কখনো অতিরিক্ত প্রত্যাশা মধুর সম্পর্ককে ভেঙে দেয়, তাই বেশি প্রত্যাশা না করাই ভালো, অল্পে সন্তুষ্ট থাকাই উচিত। নমস্কার জানিয়ে এতটাই লিখেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে।
1: পাশাপাশি আমরা একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি, দেখি কে রেখেছে। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে লিখেছেন, নমস্কার দাদা ভাইরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা,
0: শুভ সন্ধ্যা।
1: আশার মেঘে আকাশ ঢাকা, বাস্তব থাকে দূরে রাখা, একটুখানি চাওয়া পাওয়ার পাহাড় সমান ভুল হিসাবের, একটু যদি এদিক ওদিক অমনি মনে অভিমান ঠিক।
0: বাহ,
1: ছোট্ট আশা বড় চাওয়া, নিত্যদিনের খামখেয়ালি হওয়া সব প্রত্যাশা পূরণ হবে, বাস্তবতা মেনে নিতে হবে, চাপিয়ে দেওয়া মনের দাবি ভালোবাসার সেই তো ছবি, চাওয়া পাওয়ার হিসেব কষে সুখের বাগান যায় যে ধসে, অতিরিক্ত সব আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আনে কেবলই ফাঁকা, মানিয়ে নেওয়া সাথে চলা মন খুলে সব কথা বলা, অতিরিক্ত প্রত্যাশাটুকু ঝেড়ে সম্পর্ক থাকে তবেই জুড়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ
1: আপনাকেও, ধন্যবাদ জানাই রমাদি, আপনিও ভালো থাকুন।
0: চলে যাচ্ছে এবারে ফেসবুক পেজে, না ফোনে একজন রয়েছে, একটু দেখে নি কি বলো।
1: একদম দেখে নি কে রয়েছেন।
0: নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি দুজনকেই শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা। আপনি একটু রেডিও সেট থেকে দূরে যান, নালে ভলিউমটা একটু মিউট করুন, হ্যাঁ ফিডব্যাকটাতে ভীষণ ডিস্টার্ব করছে।
3: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা দাদা, কে বলছেন?
3: দেখুন আমি মালতলা থেকে দেবাশীষ বলছি।
1: বলুন।
3: দেখুন, অতিরিক্ত প্রত্যাশা

0: সত্যি সম্পর্ককে ভেঙে দেয়, এটা পুরোপুরি পক্ষে আমি, আমার মত এটাই।
1: আচ্ছা,
0: কারণ একটা হচ্ছে যে দেখুন, আমরা চাইবো যদি চাওয়া পাওয়াটার মধ্যে একটা সামঞ্জস্য বোধ না থাকে, তাহলে কোনোদিন কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। ধরুন আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা এক ধরনের চাহিদা ছিল আমার প্রতি, হ্যাঁ, সেই চাহিদা আমি যতটা পূরণ করতে পেরেছি, তারপর হয়তো বাবা মা ভেবেছিলেন যে আরো একটু ভালো কিছু করবে, আরো পাঁচজনের মতো ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, সেখানে হয়তো কিছুটা খামতি আমার নিজস্ব থেকে গেছে, সেখানে সম্পর্কটা হয়তো একটু অন্যরকম হয়েছে, যে আর পাঁচটা ভাই বোনের মতো হয়তো সম্পর্কটা আমার সঙ্গে একটু তার মানে বিচ্ছেদ তৈরি হয়েছে। আবার আমরা যখন বিবাহিত জীবনে আসি তখন আমরা স্ত্রীর কাছে একটা প্রত্যাশা করি, অপরদিকে স্ত্রীও কিন্তু আমার কাছে একটা প্রত্যাশা করে।
1: নিশ্চয়ই,
0: তো এই যে পরস্পরের মধ্যে প্রত্যাশা চাওয়া পাওয়া, এই যে চাওয়া পাওয়ার মধ্যে যদি একটা বিভাজন না থাকে, যদি একটা সামঞ্জস্য থাকে, হ্যাঁ আমি এতটুকু চাইছি, আমি যতটুকু পেয়েছি ঠিক আছে, এটাই এনাফ, এর বেশি আমি কিছু চাইছি না।
1: হ্যাঁ,
0: এই চাওয়া পাওয়ার মধ্যে যদি একটা সামঞ্জস্য থাকে, আর কোনো কিছু পাওয়া বা দেওয়া কোনো মানুষের কাছ থেকে, বিশেষ করে কোনো বাবা মা বা যার কাছে আমি যে সম্পত্তি বলুন বা যাই বলুন, সেক্ষেত্রে যে অধিকারটুকু আছে সেটা কিন্তু আমার দাবি নয়, তার দায়িত্ব, তার দায়বদ্ধতা থেকে সে দেবে, তার উচিত সে আমাকে কিভাবে তৈরি করবে, কিভাবে সমাজের দিকে তার প্রতিচ্ছবি রেখে যাবে, সেখানে আমি এতটা চাইছি, এতটাই আমাকে দিতে হবে। এই না পাওয়ার জন্যই কিন্তু আমাদের ভালোবাসাগুলো নষ্ট হয়। নমস্কার।
1: নমস্কার নেবেন আপনিও,
2: খুব সুন্দরভাবে উনি সাজিয়ে বললেন।
1: একদম একদম।
2: এবারে যাচ্ছে ফেসবুক পেজে, সর্বেশ্বর পাল মাহেজ থেকে উনি আজকের বিষয়ের উপর লিখছেন, ব্যক্তিগতভাবে আমি কাজ করিয়া যাও ফলের আশা করিও না এই মন্ত্রে বিশ্বাসী। আর রবীন্দ্রনাথের একটি মন্তব্য আমি খুব ভালোবাসি, যিনি নিজে ফল পাবেন না জেনেও বৃক্ষ রোপণ করেন তিনিই প্রকৃত বৃক্ষপ্রেমী। সর্বেশ্বর পাল মাহেজ থেকে লিখছেন। আসলে আমার মনে হয় এই যে বৃক্ষের বিষয়টা এসেছে যেহেতু পাঁচ তারিখ খুব কাছেই,
1: একদমই তাই, বিশ্ব পরিবেশ দিবস, এবং আজকে আমাদের সঙ্গে স্পেশালিস্টেরও একটা চমক থাকবে, এই বিষয়ে এখন যাচ্ছি না, আমরা বরং পরের হোয়াটসঅ্যাপে ঢুকে যাই। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, কারোর উপর আশা প্রত্যাশা না করাই ভালো। দেখুন, আমরা একটু আশা করতেই পারি খুব কাছের বন্ধুর কাছ থেকে বা নিজের সন্তানের কাছ থেকে, কিছু মানুষ এখন সেটাও করে না। আমার বাবা বলতেন, জোর করে তো জোর নিজের জোর, কে কখন দেবে তার অপেক্ষায় না বসে থাকাই ভালো।
2: জোর তো জোর
1: নিজের জোর, যাকে তুমি পৃথিবীতে এনেছো তার দায়িত্ব তোমার, তুমি তোমার কর্তব্য করবে। সন্তান কতটা বাবা মায়ের উপর কর্তব্য করবে সেটা সময় বলবে, কর্তব্য করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু না করলে কি করবেন আপনি, কিচ্ছু করার নেই। আপনি দেখবেন যার কাছে কিছু আশা করেননি সেই ব্যক্তি হয়তো আপনার অসময়ে পাশে এসে দাঁড়িয়েছে, আপনার নতুন করে জীবিকার পথ দেখিয়েছে। যখন পয়সা ছিল সবাই আপনার পাশে সঙ্গে ছিল, আপনি যখন বিপাকে পড়েছেন তখন সেই মানুষগুলোকে আর দেখা যায় না। যেসব মানুষকে আপনি ছোট্ট নজরে দেখেছেন সেই মানুষগুলোই আপনার আশা পূরণ করে দিচ্ছে হয়তো। কারোর উপর আশা না করাই ভালো, কিশোর বালি হাওড়া থেকে পাঠিয়েছেন এই মেসেজটি।
2: চলে যাচ্ছি পরের ফেসবুক পেজে, লিখছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে, আবারও একটা বাংলাদেশের। অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। যখন একজন মানুষ অন্যের কাছ থেকে বেশি কিছু আশা করে তখন হতাশার সম্ভাবনাও বাড়ে। সব মানুষ সবসময় আমাদের মনের মতো আচরণ করতে পারে না, প্রত্যাশা পূরণ না হলে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তৈরি হয়, ধীরে ধীরে সম্পর্কের মধ্যে অসন্তোষের জন্ম হয়। অন্যের সীমাবদ্ধতা মেনে নিতে না পারলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। ভালো সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। প্রত্যাশা থাকা স্বাভাবিক, তবে তা বাস্তবসম্মত হওয়া উচিত। অতিরিক্ত চাওয়া পাওয়া সম্পর্ককে চাপের মধ্যে ফেলতে পারে, তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রত্যাশার চেয়ে আন্তরিকতাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। লিখছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে।
1: বাহ, খুব ভালো। আমরা আবার একটুখানি ফোনে চলে যাই, 2248-8085। কোন শ্রোতা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওর প্রান্তে?
2: নমস্কার, কে রয়েছেন?

0: নমস্কার। হ্যাঁ, আপনি যেখান থেকে ফোন করছেন লাইন ভীষণ ডিস্টার্ব করছে, আপনি এমন একটা জায়গায় যান যাতে নেটওয়ার্ক ক্লিয়ার থাকে। তাহলে কথাটা একদম
1: ভীষণ আস্তে শোনাই যাচ্ছে না।
0: যাই হোক, আমরা যা সবাইকেই বলবো, যেহেতু মোবাইল নেটওয়ার্কের যদি কোনো রকম সমস্যা থাকে একটু এমন জায়গায় গিয়ে আপনারা ফোনে কথা বলবেন যাতে নেটওয়ার্ক ক্লিয়ার থাকে। কেউ রয়েছেন আবার আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ অনিমেষ বাবু, বলুন।
2: পারস্পরিক শ্রদ্ধা, নিখাদ ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া সুসম্পর্কের সোপান সূচিত করে। অন্যদিকে সীমাহীন প্রত্যাশা, অবাস্তব অপ্রত্যাশিত চাহিদা, ভালোবাসার অভাব সম্পর্কের ভাঙন রচনা করে। এরকম অনেক দেখা গেছে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র অসীম চাহিদা আর অবাস্তব প্রত্যাশার কারণে।
1: একদম।
2: আবার এমনও আছে, কারোর দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধার জন্য বন্ধুত্ব চিরস্থায়ী হয়েছে, আজীবন বন্ধুত্ব রয়ে গেছে। তাই প্রকৃত অর্থে সম্পর্ক যদি রাখতে হয় তাহলে চাহিদার এবং প্রত্যাশার মধ্যে একটা সুনির্দিষ্ট লাগাম থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, পবিত্র ভালোবাসা এবং পরস্পরকে বুঝতে হবে,
0: একদম,
2: তাহলেই সম্পর্ক সুদৃঢ় হবে,
0: ঠিক
1: ঠিক,
2: এবং সফল হবে।
0: নমস্কার, অনেক ধন্যবাদ।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
0: আর আপনার কথা নিয়ে আজ স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি কল্পলাল,
1: আর আমি সুদীপ্ত।
0: আর আপনাদের পাঠানো মেসেজ, আপনাদের পাঠানো সুচিন্তিত মতামতগুলো এত সুন্দর করে আমরা শেয়ার করছি আমাদের অপরাপর বন্ধুদের কাছে, যেটা আমাদের কাছে একটা প্রাপ্তির জায়গা। যেমন এই মুহূর্তে আমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। তিনি লিখেছেন, শুভ সন্ধ্যা দাদারা। অতিরিক্ত প্রত্যাশা করলে সম্পর্কে ভাঙন আসবেই, বা ভাঙন তো হবেই। মানুষের চাহিদার তো শেষ নেই, যে দিচ্ছে আর যে নিচ্ছে সে তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করবে, যে আরও পেলে আরও ভালো হতো। তাই প্রত্যাশার একটা মাপকাঠি থাকা দরকার। কোনো কিছুরই তো বেশি ভালো নয়, সব কিছুরই একটা মাপকাঠির দরকার। সেই মাপকাঠির বাইরে গেলে সম্পর্কে আপনি ভাঙন ধরে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ।
1: ফেসবুক পেজে চলে যাচ্ছে। শেষ মোহাম্মদ পাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে লিখছেন, আয় বুঝে ব্যয় করো, এটাই মোদ্দা কথা ভাই। প্রত্যাশা বেশি করলে সম্পর্ক ভেঙে যায়, লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়, খুব বেশি প্রত্যাশায় সম্পর্ক ভেঙে যায়, অল্পে সন্তুষ্ট যে তাকে সুখী হয়। অস্বাভাবিক প্রত্যাশা কখনোই ভালো নয়। লিখেছেন শেষ মোহাম্মদ পাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে।
0: পরের ফোনে যাওয়ার আগে একটা ছোট্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন বাউরিয়া জাগৃতি থেকে মমতা ঘোষ। লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তি, প্রত্যাশা সকল দুঃখেরই মূল। ভালোবাসার সম্পর্কেও এই কথাটি পুরোপুরি সত্যি। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভালোবাসার পাশাপাশি ছাড় দেওয়া জরুরি। অতিরিক্ত প্রত্যাশা না করে মানুষকে তার মতো করে করতে শিখুন। বাউরিয়া জাগৃতি থেকে মমতা ঘোষ পাঠিয়েছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজটি।
1: ফোনে দেখবো কে আছেন।
0: একদমই, কে রয়েছেন আমরা একটু সরাসরি 2248-0858-এ।
1: নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলুন কে রয়েছেন?
1: না, উনি আমাদের কথারই ফিডব্যাকটা আসছে, কোনোভাবে হয়তো লাইনের সমস্যা হচ্ছে, যে বারবার বললাম নেটওয়ার্কের একটা প্রবলেম হতেই পারে। আপনারা করতে থাকুন, আমি বরং আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাই। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা সুদীপ্ত এবং কল্পলাল।
0: শুভ সন্ধ্যা।
1: যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, বোঝাপড়া এবং গ্রহণযোগ্যতা, কিন্তু যখন প্রত্যাশা বাস্তবতা সীমা ছাড়িয়ে যায় তখন সম্পর্কের উপর চাপ সৃষ্টি হয়। আমরা অনেক সময় চাই অন্য মানুষটি আমাদের মনের কথা বুঝুক, সবসময় আমাদের ইচ্ছে মতো চলুক বা আমাদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিক। এসব প্রত্যাশা পূরণ না হলেই জন্ম নেয় হতাশা, অভিমান এবং দূরত্ব। প্রত্যাশা থাকাটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কে এক ধরনের বোঝায় পরিণত করে, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব সীমাবদ্ধতা, চাহিদা এবং স্বাধীনতা রয়েছে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রত্যাশার চেয়ে পারস্পরিক সম্মান, খোলামেলা যোগাযোগ এবং একে অপরকে যে যেমন তাকে তেমনভাবে গ্রহণ করা, মানসিকতাটা বেশি প্রয়োজন। অতিরিক্ত প্রত্যাশা নয়, বাস্তবসম্মত বোঝাপড়াই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে পাঠিয়েছে।
0: আরেকবার দেখি, ফোনে করে রয়েছেন।
2: নমস্কার। নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
1: বলুন শুভজিৎ।
2: ব্যাপারটা হচ্ছে যে সবেতে অতিরিক্ত থাকলেই মুশকিল, তো অতিরিক্ত যদি প্রত্যাশা থাকে তাহলে তো সম্পর্কের ভাঙন ধরবে। কারণ আমরা যখন কাউকে ভালোবাসি, মানে কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্কে ভালোবাসাটা আমার মনে হয় কম থাকে, বোঝন শক্তিটা কম, মানে আমরা বুঝি কম, তাই জন্যই আমাদের মধ্যে এত বেশি প্রত্যাশা থাকে যে যখন হালকা একটু নড়ে যায়, হালকা হাওয়াতে, তখন আমাদের সবকিছুই ভেঙে যায়। আমরা আবার এমন অনেক বাবা মাদেরও তো দেখেছি যারা তাদের সন্তানদের ওপর একটা প্রত্যাশা করে রাখেন যে তাকে সে ডাক্তারই হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে পারে, সে তো অন্য কিছু করতে চাইতে পারে, সে থিয়েটার জয়েন করতে পারে, সে অনেক খেলতে পারে। তো আমরা যখন সেই প্রত্যাশা থেকে, মানে যারা আমরা বড়রা, তারা যদি এইগুলো না শিখি ছোটরা কিন্তু শিখবে না। তো এখানে একটাই মন্ত্র, সেটা হলো আমাদের বোঝার যে শক্তি আর বাস্তব চিন্তা ভাবনা, সেটাই সব থেকে প্রয়োজন। কারণ এখনকার দিনে বাস্তব চিন্তা না থাকলে আমরা এগোতে পারবো না। আমরা যদি সবসময় মনে করি আমার যে পার্টনার হবে বা যে কেউ, সে আমাকে কন্টিনিউয়াস ফোন করে যাবে, যেখানে যাচ্ছে সেখানেই করবে, এটা কি কোনো বাস্তবসম্মত? এটা হয় না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ভালোবাসা তো থাকতেই হবে, কিন্তু বুদ্ধি সেটা বিবেচনা বোধ রাখতে হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা একটু হোয়াটসঅ্যাপে আবার চোখ রাখি, কারণ এরপরে টেক্সট মেসেজও আছে, সেগুলোতেও যাব। হোয়াটসঅ্যাপে আমরা দেখি।
0: সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, অতিরিক্ত প্রত্যাশা নয়, সম্পর্ক ভাঙে মানসিক দূরত্ব স্থাপন হলে। মানসিক দূরত্ব বেড়ে গেলে আশা প্রত্যাশা ঘেরা ভালোবাসার ভিতটি বোঝা হয়ে যায়। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখলেন।
1: আচ্ছা, এরপর আমরা আবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখবো। কে পাঠিয়েছেন? পাঠিয়েছেন হচ্ছে, দেখে নি, সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখেছেন, সুদীপ্ত এবং কল্পলাল, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: মানুষে মানুষে যে সম্পর্ক গড়ে ওঠে এবং কখনো কখনো সেই সম্পর্ক ভাঙে, সম্পর্ক ভাঙার অন্যতম প্রধান কারণ অতিরিক্ত প্রত্যাশা। আমি যদি মনে করি আমাকে যারা ভালোবাসে প্রত্যেকেই আমার মনের মতো হবে, তাহলে সকলের পক্ষে আমার সাথে সম্পর্ক রাখা সম্ভব নাও হতে পারে। তাই অতিরিক্ত প্রত্যাশা না করে একটু আধটু আশা করলে সম্পর্ক টিকে থাকতে পারে আর কি। অতিরিক্ত প্রত্যাশা না করে একটু আধটু আশা, মানে প্রোটাবাদ, আশা করলে সম্পর্ক টিকে থাকতে পারে। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই বার্তাটি। আমরা আবারও একটু টেলিফোনে দেখে নি কে রয়েছেন।
0: ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যালো,
1: না,
0: ফোনে কে রয়েছেন?
1: ফোনে কেউ নেই। আমরা বরং আবারও একটু হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে কে দেখে নি।
0: আচ্ছা, পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। সুচেতা লিখছেন, সম্পর্ক ভাঙা অনেক কিছুর উপর নির্ভর করে। অতিরিক্ত প্রত্যাশা করলেই যে ভেঙে যায়, শুধু কি তাই, বিশ্বাস ভালোবাসা আর একে অপরকে বোঝাপড়ার পর আসে প্রত্যাশা, তাই যে কোনো কারণে ভাঙতে পারে সম্পর্ক। যখন একসঙ্গে থাকা হয় তখন এই প্রত্যাশা না চাইতেই এসে যায় একে অপরের মনে। কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, তাই সম্পর্কে একজন

0: অতিরিক্ত প্রত্যাশা পূরণ না হলে মনোমালিন্য বাড়ে। একসাথে থাকলে একে অপরের চাওয়াটাও তো জানা হয়, তাই সাধ্যের মধ্যে থাকলে সেই প্রত্যাশা পূরণ হলেই তো সব ঠিক হয়ে যায়। সম্পর্কে বোঝাপড়াটাই আসল, ভালোবাসা থাকলে মন পড়া যায়। ভাঙন খুব সহজ, জুড়ে থাকাটাই তো চ্যালেঞ্জিং। ছোট্ট ছোট্ট প্রত্যাশা আবার অনেক দূরে থাকা সম্পর্ককে জুড়ে দেয়। ঈশ্বরের আশীর্বাদে সব সম্পর্ক ভালো থাকুক। লিখেছেন উনি, কে লিখেছেন? সুচেতা, পশ্চিম বর্ধমান থেকে।
1: আমাদের টপিক একটা আমরা যখন রাখি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, সেখান থেকে কত রকম ভাবনা চিন্তা বেরিয়ে আসে, সত্যি একটা অন্যরকম আমাদের পরিবেশ বা একটা আবহ তৈরি করে তাদের এই ভাবনা চিন্তাগুলো যখন আমরা শেয়ার করি। যেমন লিখেছেন, কে পাঠিয়েছেন, শুভ সন্ধ্যা। দুটি মনের সম্পর্ক যতই গভীর এবং দৃঢ় হোক না কেন, সামান্য আশা প্রত্যাশার কারণে তাঁশের ঘরের মতো ভেঙে যায়, কোনোদিন আগের মতো সুদৃঢ় হয় না। পাঠিয়েছেন গোপাল মান্না, উলুবেরিয়া, গরুহাটা তেঁতুলতলা থেকে। ছোট্ট করে বিষয়টা আমরা আবার
0: একবার দেখে নিই, ফোনে কেউ আছেন
1: কিনা।
0: নমস্কার, ফোনে কে রয়েছেন?
2: হ্যালো।
0: হ্যালো, কে বলছেন?
2: হ্যাঁ
1: নমস্কার,
2: অশোক দত্ত বলছি।
0: আচ্ছা বলুন অশোক।
2: শুনুন, অতিরিক্ত প্রত্যাশা হতাশার মূল। কিন্তু আমার সঙ্গে ঘটেছে, আমি একটি ছেলে 21 দিন থেকে মানে তাকে বড়ই করলাম, সে আজকে আমাকে মানে ভুলে গেছে, যদিও তার বাবা মায়ের দোষে। কিন্তু যাকে প্রত্যাশা করতাম না, একটা আমার সঙ্গে রক্ত সম্পর্ক নেই, ওনাদের ফ্যামিলির সঙ্গে 60 বছর আমার যাওয়া আসা আছে হাওড়া সালদিয়ায়। তাদের একটি ছেলে ওই সেম বয়সে, এখন কলেজ থেকে বোধহয় থার্ড ইয়ার পরীক্ষা হয়ে গেল, তা সে আমাকে এত ভালোবাসে, কোনো রক্তের সম্পর্ক নেই। আমার মামা বলে মানে আমি খুব খুশি, মানে কোনো কাজ করবে, কলেজ থেকে বই কিনবে মামা, চলো আমি সারা হুল থেকে গিয়ে হাওড়া স্টেশন থেকে নিয়োগ নিয়ে গিয়ে যাই। মানে আমার এটা খুব ভালো, আমার একধারে হয়নি কিন্তু একধারে দিয়ে রক্ত সম্পর্ক নেই, সে আমার ওই আশাটা পূরণ করে দিল। ভালোবাসাই হলো সম্পর্ক। নমস্কার দাদাভাই।
1: নমস্কার, আমরা চলে যাবো এবার একটু টেক্সট মেসেজে, 9903059922 তে হোয়াটসঅ্যাপ মেসেজের পাশাপাশি অনেকে আমাদের টেক্সট মেসেজও করেছে, আমরা একটু দেখে নিই।
0: পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘরিয়া থেকে। সম্পর্ক এক, নিবিড় স্নেহ ভালোবাসার বন্ধনে বাধা। কখনো থাকবে হাসি, কখনো থাকবে কাঁদা। চাঁদ চাই না তার কাছে, চাই একটু ভালোবাসা। নেই চাহিদা বিশাল কিছু, শুধু হৃদয় ছোঁয়ার প্রত্যাশা। হাজার প্রত্যাশা রেখো না কেউ ভালোবাসার তরে, ভালোবাসা শুকনো পাতা, আগ্রহতেই ঝরে পড়ে, আঘাতেই ঝরে পড়ে। ভালোবেসে রেখো তারে, আদরে গানের সুরে, যত্নে রেখো ভালোবাসা, প্রত্যাশা রেখো দূরে। লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আসলে ইংরেজিতে টেক্সট
1: তো,
0: ইংরেজিতে বাংলায়
1: তো খুব সুন্দর করে ফেললে। আমি হলে অনেকটা হোঁচট খেতে খেতেই হয়তো করতাম।
0: আমিও হোঁচট খেয়েছি।
1: আচ্ছা, বাউরিয়া থেকে শান্তনু ঘোষ টেক্সট মেসেজ করেছে, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সঙ্গে টাকা এবং পয়সার উপরে। এছাড়া আরও অনেকে পাঠিয়েছেন টেক্সট মেসেজ, আমরা একটু পাশাপাশি ফোন দেখে নিই একবার কে রয়েছে টেলিফোন।
0: নমস্কার, কে রয়েছেন ফোনে?
1: নমস্কার
0: নমস্কার,
3: আমি গোবিন্দ চক মাঝপাড়া রাজমহল্লা টুলি থেকে তাহের আলী বলছি।
1: হ্যাঁ তাহের আলী বলুন।
3: বল নিজে বল, আমার প্রত্যাশা অনেক রকম হতে পারে, কারণ আমার কোমরে যতটা বল আমি ততটা প্রত্যাশা করব। আর বাবা মাও যদি আমার উপরে প্রত্যাশা করে যে আমার ছেলে বড় হবে, বিল্ডিং হাঁকাবে, বা আমার ছেলে বড় বড় কাজ শিখবে, বড় বড় অফিসে কাজ করবে, তো আমার যোগ্যতা অনুযায়ী তো আমি বাবা মা আমাকে প্রত্যাশা করবে। তো আমার যদি সে যোগ্যতা যদি না থাকে, সে প্রত্যাশা করা কিন্তু ভুল। তো আমি বলবো অন্তত প্রত্যাশা এমন করব যাতে সবকিছু আমার বজায় থাকে, আমার আত্মীয় বর্গ বা আমি কারোর কাছে হয়তো কোনো কিছু প্রত্যাশা করো, টাকা পয়সা কোনো ধন দৌলত, কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কতটা প্রত্যাশার মধ্যে আমি গণ্ডির মধ্যে আছি। যে আমি যদি সে প্রত্যাশার মধ্যে যে তাকে তার উপরে কোনো রকম আশা করবো, তো সেও তো আমার উপরে কোনো রকম কিছুদিন পরে আশা করতে পারে যে আমি তাকে এইটা দিয়েছি, সেও হয়তো কোনোদিন বলবে যে তোমাকে দিয়েছিল, সে কোনো হয়তো আমাকে মুখ খাটিকে সে হয়তো বলবে না যে যে তোমাকে এটা দিয়েছিলাম, কিন্তু আমার তো সে প্রত্যাশার উপরে থাকবে যে হ্যাঁ আমি ওকে দিয়েছিলাম নিশ্চয়ই কোনো বিপদের মাঝখানে। আর আমিও ভাবো যে হ্যাঁ আমি ওর বিপদে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমারও

0: তো এই মাঝখানে প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু যে যার যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করা সবকিছু ভালো বলে মনে করি। নমস্কার,
1: অনেক ধন্যবাদ, এভাবেই আমাদের সঙ্গে থেকে জুড়ে থাকুন, আমরা সত্যি এটা সমৃদ্ধ হই। আচ্ছা, সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখেছেন, অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ক ভাঙার কারণ। অনেক সময় দেখা যায় প্রত্যাশা থাকা ভালো, কিন্তু বেশি হলেই বিপদ। তুমি কাউকে বিপদে সাহায্য করলে বলে সেও তোমাকে সমপরিমাণ সাহায্য করবে, সেই প্রত্যাশা না করাই ভালো। বাস্তব জীবনে মানুষ শুধু নিতেই চায়, তা সমাজ হোক বা ব্যক্তিগত কারণ হোক। যে বাবা মা না খেয়ে ছেলে মেয়েদের মানুষ করলো, বড় হয়ে সেই ছেলে মেয়েরাই বাবা মাকে চিনতে পারলো না। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখেছেন। আর আরও একটা টেক্সট মেসেজ আসে, একটু ওই যে ইংরেজিতে লেখা, আমরা দেখি কতটা কিভাবে যেতে পারি আর কি।
2: শিপ্রাকারার দুজনেই চেষ্টা করি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে লিখেছেন।
1: আচ্ছা, উনি তো অনেক, কোনটা প্রত্যাশা, অনেকগুলো জায়গা তো রয়েছে এবং পরপর পরপর চলে এসছে, যার জন্য একটু এগুলো আগের আর কি। আমার ভালোবাসা বেশি তার প্রতি অধিকার। যাই হোক, আমি উনি পাঠিয়েছেন, আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করছি, সময়ও আমাদের কাছে একটু এগিয়ে যাচ্ছে আর কি। এই মুহূর্তে 9:42, এই 8:42 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে, আমরা হোয়াটসঅ্যাপ একটি মেসেজ
2: একটি এসছে। প্রভাতী ভট্টাচার্য লিখলেন বেহালা থেকে, অতিরিক্ত প্রত্যাশা করে সম্পর্ক নষ্ট নয়, পরস্পর বোঝাপড়ায় সম্পর্ক পোক্ত হয়। ভালোভাবে চাওয়া পাওয়া সাধের মধ্যে হলে সুস্থ সমাজ গড়ে তুলতে পারে, সমঝোতার মূলে। প্রভাতী ভট্টাচার্য লিখেছেন বেহালা থেকে।
1: আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা যা বলছে তাতে এখানেই আমাদের ইতি টানতে হচ্ছে। আমরা বরং অমিত কুমারের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপাতত স্টুডিও থেকে সাময়িক বিদায় নিচ্ছি, ঠিক ফিরে আসছি 9:30। আর আজ সঙ্গে স্পেশালিস্ট নিয়ে থাকব, আমি কল্পলাল
2: আর আমি সুদীপ্ত,
1: আর অবশ্যই আপনারা থাকবেন 100.1 MHz AIRFM গোল্ডে।

0: হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া আমাদের ফোন লাইন রয়েছে, আপনারা সরাসরি ফোন করতে পারেন, এবং সেই সঙ্গে ফেসবুক পেজ তো আমাদের রয়েছে।
1: একদম একদম, এই মাধ্যমগুলো থেকে অবশ্যই আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে। আমাদের সঙ্গে আজকে কে রয়েছেন? রয়েছেন নীলাঞ্জন মল্লিক,
0: IFS, প্রাক্তন ডিরেক্টর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। একটা প্রশ্ন করি যে পরিবেশ রক্ষায় আমরা শুনে আসছি যে জঙ্গল বা বনভূমির একটা বিশেষ ভূমিকা রয়েছে, তো সেই বিশেষ ভূমিকাটা কি?
2: খুব গুরুত্বপূর্ণ বিষয়টা উত্থাপন করেছেন আপনি। এই জঙ্গলের ভূমিকাটাকে যদি আমি আলোচনা করি, যেমন আমি বললাম যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, দূষণ হচ্ছে, এই এই পরিপ্রেক্ষিতে যদি আমি দেখি জঙ্গলের ভূমিকাটা না খুব ক্রুশিয়াল। এটা কীরকম যে ধরুন জঙ্গল যদি দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ডিং ক্রপ যেটাকে আমরা বলি, যদি জঙ্গলটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, অক্ষত রাখতে পারি, তাহলে এটা প্রায় বছরে 2.6 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডকে সিকোয়েস্ট্রেশন করতে পারে, সিঙ্ক করতে পারে, যেটা কার্বন সিঙ্ক হিসেবে আমাদের ধরুন মোটামুটিভাবে বলা যায় যে সারা পৃথিবীর যে জিওগ্রাফিক্যাল যে এরিয়া আয়তন, তার প্রায় 30%-এর কাছাকাছি জঙ্গল আছে, আমি গ্লোবালি সবটা ধরে বলছি। সুতরাং এই এইটার এর ক্ষমতা হচ্ছে এই এই পরিমাণ কার্বনকে আটকে রাখার। এবং এই এটাতে কি হচ্ছে, এটা হচ্ছে ধরুন, এটা যদি আমি মোটা কথায় বলি, সেটা হচ্ছে যে ফসিল ফুয়েল জ্বালিয়ে যে পরিমাণ আমরা গ্রিন হাউস গ্যাস তৈরি করছি তার 1/3 কিন্তু এটা, বিরাট পরিমাণ।
0: আচ্ছা,
2: যতটা আমরা গ্রিন হাউস গ্যাসকে তৈরি করছি ততটা, তার 1/3 প্রায় এই জঙ্গল কিন্তু এটা কার্বন সিকোয়েস্ট্রেশনের মাধ্যমে করে রাখে। এছাড়াও ধরুন জঙ্গলের সাথে বায়োডাইভার্সিটির একটা বিরাট বড় ভূমিকা আছে। ধরুন এই জঙ্গল এলাকার মধ্যে পৃথিবীর যত স্পিসিস আছে তার প্রায় 80% অ্যাম্ফিবিয়ান, 75% এভিয়ান মানে বার্ড পপুলেশন, এবং প্রায় 70%-এর কাছাকাছি ম্যামালিয়ান পপুলেশন এই জঙ্গলে থাকে। অতএব এই জঙ্গল যদি না থাকে তাহলে কিন্তু এদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এবারে আর একটা যদি অন্যভাবে আমরা দেখি, এবার এই জঙ্গলটা যদি আমি নষ্ট করে ফেলি, কেটে ফেলি, তাহলে কিন্তু এই যে পরিমাণ সিকোয়েশন হচ্ছিল সেটা তো হবে না। তাহলে আপনি ভেবে দেখুন, 1/3টা তো সিকোয়েশন হচ্ছিল, তাহলে কতটা পরিমাণে আমরা গ্লোবাল ওয়ার্মিং আরও বেড়ে যাচ্ছে। মানে এটা একটা দুধারী তরোয়ালের মতন কাজ করছে, যদি আমি রাখি তাহলে এরকম, আর যদি কেটে ফেলি তাহলে কিন্তু এর 3 গুণ সমস্যা আমরা ফেস করব, যদি আমি খুব সহজ করে বোঝাতে পারি কথাটা।
0: একটু ফোনে দেখেন।
1: হ্যাঁ, কেউ বোধহয় রয়েছেন আমাদের সঙ্গে, 2248-8085-এ সরাসরি কথা হবে, কে রয়েছেন?
0: নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার
1: নমস্কার,
3: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ অনিমেষ, বলুন।
3: আমার দুটি প্রশ্ন আছে, যে শহর এবং নগরের সুরক্ষার জন্য সেখানে কতটা জঙ্গল থাকা উচিত, এবং সেই জঙ্গলে ম্যানগ্রোভ বৃক্ষ কতখানি থাকা দরকার, এটা যদি একটু আলোচনা করেন তো ভালো হয়।
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ অনিমেষ বাবু।
2: আমি এখন এটাই
1: বলি। হ্যাঁ, আপনি এটা বলুন। আপনি প্রশ্নটা শুনতে পেয়েছেন?
2: হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি উত্থাপন করেছেন। দুটো ভাগ আছে, একটা হচ্ছে উনি আরবান যে সমস্যাগুলো আছে তাতে জঙ্গলের ভূমিকা নিয়ে বলেছেন। বেসিক্যালি বলে রাখি, আমাদের যে ইন্ডিয়ার যে ফরেস্ট পলিসি আছে তাতে বলে যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার 1/3 জঙ্গল হওয়া উচিত, 30-33%-এর কাছাকাছি জঙ্গল হওয়া উচিত। তো আমরা যদি এরকম কোনো প্ল্যান শহরে কেউ থাকেন, সেখানে দেখবেন জঙ্গলের জন্য জায়গা রাখা হয়েছে। যদি চণ্ডীগড়ের কথা আমরা বলি, দেখবেন যথেষ্ট পরিমাণে জঙ্গল রাখা হয়েছে। আমাদের যে নিউ টাউন যেটা প্ল্যান সিটি আছে খানিকটা, সেখানেও জঙ্গলের পরিমাণ রাখা হয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই অ্যাটলিস্ট 1/3 যদি নাও পারি, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানেই বৃক্ষরোপণের ভাবতে হবে কথা আমাদের। যেমন ধরুন শহরের মধ্যে যে মিডিয়ান বুলেভার্ড, দুটো রাস্তা যাচ্ছে, তার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেটা গাছ রোপার জন্য অত্যন্ত আদর্শ জায়গা। ফুটপাথ যেখানে বড় আছে সেখানে আমরা ইন্ডিভিজুয়ালি বড় গাছ লাগাতে পারি। এছাড়া যতগুলো আমাদের পাবলিক বিল্ডিং আছে, যেটা সরকারি বিল্ডিং আছে, সেখানে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করতে পারি। এর সঙ্গে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে যে আমরা নগরবাসীকে উদ্বুদ্ধ করতে পারি, তাদের যেটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানোর জন্যে। মানে আমি যেটা বলতে চাইছি, সবুজায়নকে একটা ম্যাসিভ স্তরে যদি নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই জঙ্গলটা, আমাদের যেটা তার যে উপকারটা আমাদের গ্রামে আরবান লোকেরা পাবে। বিকজ আরবান প্রবলেমটা কিন্তু আরও বেশি সিরিয়াস, কারণ এখানে পলিউশন বেশি, এখানে হিট বেশি, সুতরাং এখানে আমাদের জঙ্গলের প্রয়োজনীয়তাটাও বেশি। কিন্তু যেহেতু আমাদের স্পেস কম, যেখানে যেখানে স্পেস আছে সেখানে আমরা এটা ইউজ করতে পারি। দ্বিতীয় কথা উনি ম্যানগ্রোভ সম্বন্ধে বললেন, অ্যাকচুয়ালি ম্যানগ্রোভের ব্যাপারটা হচ্ছে কি, ম্যানগ্রোভ হচ্ছে এমন ধরনের গাছ যেটাতে নাকি কিছু পরিমাণ লবণাক্ত

0: আবহাওয়া লাগবে, মানে যেখানে লবণাক্ত জল আছে সেখানেই ম্যানগ্রোভ কিন্তু প্রপারলি আসে। সে কারণে সব শহরে ম্যানগ্রোভ হয়তো করা যায় না, কিন্তু যেহেতু আমরা কলকাতায় আছি, কলকাতার খুব কাছেই সুন্দরবন আছে, সেখানে আমরা কিন্তু ম্যানগ্রোভের প্লান্টেশন দীর্ঘদিন ধরে করে আসছি। এবং যে ম্যানগ্রোভ, যে জঙ্গল আমাদের সুন্দরবন, যেটা আমাদের একটা বিশ্ব ঐতিহ্যের মধ্যে পড়ে, সেইটাকে, তার যে 4,200 স্কোয়ার কিলোমিটার পরিমাপের আমাদের জঙ্গল আছে, সেটাকে রক্ষা করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের বিভিন্ন প্রকল্প আছে, তার মাধ্যমে বন বিভাগ এবং অন্যান্য যে সরকারি দপ্তর আছে তারা সবাই মিলে একসাথে কাজ করছে। অতএব এক্সিস্টিং যে ফরেস্ট তাকে রক্ষা করা, এবং সেখানে যেটা ব্ল্যাঙ্ক আছে সেই জায়গাতে আমরা নতুন করে ম্যানগ্রোভ তৈরি করা, কিন্তু সেটা নর্মাল যে কোনো শহরের জন্য নয়, যেখানে আর কি ম্যানগ্রোভ হওয়ার উপযোগী জায়গা সেই জায়গাতেই।
1: বেশ, আচ্ছা, আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসছে, ফেসবুক লাইভেও প্রশ্ন করছে। যেমন মিনতি সাহা প্রশ্ন করেছে যে বন উজাড় হলে পরিবেশের উপর কীভাবে প্রভাব পড়ে।
0: অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ, আমি দেখছি যে আপনাদের শ্রোতারা কিন্তু খুবই মানে সচেতন, অত্যন্ত সচেতন। এটা আমাকে আরো ভালো লাগছে যে একটা আলোচনায় যে আমরা অংশগ্রহণ করছি, তাতে শ্রোতারা এরকম মানে ফুল হার্টেডলি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আনছেন। যেটা নিয়ে আমি প্রথমে বলছিলাম, যদি জঙ্গল উজাড় হয়ে যায় তাহলে কি হবে, প্রথমত আমাদের যে 30% যেটা আমরা বলছিলাম যে কার্বন সিক্রেস্টেশন যেটা হয়, যেটা 1/3 অফ দ্য গ্রিন হাউস প্রডিউসড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যেটা নাকি কার্বন সিক্রেস্ট স্টেশন করে জঙ্গল সেটাকে সিঙ্ক করে ধরে রাখে। জঙ্গলটা যদি না থাকে তাহলে সেটা রিলিজ হয়ে যাবে, সেটা গ্রিন হাউসের পরিমাণ আমাদের বাড়িয়ে দেবে, সেটা ডিরেক্টলি ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ে আমাদের ইম্প্যাক্ট করবে, এইটা একটা দিক। তাছাড়া বায়োডাইভার্সিটি, যেটা আমি বললাম যে জঙ্গল যেহেতু এই বিশেষ প্রচুর প্রজাতির গাছ এবং বন্যপ্রাণ দু ক্ষেত্রেই, ফ্লোরা এবং ফনা যাকে আমরা টেকনিক্যালি বলি, সবটাই তো জঙ্গলেই আছে। এবং আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে প্রচুর মেডিসিনাল প্লান্টস হয়। মেডিসিনাল প্লান্টসের কিন্তু বিরাট সোর্স হচ্ছে জঙ্গল, এবং জঙ্গল হচ্ছে একটা বিরাট জিন ব্যাংক। জঙ্গলকে হারিয়ে ফেললে কিন্তু আমরা এই মেডিসিনাল প্লান্টস জিন ব্যাংক হারিয়ে ফেলব। আরেকটা কথা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে বেশিরভাগ জঙ্গলের মধ্যেই কিন্তু ওয়াটার রিসোর্স আছে। জঙ্গল যে আছে সে জল বাঁচানোর জন্যে জঙ্গলের কিন্তু বিরাট একটা ভূমিকা আছে। অতএব যদি আমি জঙ্গলকে হারিয়ে ফেলি, জঙ্গলকে নষ্ট করে ফেলি, আমরা কিন্তু শুষ্কতর উষ্ণতর পৃথিবীর দিকে এগিয়ে যাব, যেখানে নাকি জল পাওয়াটা সমস্যা হবে।
2: আচ্ছা,
0: ছোট করে এগুলোই বলা
2: যায়। একটা এই রিলেটেড আরেকটা প্রশ্ন এসেছে, সুজয় পাল বাগবাজার থেকে লিখছেন যে এই যে বন উজাড়ের কথা বলছেন, বন উজাড়ের প্রধান কারণগুলো কি কি?
0: এটা যদি আমি বলি যে ধরুন এক একটা জায়গা এক এক রকম আছে। আমাদের দেশের কথা যদি আমি আলোচনা করি, আমাদের দেশে বন উজাড়ের প্রবলেম কিন্তু খুব সিরিয়াস নয়। আমাদের এখানে যে বন দপ্তর এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমি এন্টায়ার কান্ট্রি, আমাদের পশ্চিমবঙ্গ সমেত বলছি, খুব সচেতন, সেই কারণে এটা মোটার ওপর একটা জায়গায় আছে। কিন্তু খুব বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এনক্রোচমেন্ট, যে জঙ্গলের দিক, বিশেষ করে যেগুলো গ্রামগুলো জঙ্গলের সন্নিহিত, সেখানে দেখা যায় কি জঙ্গলগুলো এনক্রোচড হয়ে যাচ্ছে। কিছু অসাধু লোক সেই জঙ্গলটাকে কেটে ফেলে ধীরে ধীরে সেই জায়গাটা এনক্রোচ করে নেওয়ার চেষ্টা করছেন। সেখানে আমাদের বন দপ্তর খুব তৎপর হয়ে বিভিন্ন ক্ষেত্রে নেয় পদক্ষেপ, কিন্তু সেটা একটা বড় সমস্যা। আর একটা বড় সমস্যা হচ্ছে কি, যে জঙ্গলের যে একটা কানেকটিভিটি থাকে, ধরুন একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যাওয়ার জন্যে একটা কানেকটিভিটি থাকে, যাতে টেকনিক্যালি আমরা করিডোর বলি।
2: আচ্ছা,
0: জঙ্গলের যদি ওই জায়গাগুলো দখল হয়ে যায় তাহলে করিডোরটা নষ্ট হয়ে যায়। এতে করে কি হয়, বন্য প্রাণের স্বাভাবিক যে মুভমেন্ট আছে সেটা নষ্ট হয়ে যায়। যেমন আপনারা সবাই জানেন যে আমাদের দক্ষিণবঙ্গে একটা হাতি, বা নর্থ বেঙ্গলেও যথেষ্ট পরিমাণে আছে, হাতির একটা উপদ্রব গ্রামের মধ্যে হয়, সেটার কিন্তু বড় কারণ এই করিডোর কানেকটিভিটি নষ্ট হয়ে যাবে এবং এনক্রোচমেন্ট। এই দুটোকে আমাদের মাথায় রাখতে হবে।
2: আচ্ছা, আমাদের ফোনে একজন বন্ধু রয়েছেন, দেখি উনি কি জানতে চাইছেন।
1: 2248-8085 কে রয়েছেন, কেউ ছিলেন
2: এই মুহূর্তে? ছিলেন
1: নেই না? আচ্ছা,
2: যাই হোক।
1: আচ্ছা, উনি এই মোনালিসা মাইতিও এই রিলেটেড একটা প্রশ্ন, এক্ষুনি যিনি যেটা বলা হলো যে বন বলছে এখানে যে বন ধ্বংসের ফলে বন্য প্রাণীর উপরে, সে জঙ্গলের ধ্বংসের ফলে মানে বন্য প্রাণীর উপরে প্রভাবটা কিভাবে পড়ে, সেই বিষয়ে প্রশ্ন করছেন। আশা করি খানিকটা উত্তর বোধ হয় পাওয়া গেছে আর কি। আচ্ছা, আমরা দেখে নি কে রয়েছেন।
2: নমস্কার, সঙ্গে কে রয়েছেন?
1: হ্যালো, 2248-8085 সরাসরি।
3: হ্যালো,
2: হ্যাঁ, কে রয়েছেন?
1: কে রয়েছেন? নমস্কার,
3: আমি আজাদ নিউটন থেকে জয়কিষ্ণ কাজী বলছি।
1: বলুন।
3: আলোচনাটা পরিবেশ দপ্তরের না বন দপ্তরের?
2: আমাদের আজকের বিষয় রয়েছে পরিবেশ রক্ষায় জঙ্গলের ভূমিকা।

0: আজকে দেখছি প্লাস্টিক ফ্লাস্টিক সব জায়গায় তো ফেলছে, গাছে গোড়ায় ফোড়ায় ফেলছে। এইবারে একটা প্রধানত ব্যাপার হয়ে গেছে কি, আমরা কোনো অভিযোগ পাইনি, আমাদের কেউ অভিযোগ করেনি, এই যে একটা বলছে, কিন্তু ইন্সপেক্টর নেই, কোনো ইন্সপেকশন করে ফিরে ইনভেস্টিগেশন নেই যে সেগুলো রিপোর্ট গুলো দেবে এবং সেরকম কিছু করবে। মনে হচ্ছে কিছু প্রশাসনিক কিছু দুর্বলতা রয়েছে এবং মানুষের সচেতনার অভাব রয়েছে।
1: বেশ,
0: যাই হোক, আমার বক্তব্য আমি বললাম।
2: আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনার যে একটা ছোট্ট ক্ষোভের জায়গা আছে,
3: গাছের তলায় কি ফেলার কথা,
2: প্লাস্টিক ফেলার কথা
3: বলছেন, এটা উনি খুব জরুরি কথা বলেছেন। অ্যাকচুয়ালি যেটা উনি বলেছেন, আমি তো বন দপ্তরের থেকে কাজ করছি, সুতরাং আমাদের কাজটা বেসিক্যালি বনের যে এরিয়া নোটিফাইড ফরেস্ট এরিয়া তার মধ্যে থাকে, কিন্তু এটা সত্যি কথা যে উনি যেটা বলছেন সে প্রবলেমটা কিন্তু সত্যি বড়। এই যে প্লাস্টিকের ক্ষেত্রে আমাদের পরিবেশ দপ্তর তো একটি আছেই, সেখানে আমার মনে হয় তার একটা তারা ব্যবস্থা নেওয়ার জায়গায় নিশ্চয়ই আছেন, তারা সেটা বলতে পারবেন। তবে আমি এমনি সচেতন নাগরিক হিসেবে এবং একজন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে বলতে পারি যে এটা কিন্তু খুব জরুরি প্রবলেম। আমার নিজের মনে হয়েছে যে প্লাস্টিকটাকে না যদি ব্যান না করা যায় আমাদের সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম কোনোদিনও মিটবে না। এবং আমি মনে করি, আমি জানি না, আমি মানে এটা একটু হয়তো পলিসির প্রশ্ন আছে, এবং এই আমি মনে করি যে এই বন্ধটা তখনই হওয়া সম্ভব যখন নাকি ওই যেটা পাতলা লেস দ্যান আই থিঙ্ক 40 মাইক্রনসের যে একটা হিসেব আছে, তার নিচের পলিথিন তৈরি করাটা যখন নাকি সোর্স থেকে বন্ধ হবে, আমাদের কারখানাগুলোতেই এইটা নিয়েই কাজ করতে হবে, মানে যারা এর তৈরি করে সেই দোজ ইন্ডাস্ট্রি শুড বি স্টপড অর পেনালাইজড, আমার নিজের মনে হয়। সেটার জন্য পরিবেশ দপ্তর আছেন, তারা ভালো করে বলতে পারবেন। তবে এটার জন্য কিন্তু আমি দেখেছি যে ধরুন মানুষের সচেতনতাটা খুব জরুরি। আমি যদি সিকিমে চলে যাই, সিকিমে কিন্তু আপনার প্লাস্টিক ব্যান করে দিয়েছে এবং প্লাস্টিক পাওয়াই যায় না। আমাদের আমার মনে হয় যদি সেখানে লোকজন অত্যন্ত সচেতন, এবং আমরা এই প্লাস্টিকটা কি হয়, প্লাস্টিকটা তো বায়োডিগ্রেডেবল নয়, একটা প্লাস্টিক হয়তো 400 বছর লাগে ডিগ্রেড করতে, তো সেই এইগুলো আমাদের নালাগুলোকে চোখ করে দেয়, যেটা আপনি বলছেন শহরে বিভিন্ন জায়গায় ডাম্প করে দেওয়া হয়, এতে এই যে সামনে বর্ষাকাল আসছে একটা ওয়াটার লগিংয়ের প্রবলেম কলকাতায় খুব সিরিয়াস প্রবলেম, এই প্লাস্টিক কিন্তু আমি ওয়াটার লগিংয়ের জন্য একটা বড় অনেকটাই দায়ী। তো আমার মনে হয়েছে যে এটা যদি আমাদের তরফ থেকে একটা পলিসি লেভেল যারা ডিসিশন নেন তারা যদি এটা নিয়ে ভাবেন, তাহলে হয়তো কিছু উপকার হতে পারে।
2: একদম।
1: ফোনে আর একজন রয়েছেন,
2: একটু দেখে নি। নমস্কার, 2248-0085-এ। হ্যাঁ, কে রয়েছেন?
4: হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে রঞ্জন বলছি।
2: রঞ্জন বাবু বলুন।
4: বলছি যে আমরা তো পরিবেশ সচেতন নিয়ে অনেক কথা শুনছি, আমরা অনেক কথা বলি, কিন্তু আমাদের এখানে রোড ডিভাইডারে মাঝখানে গার্ডেন করা আছে জানেন। এবার যে গার্ডেনের যে গাছগুলো, গাছের গায়ে ওই কেন আলো লাগানো আছে, এই এই যে কি গাছের কোনো ক্ষতি হতে পারে?
2: আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ বলুন বলুন বলুন।
4: হ্যালো।
2: হ্যাঁ বলুন বলুন, আরেকটা প্রশ্ন বলুন।
4: এই যে দুর্গাপুজোর সময়তে ওই গাছে প্রত্যেকটা গাছের যে কোনো একটাতে বড় বড় মাইক লাগানো হয়, চোখ যে মাইক গুলো বড় বড় মাইক লাগানো হয়, ওতে কি কোনো ক্ষতি হতে পারে?
2: এটা উনি বলেছেন, এটা আমিও মনে করি এটা খুব এটা বন্ধ হওয়া উচিত। কারণ কি, যখন আমরা যখন নাকি গাছের যে বার্ক, যেটা বাইরের যেটা বলকল যে পোর্শন যেটা বার্ক যেটাকে আমরা বলি, এই যেটা উনি বলছেন যে মাইক লাগানোর যার জন্যে, যাতে যদি পেরেক ইউজ করা হয় ওটার জন্যে বা এই ধরনের কোনো মানে কোনো আঘাত গাছ পেতে পারে এমন একটা কিছু যদি ইউজ করা হয়, তাতে ডেফিনেটলি গাছের ক্ষতি হয়। এবং আমরা একবার একটা চেষ্টাও করেছিলাম যে গাছের গায়ে এইগুলো না করানোর জন্যে। এগুলো আসলে যেটা আবার উনি বলছেন, পুজোর সময় পুজোর যারা উদ্যোক্তা আছে তারা যদি সচেতন হন এগুলো কথা শুনে, এবং এটা তো আসছে জনগণের থেকেই, যিনি প্রশ্ন করলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন তুললেন, এটা যদি পুজোর উদ্যোক্তারা কোনো জায়গায় এটা ব্যবস্থা নেন তাহলে আমরা খুব খুশি হব। আর লাইটের বিষয়টা,
3: লাইটের ক্ষেত্রে দেখুন, মানে জেনারেলি এটা নিয়ে রিসার্চের আমি জানি না কি অবস্থা আছে, যদি হিট জেনারেট হয়, লাইট লাগানোর জন্য একটা হিট জেনারেশনের ইস্যু তো থাকেই, তাতে করে লাইট লাগালে কিন্তু একটা হিট জেনারেট হলে গাছের ক্ষতি হতে পারে। আর একটা বিষয় আছে, সেটা আমি ওই মানে যে কোনো গাছেই কিন্তু প্রচুর পাখি থাকে, মানে বড় গাছের কথা বলছি আমি, অফকোর্স উনি যেটা বললেন আমি জানি না সেটার কথা এর সঙ্গে প্রাসঙ্গিক কিনা, কিন্তু সাধারণভাবে যে কোনো বড় গাছে প্রচুর পাখির বাসা থাকে, খুব যদি উজ্জ্বল আলো সেখানে লাগানো হয় না, তারা পাখির জন্য কিন্তু এটা খুব সমস্যার বিষয় হয়, ক্ষতিকারকের জন্য। সুতরাং বায়োডাইভার্সিটির, আরবান বায়োডাইভার্সিটি

0: সেটি তো খুব বেশি নেই, পাখি তার মধ্যে একটা খুব মেজর জিনিস, তাদের কিন্তু ওই উজ্জ্বল আলোতে
1: মানে কোনো না কোনো ভাবে পরিবেশ সেই বিপন্ন হচ্ছে, কারণ পাখিও তো একটা পরিবেশের
0: অংশ, অবশ্যই তারই পার্ট, একটা ইকোসিস্টেমের পার্ট।
2: আরেকজন বন্ধু রয়েছে, দেখেনি, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, হ্যাঁ কে বলছেন?
3: আমি কল্যাণী দাস বলছি, সন্তোষপুর থেকে।
1: কল্যাণী দি বলুন, প্রশ্ন কি আছে?
3: আচ্ছা নমস্কার, আমি জানতে চাই দুটো জিনিস। প্রতি বছর আমি নিউজ পেপারে পড়ি দাবানল এই জঙ্গলে হয় এবং তার জন্য জঙ্গলের ক্ষতি হয়, জীব জগতেরও হয় এবং জঙ্গল সংলগ্ন যে গ্রাম আছে তারও কিছু মানুষ মারা যান। তো এই দাবানল ব্যাপারটা কি করে রোখা যায়? জঙ্গল তো থাকবেই, জঙ্গলে গাছও থাকবে, কিন্তু সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? আর দ্বিতীয়ত হচ্ছে আমরা শহরে এখন এই এসি ছাড়া তো থাকতে পারি না, এই গরমে সবসময় এসি চলছে, তো কি আমাদের যদি কিছু জায়গা থাকে রাস্তার ধারে বা বাড়ির মধ্যে সেখানে কি ধরনের গাছ লাগালে ন্যাচারাল এয়ার কন্ডিশনিং এর কাজ করবে? আর সেই গাছ আমরা বন দপ্তর থেকে বিনামূল্যে কোন কোন সময় পেতে পারি?
0: যেটা উনি প্রথম বললেন দাবানলটা, দাবানল দেখবেন এই কদিন আগেই নিউজের একটা আইটেম ছিল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে দাবানল জ্বলছে পাহাড়ে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে ধরুন ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে সবটা ধরেই বলছি, একটা প্রলংড একটা ড্রাই পিরিয়ড থাকে। এই যে এখন ধরুন মে মাস জুন মাস চলছে, বৃষ্টি সাধারণভাবে আমাদের এখানে আস্তে আস্তে সেকেন্ড উইক অফ জুন হয়, সুতরাং তার আগে বৃষ্টি শেষ হয়ে যায় অলমোস্ট অক্টোবর নভেম্বরের এরকম সময়। সুতরাং একটা ছ সাত মাসের একটা কিন্তু খুব ড্রাই স্পেল চলে এখানে, যখন নাকি খুব বেশি বৃষ্টি হয় না। এবার তার সঙ্গে আপনি এই বিশ্ব উষ্ণায়নের প্রবলেম তৈরি হয়েছে, ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টিগুলো অনিয়মিত হচ্ছে, সেগুলো যদি ধরে নেন বেশিরভাগ জায়গায় দেখবেন অত্যন্ত জঙ্গলগুলো শুষ্ক হয়ে যায়। এবং এই দাবানলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষই তৈরি করে, যেমন কোনো জায়গায় গিয়ে যদি খুব ক্যাজুয়ালি জিনিসটা হয়তো হয় যে অনেক সময় আমরা দেখেছি যেখানে নাকি জঙ্গলের মধ্যে যারা যান, আমাদের জঙ্গল সন্নিহিত অঞ্চলে যারা থাকেন, যারা গরু চড়াতে ভেড়া চড়াতে অনেক সময় যান, তারা যদি কোনো ধূমপান করার সময় বা রান্না করার সময় খুব অসাবধানে যদি কোনো আগুন ছেড়ে দিয়ে থাকেন, তাতে হয় কি যে যেহেতু জঙ্গলের নিচে পাতাগুলো পড়ে আছে এবং অত্যন্ত শুষ্ক একটি অবস্থা তৈরি হয়েছে, সেখানটায় কিন্তু বিরাট একটা ক্ষতিকারক আগুন তৈরি হতে পারে। এতে গাছের যে ক্রাউন, যে তার থেকে একটা ক্রাউন থেকে আরেকটা ক্রাউনে চলে যায় শুষ্ক আবহাওয়ার জন্য, এবং এটার জন্য গাছ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, জঙ্গল প্রচুরটা উজাড় হয়ে যাচ্ছে এবং সেখানে বসবাসকারী পশু পাখি তাদের বাসাটাও নষ্ট হয়ে যাচ্ছে, মানুষেরও ক্ষতি হচ্ছে। সুতরাং এখানে ওই ঘুরে ফিরে সচেতনতার কথাটা আসছে, মানুষ যদি সচেতন হয় যে এগুলোতে আমরা যাব না, তাহলে আমরা কিন্তু এর থেকে বাঁচতে পারি। দ্বিতীয় যেটা উনি বললেন যে গরমের জন্যে ন্যাচারাল এয়ার কন্ডিশনিংয়ের ব্যাপারটা, এমনি সাধারণভাবে গাছ লাগালে কিন্তু টেম্পারেচারের একটা লোকাল রেগুলেশন হয়।
2: আচ্ছা,
0: এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব বেশি করা যায় কি না আমি জানি না, মানে আমি একজন ইন্ডিভিজুয়াল একটা এসি লাগিয়েছি বলে সেখানে একটা গাছ লাগালাম ওরমভাবে জিনিসটা হবে না। তো একটা যেখানে যেখানে ফাঁকা পাবো সেখানে আমরা গাছ লাগাবো, এটাই আমাদের মোটো হওয়া উচিত। এবং যেটা উনি বললেন বন দপ্তর থেকে এই জুলাই মাসের 14 তারিখ থেকে একটা অরণ্য সপ্তাহ পালন করা হয় বা বন মহোৎসব পালন করা হয়, যেভাবেই আমরা নামকরণ করি, তো সেটা সেই সময় আমাদের কিন্তু এক সপ্তাহব্যাপী গ্রাম অঞ্চলে এবং শহরাঞ্চলে কিন্তু আমরা এই চারাগাছ বিতরণ করি। যাদের যাদের চারাগাছ লাগবে তারা ওখান থেকে নিতে পারেন। এবং সাধারণভাবে যদি ওই আমি একটা এসি লাগালাম একটা গাছ লাগালে ঠান্ডা হবে কিনা ওভাবে বলা যায় না, কিন্তু যেখানে যেখানে আমাদের গাছ লাগানোর সম্ভাবনা আছে সেখানে গাছ লাগালে কিন্তু লোকাল একটা টেম্পারেচার রেগুলেশন কিন্তু হয়।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ কল্যাণীদি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে আমাদের স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:59 হয়ে যাচ্ছে, আমরা ঠিক 10:00 আমরা যারা এফ এম গোল্ড 100.1 MHz AIR FM গোল টিউন করেছেন তাদের জন্য 10 মিনিটের সংবাদ বিরতিতে থাকবো, কিন্তু যারা লাইভে আছেন মানে ফেসবুক পেজে আছেন এবং লাইভ শো দেখছেন আজকের এই অনুষ্ঠানে, তারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, কারণ তাদের সঙ্গে আমরা টানা থাকবো। শুধুমাত্র 10 মিনিটের বিরতি যারা রেডিও সেট টিউন করেছেন 100.1 MHz AIR FM গোল্ড। আজ সুদীপ্ত কল্পলাল আছি আপনাদের সঙ্গে, সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। আর আমাদের সঙ্গে কে রয়েছেন আজ?
2: আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জন মল্লিক, IFS প্রাক্তন ডিরেক্টর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন ১০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য ৯,৫৮৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছে, ৪০ জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দেরকে এককালীন ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন ১০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত ৭৭ লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে ১০,০০০ কোটি রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী ৩৬ মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য ৯,৫৮৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: দিল্লি কে পলিউশন কো রোকনে কে লিয়ে এক লাগাতার কই স্টেপস লিয়ে যা রহে হ্যায়। উন স্টেপস মে এক বহুত বড়া নির্ণয় লিয়া গয়া কি জো ৪০% কন্ট্রিবিউশন হ্যায় পার্টিকুলেট মটেরিয়াল কা ও ট্রান্সপোর্টেশন সেক্টর কে কারণ আতা হ্যায় অর উস ট্রান্সপোর্টেশন মে জো সবসে বড়া কন্ট্রিবিউটর হ্যায় হেভি ট্রাকস অর বাসেস, পুরানি ট্রাকো অর বাসো কো রিপ্লেস করনে কা ইসমে ফ্যাসলা লিয়া গয়া হ্যায়।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য ৮,৩০০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা ৩১ নম্বর জাতীয় সড়কে খাগড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং ২৩১ নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে চাল লেনে পরিণত করার জন্য ৩,৯৩৬ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নৌসের আলী হলে দলের ৫৮ জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে এবং অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোন মান্যতা রইল না। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও ১২ জন মন্ত্রী বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

0: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডি কে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির মালবিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে এবং আহতদের প্রত্যেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
1: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো।
0: নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমালু ঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্টআপ এবং অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ ভোরের দিকে দেশের আকাশসীমায় প্রবেশ করা 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন প্রতিহত করেছে। এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবসতি এলাকায় খসে পড়ে। মন্ত্রক আরও বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশ সহ অসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। শ্রীলঙ্কার পরিকাঠামো ও শক্তিক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা আইওসি পিএলসি 2026-27 সালের জন্য সাপুগাসকান্দা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট এতে 3,16,000 লিটার লুব্রিকেটিং তেল সরবরাহ করতে প্রায় 40 কোটি শ্রীলঙ্কান মুদ্রার চুক্তি পেয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বর্তমান সংকটের সময় চীন ইরানকে সামরিক দিক থেকে সাহায্য করেছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। হাউস অ্যাপ্রিসিয়েশন সাব কমিটির এক শুনানিতে তিনি একথা জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, দলনেত্রী মমতা ব্যানার্জি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই পদে সম্মানজনক ইস্তফা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025-এর আওতায় জাতীয় ক্রীড়া ট্রাইব্যুনালের 2 জন সদস্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, যাদের ক্রীড়া জনপ্রশাসন এবং আইন বিষয়ে ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেটি চীনের ওয়েং হংইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মিক্সড ডাবলসে রোহান কাপুর, রুতভিকা গাদ্দে, চীনা তাইপেই ইয়াং পো হুয়ান ও হু লিংফাংকে 21-14, 21-14 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের

0: প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক বাস বাতিল করে BA6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
2: ফিরে এলাম সংবাদ বিরতির ওপারে। আমাদের সকল বন্ধুরা
3: যারা এই মুহূর্তে FM গোল্ডের ঠিক ওপারটায় রেডিও সেটের ওপারে আছেন, তাদের জন্য আরও একবার জানাই যে আমরা আছি সুদীপ্ত কল্পলাল আপনাদের সঙ্গে, সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জন মল্লিক। আর অবশ্যই আপনাদের প্রশ্ন এবারে আসবে, টেলিফোনে তো আসবেই, 2248-8085 হচ্ছে, এই হচ্ছে টেলিফোন নাম্বার, যেখানে আপনারা পরিবেশ নিয়ে যদি কোনো বিপন্নতা বোধ করেন তাহলে সেই জায়গা থেকে প্রশ্ন রাখতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই,
4: 9903052992 এই নাম্বারে, এবং ফেসবুক পেজে অবশ্যই আপনাদের প্রশ্ন আপনারা রাখতে পারেন, নীলাঞ্জনবাবু নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন।
3: আচ্ছা, একটা বিষয় জানবো, মানে বিষয়টাকে একটু আপনি ব্যাখ্যা করবেন, সেটা হলো যে জঙ্গল পৃথিবীর ফুসফুস, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, একদম তাই, যেটা খুব কমনভাবে বলা যায় যে সেখান থেকেই যাবতীয় অক্সিজেনের যোগান, এবং সেটা কিভাবে ছাটাই করলে পরিবেশ বিপন্ন হয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবু এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন, জঙ্গলই হচ্ছে পৃথিবীর ফুসফুস?
5: এটা খুব সাধারণভাবে যদি আমি বলি যে ফটোসিনথেসিস, যেটাকে বাংলায় সালোক সংশ্লেষ বলি আমরা, সেটাকে, তাতে গাছের প্রসেসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সে নিচ্ছে এবং অক্সিজেন ছাড়ছে, যেই অক্সিজেন আমাদের মানুষের বা অন্যান্য সমস্ত প্রাণী বাঁচার জন্যে অত্যন্ত জরুরি এবং একমাত্র একটা উপাদান যেটা ছাড়া আমাদের চলবে না। সুতরাং এই গাছ যদি ভেবে দেখুন, যদি গাছের এই এই সিস্টেম না থাকতো তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটা থেকে যেত এবং অক্সিজেন আসতো না। সুতরাং আমাদের লাংয়ের কাজটা কি, লাং এয়ারকে পিউরিফাই করে, আমাদের যে দূষিত যে বাতাস আছে তার থেকে আমরা যে বিশুদ্ধ বাতাস আমাদের রক্তের মাধ্যমে ধমনির মাধ্যমে চলে যায় এবং বাকিটা আমরা বের করে দিই। তো সে এই একইভাবে গাছও কিন্তু এই কাজটা করে, যে দূষিত মানে কার্বন ডাইঅক্সাইডকে সে নিচ্ছে এবং শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সে অক্সিজেন তৈরি করছে, সেই অক্সিজেন আমাদের জীবনের প্রাণবায়ু। তো সেই জন্যই আমাদের এটাকে মানে বলা হয় গ্রিন লাং, যেটাকে বলা হয় পৃথিবীর।
4: একজন বন্ধু রয়েছেন দেখেনি ফোনে, নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে হলে আপনাকে 2248-8085 ডায়াল করতে হবে। কে রয়েছেন? বন্ধু ছিলেন সঙ্গে, কিন্তু এদিকে হোয়াটসঅ্যাপেও প্রশ্ন আসছে, যেমন প্রশ্ন করেছে হচ্ছে দিলীপ মাহাতো, লিখেছেন যে দিলীপ মাহাতো কোথা থেকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে হাবড়া থেকে, লিখেছেন বন সংরক্ষণে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে?
5: বন সংরক্ষণে সরকারের পদক্ষেপ খুব সদর্থক। আমাদের যেমন পশ্চিমবঙ্গ সরকারের যদি বলি, আমরা প্রত্যেক বছর প্রায় 5-7,000 হেক্টরের কাছাকাছি আমরা কিন্তু বনভূমি সৃজন করি, নতুন গাছ লাগাই। সুতরাং সেটা একটা আমাদের যে এক্সিস্টিং যে আমাদের গ্রিনারি তার সঙ্গে অ্যাডাপ্ট করা হচ্ছে। সেই এই এই যে জঙ্গলের বনসৃজনেরটা যদি আপনি ভাগ করে দেখি, সেটা কিন্তু এক্সিস্টিং ফরেস্টের মধ্যেও হয়, যেখানে নাকি গ্যাপ তৈরি হয়েছে সেখানে, বা যেখানে আমাদের জঙ্গল কাটাই হয়েছে ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী, সেখানে নতুন যে কাটাই হচ্ছে সেখানে নতুন করে আবার গাছ লাগানো হয়। এছাড়া যেগুলো আমাদের জঙ্গল এলাকার বাইরে, যেমন আমি বলছিলাম রাস্তার ধারে, তারপর খালের ধারে, পঞ্চায়েতের পতিত জমিতে, এখানেও কিন্তু সমাজভিত্তিক বনসৃজনের মাধ্যমে, সোশ্যাল ফরেস্ট্রির মাধ্যমে কিন্তু আমরা গ্রিনারি তৈরি করি, এটা একটা দিক থাকলো। তাছাড়া আমাদের যে জঙ্গল, যেগুলো আমাদের নোটিফাইড ফরেস্ট এরিয়া বা প্রোটেক্টেড এরিয়া যেগুলো আছে, সেখানে কিন্তু 24 ঘন্টা পেট্রোলিং চলে। আমাদের বন দপ্তরের তরফ থেকে যারা ফিল্ড অফিসাররা এবং স্টাফেরা রয়েছেন, তারা সেখানে অত্যন্ত দায়িত্বের সাথে দিবারাত্র কাজ করে চলেছেন, যা আমাদের এক্সিস্টিং ফরেস্টকে আমরা রক্ষা করি এবং নতুন ফরেস্ট তৈরি করি। এবং তার সাথে সাথে আরেকটা খুব সরকারের

0: জরুরি কাজ আছে, সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষকে সচেতন করা। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি জঙ্গল বাঁচানোর মতন একটা বড় কাজ করতে হয়, পরিবেশ বাঁচানোর মতন বড় কাজ করতে হয়, মানুষকে সাথে না নিয়ে চললে কিন্তু সেটা কোনো দিন অ্যাচিভ করা যাবে না। এবং সেক্ষেত্রে কিন্তু সচেতন মানুষ তৈরি করাটাও সরকারের দায়িত্ব। সুতরাং সরকারের যে আউটরিচ প্রোগ্রামগুলো আছে তার মাধ্যমে কিন্তু আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি, যাতে তারা আমাদের সহযোগিতা করেন, এগিয়ে আসেন এই সবুজায়নের কাজে।
1: 2248 8085 একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি তিনি কি জানতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, কে বলছেন?
3: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মুদি বলছি।
2: বলুন।
3: দেখুন, পরিবেশ মানে পরিবেশ রক্ষার জন্য আমরা তো এত গভীর এত বড় বড় চিন্তা ভাবনা তো আমার একা পক্ষে নেওয়া সম্ভব নয়। আমি যেটা মনে করি, ধরুন আমার বাড়ির চত্বরে অল্প জায়গার মধ্যে আমার বাড়ি ঘর আছে, সেখানে আমি কি ধরনের গাছপালা লাগালে মোটামুটি আমার পরিবেশটুকু যেন সুস্থ থাকে। যেমন ধরুন আমি বট অশ্বত্থ বা ইত্যাদি যা বড় ধরনের গাছ যেগুলো তো রোপণ করতে পারবো না, ওই 1-1.5 ফুট ওই 10-15 ফুট গাছের মধ্যে আম কাঁঠাল জবা গাছ এই সমস্ত গাছগুলো হয়তো আমি যদি রোপণ করি, তাতে কি আমার পরিবেশ বান্ধবটা পরিবেশটা কিছুটা আমার ক্ষেত্রে সহায় হবে? এবং ওই গাছগুলো যদি লাগাই তাতে কি আমাকে যথেষ্ট পরিমাণ যেটা অক্সিজেন প্রয়োজন আমার আমাদের বসবাস করার জন্য সেটুকু আমি পেতে পারি কি? এটুকুই প্রশ্ন ওনার কাছে আমার।
0: এটা ওনার খুব পজিটিভ একটা মনোবৃত্তির পরিচয় বলে আমি মনে করি। খুব অত্যন্ত পজিটিভ একটা মনের পরিচয় দিয়েছেন। ওনার হয়তো বেশি পরিমাণ জমি নেই, সেখানে ওনার যেটুকু যা গাছ লাগানো সম্ভব, যে ফলের গাছে উনি কথা বললেন, আম কাঁঠাল উনি লাগাতেই পারেন, উনি নিম গাছ লাগাতে পারেন, নিম একটি অত্যন্ত উপকারী গাছ, তার সাথে সাথে বকুল হলো বা অন্যান্য করঞ্জ ধরনের যে গাছগুলো, যেগুলো এভারগ্রিন টাইপের যে গাছগুলো আছে যেগুলো সারা বছর সবুজ থাকে, এরকম ধরনের যদি গাছ লাগান তাতে করে ছায়া হবে এবং তার সাথে সাথে এ পরিবেশের উপকার তো হবে। কিন্তু এখন প্রশ্নটা হলো যে এক

0: দাশগুপ্ত বাগবাজার থেকে জানতে চেয়েছেন যে বন ধ্বংসের ফলে শহুরে মানুষের জীবনে কি প্রভাব পড়ে।
1: এটা খুব জরুরি একটা বিষয়। ধরুন আমি যখন বন ধ্বংসের ক্ষেত্রে সৌর এমনি তো শহরে আমাদের অঞ্চলে 30% যে আমি বললাম 1/3 যে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়ার গাছ থাকা উচিত, সেরকম তো জঙ্গলে এখানে শহরে থাকার সম্ভাবনাই নেই। যেখানে যেখানে ফাঁকা আছে সেই গাছগুলো যদি না থাকি, ধরুন প্রথম কথাতেই যদি আমি খুব সহজভাবে খুব সায়েন্সের মধ্যে না গিয়ে যদি বলি, এখন যে গরমটা চলছে দিনের বেলা 40-42-45 ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে, যদি গাছটি না থাকে আমাদের তো ছায়াও হবে না। আমরা যে কোনো জায়গায় গিয়ে একটু ছায়া খোঁজ করব, সেই ছায়ার খোঁজটা এখানে পাবো না। দ্বিতীয় যেটা থাকবে, গাছ কিন্তু মাটিকে ধরে রাখে। যদি আমি গাছগুলোকে নষ্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ভূমিক্ষয় হবে। শহরের বা আরবান যে কোনো জায়গায় ভূমিক্ষয় একটা খুব মেজর সমস্যা। এ দুটো কথা প্রথম বলি। তৃতীয় কথা হচ্ছে যে গাছ কিন্তু লোকাল টেম্পারেচার রেগুলেশন করে। মানে ধরুন আপনি যদি দেখেন যে একটা ব্যারেন একটা জায়গা যে টেম্পারেচার, তার সাথে সাথে অন্য জায়গার টেম্পারেচার যেখানে নাকি গাছ দিয়ে ভরানো আছে তার টেম্পারেচারের অনেক 2-3 ডিগ্রি টেম্পারেচার তফাত হতে পারে। সুতরাং ডিরেক্টলি ওনার যে টেম্পারেচার যে ইস্যুটা যেটা আছে সেই ইস্যুটাকেই কিন্তু অ্যাড্রেস করার জন্যে আছে। অন্যান্য যদি সায়েন্টিফিক আমি অ্যাঙ্গেল ছেড়েই দিই, বায়োডাইভার্সিটির কথা যদি ছেড়েও দিই, বায়োডাইভার্সিটি যেমন আমি আরবান বায়োডাইভার্সিটির কথা বলেছিলাম, পাখির কথা, কাঠবিড়ালির কথা, এদের কথা, এরা এদের থাকার জায়গা থাকবে না। সুতরাং আমাদের টোটাল একটা যে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেম উইল বি ডিস্টার্বড। সুতরাং খুব সহজ কথা যেটুকু বলার সেটা হচ্ছে ছায়া দেয়া, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যে, ভূমি সংরক্ষণের জন্যে এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্যে আরবান এলাকাতেও কিন্তু নির্দিষ্ট পরিমাণ গাছ থাকা খুব জরুরি।
2: আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে কেউ রয়েছেন? 2-2-4-8-8-0-8-5 কে রয়েছেন, সরাসরি কথা বলবো না, ছিলেন কোনোভাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা আরও একবার দেখে নেব। সেই সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা 9903-05-992 হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজও করতে পারেন। আজ আমরা পরিবেশ অর্থাৎ অরণ্য সৃজন এসব নিয়েই আমরা সচেতন হওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে স্পেশালিস্ট রয়েছেন,
0: আরেকবার চেষ্টা করছি।
2: হ্যাঁ, কে রয়েছেন?
0: নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
2: হ্যাঁ, কে বলছেন?
0: কে বলছেন?
3: বিভিন্ন বিল্ডিং তৈরি করছে বা বিভিন্ন কাজে, শপিং মল, বিভিন্ন বাড়ি, বিভিন্ন কিছু তৈরি হচ্ছে, এটার জন্য কি কোনো আইন নেই যে কাজ যদি কাটা হয় তাহলে এরকম একটা শাস্তি, মানে এরকম কি কোনো বিধান নেই? যে মানুষ তো শুনছেই না, সেই গাছ তো কাটা পড়ছেই, তাই না? তো আদৌ তো কোনো লাভ হচ্ছে না, সেটাই বলবো।
2: বেশ, শুনতে থাকো,
1: অত্যন্ত জরুরি কথা উনি উত্থাপন করেছেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের আইন আছে, আপনি যে কোনো রকমের গাছ কাটতে গেলে সরকারের একটা পারমিশন নিতে হয়। সেই সরকারের পারমিশনের মধ্যে মিউনিসিপ্যালিটি এলাকায় হলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় হলে কর্পোরেশন, পঞ্চায়েত এলাকায় হলে পঞ্চায়েত, এবং তার সাথে সাথে বনবিভাগ, যে লোকাল যে DFO আছেন, তাদের দুজনকার পারমিশন ছাড়া আপনি গাছ কাটতে পারেনই না। এটা যদি কোনো জায়গায় রিপোর্টেড হয় তাহলে কিন্তু পুলিশ ব্যবস্থা নিতে পারে এই এই আইনে এটা। এবং তার সাথে সাথে এটাও বলি যে যারা প্রমোটারের কথা উনি বললেন, যেখানে নাকি বিল্ডিং তৈরি হচ্ছে বা শপিং মল ইত্যাদি তৈরি হচ্ছে, যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে যদি কেউ গাছ কাটে তাহলে একটা গাছের জন্য 5টা গাছ লাগানোর প্রভিশন করতে হবে। তার যে বিল্ডিং প্ল্যান যেটা আছে সেটার মধ্যে দ্যাট হ্যাজ টু বি ইনকর্পোরেটেড, সেই বিল্ডিং প্ল্যানের মধ্যে তাকে ওটা দেখাতে হবে। ধরুন একটা জায়গায় গাছ, যে জমি কিনলো সেখানে এক্সিস্টিং অত 200টা গাছ আছে, হতে পারে তার বিল্ডিং প্ল্যানের জন্য কোনো গাছ কাটার প্রয়োজন হতে পারে, সেটা সেটা এগ্রিড, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তার 5 গুণ পরিমাণ গাছ থাকতে ওই জঙ্গলের ওই এলাকার মধ্যেই লাগানোর ব্যবস্থা করতে হবে। এটা এটা খুব ছোট কথায় বলি। তাছাড়া ধরুন বড়, যারা বড় বড় প্রজেক্ট হয়, বড় কারখানা যারা তৈরি করছে, তারা ধরুন সেটা সরকার হোক বেসরকার হোক যেভাবে করে হোক, তাদেরও জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য আছে এবং সেটা লাগাতে হবে। যদি তাদের ওইখানে জায়গা তাদের না থাকে, তাদের জায়গা কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে, সরকার সেই গাছ লাগাবে, তাদের সেই টাকাটা তাদেরকে দিতে হবে। কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন বলে একটা টার্ম আছে, সেটা তাদের করা দরকার। অতএব উনি যেটা বললেন আমি সবাইকার জ্ঞাতার্থে জানাই, পশ্চিমবঙ্গ সরকারের এ ব্যাপারে আইন আছে, গাছ কোন যে কোনো জায়গাতে পারমিশন না নিয়ে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা গাছ কাটতে পারেন না, এবং তার জন্য তাকে যেমনভাবে বললাম যথাযথ স্তরে পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে তবেই গাছ কাটতে হবে, এবং সেই গাছ কাটার সাথে সাথে গাছ লাগানোটাও জরুরি।

0: একসাথে সাথে তাকে সেই প্ল্যানটাও নিয়ে পাস করাতে হবে। সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো প্রমোটার হতে পারে, কোনো কারখানার মালিক হতে পারে, যে কোনো হতে পারে, সবাইকার জন্যই আইন এক।
1: এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন স্যার, স্যারের কাছে আমার দুটো স্পেসিফিক দু তিনটে প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা তো প্রায় শুনে থাকি যে চোরাই কাঠ এবং চোরাই পশু শিকার বন দপ্তরের বনে ফরেস্ট এরিয়া গুলোতে, তো সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এই বিষয়টাকে কতটা প্রতিরোধ করার চেষ্টা চলছে। আর দুই হচ্ছে, ধরুন কোনো পুকুর অনেকদিন পড়ে রয়েছে, পুকুরটা মানে নষ্ট হয়ে গেছে, সেই পুকুরটাকে আর সংস্কার করতে চাইছে না মালিক পক্ষ, সেই জায়গাটা বিক্রি করে দিতে চাইছে, সেইখানে কি কোনো আইন সরকারি ভাবে আছে যে এই পুকুরটাকে নতুনভাবে সংস্কার করা যায়, বা আশপাশের যে গাছ সেগুলোকেও তো সেই একইভাবে কেটে দিচ্ছে, দিয়ে সেইখানে সংস্কার মানে সেই জায়গাটা মালিক অন্যত্র কিছু করবে, নয় বিক্রি করে দিচ্ছে বা সে বিল্ডিং কনস্ট্রাকশন করছে, তাহলে এইগুলোর ক্ষেত্রে কি সরকারের নির্দিষ্ট কোনো আইন আছে? এই প্রশ্ন, এই নমস্কার।
2: প্রশ্ন রেখেছেন আপনি, আপনি শুনতে থাকুন নিশ্চয়ই।
0: যেটা উনি বললেন দুটো ক্ষেত্রেই কিন্তু যেটা বলা যায় সেটা হচ্ছে, প্রথমত আমি ওই আইনের দিকটা দিয়ে শুরু করি, জলাভূমি মানে পুকুর হোক বা অন্যান্য যে কোনো জলাভূমি, সেটা কিন্তু বোজানো আইন বিরুদ্ধ, এটা কিন্তু পরিষ্কারভাবে বলি। এখানেও কিন্তু সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের আইন আছে, আপনি একটা এক্সিস্টিং জলাভূমি বোজাতে পারেন না, সেটা একটা জলাভূমির একটা আলাদা ইকোসিস্টেম আছে, তাকে রক্ষা করার জন্য সরকারি আইন করেছে। সুতরাং যদি কোনো জায়গায় দেখা যায়, আমার মনে হয় এটা রিপোর্টেড যদি হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং তার সাথে সাথে এটাও বলি যে যে যে গাছ কাটার ব্যাপারে তো আমি আগেই বললাম, সেখানে আইন রয়েছে। এবং যেটা যদি যে যে ভদ্রলোকের পুকুর রয়েছে তিনি, তার এটা মনে রাখা দরকার যে পুকুর কিন্তু একটা সামাজিক সম্পদ, সেখানে শুধু পুকুরকে কিন্তু, ধরুন একটা তার সেখানে যদি জল থাকে, কালকে যদি আশেপাশে কোনো জায়গায় আগুন লাগে, সেখান থেকেই জলটা নিয়ে আগুনটা নেবানো দরকার, এবং সেটা একটা বড় দিক। তাছাড়া পুকুরের যে ইকোসিস্টেম আছে, সেখানে যে সেই ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখারও প্রয়োজন আছে, যদি আমি সেটাকে ধরি। আর যেটা উনি বললেন যে বৃক্ষচ্ছেদনের জন্য এবং বন্যপ্রাণের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উনি বললেন, আমি জানি না সেটা এখন পর্যন্ত কতটা এখানে অ্যাপ্লিকেবল হবে, সেটা আমি এখনই আনতে চাইছি না। তো কিন্তু এটা বলে রাখি যে আমাদের বন দপ্তর থেকে কিন্তু আমরা অত্যন্ত সচেতনভাবে, আমাদের ফিল্ডের স্টাফ যারা আছেন তারা কাজ করছেন, তাদের পেট্রোলিং ভেহিকেল আছে এবং তারা সবাইকে সচেতন করেন, এবং তার জন্যে যেখানে যেখানে প্রয়োজন আমাদের কাছে যথোপযোগী অস্ত্র আছে। আমাদের যদি উনি টেকনোলজির কথা হতো বলতে চাইছেন, সেখানে আমাদের রেডিও ট্রান্সমিটার আছে, ধরুন কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে অন্য জায়গায়, সেটা ইনফরমেশান দেওয়ার জন্যে মোবাইল নেটওয়ার্ক অথবা মানে রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে খবর যেতে আনা নেয়া করা, সেগুলোর ব্যবস্থা আমাদের আছে। এবং তার সাথে সাথে আমরা জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাই, ক্যামেরা ট্র্যাপ লাগাই, সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি কিছু করতে চায়, সেখানেও কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু আমরা খবর পেয়ে যাই এবং তার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করি।
2: আচ্ছা আচ্ছা, এই যে জঙ্গল কাটার ব্যাপার, মানে ধরুন আপনি সুন্দরবনের ক্ষেত্রে মানে কাজ করেছেন অনেকদিন, এছাড়াও নর্থ বেঙ্গলের যে জঙ্গলগুলো আমরা দেখেছি, গরুমারা চিলাপাতার জঙ্গল, খুব একটা সেখানে জঙ্গলের মানে বৃক্ষ ছেদনের জায়গাটা ভীষণ কম, মানে করে না ওখানকার লোকজন, মানে জঙ্গলের ব্যাপারে বা পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন। তৎসত্ত্বেও আমরা দেখেছি যে বিভিন্ন বন্যপ্রাণী লোকালিটির মধ্যে ঢুকে যাচ্ছে, মানে সেখানে কি শুধুমাত্র খাদ্যের অভাব না, জঙ্গলের ভেতরে কোথাও একটা হয়তো মানে গাছ কাটার ফলে তাদের অস্তিত্ব রক্ষার কারণে তারা লোকালিটির মধ্যে ঢুকে যাচ্ছে, এমন কি হতে পারে? মানে সুন্দরবনের ক্ষেত্রে আমি বলছি,
0: সুন্দরবনের ক্ষেত্রে কি হয় আমি তো আপনাকে একটু আগে এক্সপ্লেন করলাম, সেটা আলাদা একটা, পুরো তার কনোটেশনটাই আলাদা। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা কথাটা বলি, উত্তরবঙ্গে মেনলি হাতি নিয়ে আলোচনা করব, কিছু ক্ষেত্র বাইসন নিয়ে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে এনক্লোজমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায় জঙ্গলের আশেপাশে, সেটা কিন্তু বড় একটা কারণ এই অ্যানিমাল কনফ্লিক্টের জন্য। এছাড়া হাতির ক্ষেত্রে যেটা বলা যায়, হাতিকে না, হাতি ইজ এ লার্জ অ্যানিমাল, বড়, তো ওর একটা দিনে নির্দিষ্ট পরিমাণ খাবার এবং জল লাগে, যেটা নাকি এক জায়গায় থাকা সম্ভব নয়। ওই জন্য হাতিকে না মাইগ্রেট করতে হয়, ওই মাইগ্রেট করার জন্যে যে করিডোরটা লাগে, যদি করিডোরটা নষ্ট হয়ে যায়,

0: বেঙ্গল বিভিন্ন জায়গায় করিডোরের প্রবলেম হয়েছে, কানেক্টিভিটির প্রবলেম হয়েছে, তার জন্যে আমাদের নগরায়ণ এবং তার এনক্লোজমেন্ট সেটা খুব একটা বড় মাত্রায় দায়ী। তো সো এইটা যদি যেখানে যেখানে হচ্ছে সেখানে মানুষ তো ওই ওই ওই জায়গায় হাতিটা যখন ক্রস করতে যাচ্ছে মানুষের সঙ্গে তার একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এটা স্বাভাবিকভাবেই হচ্ছে। সেখানেও কিন্তু আমাদের লোকেরা কেয়ারফুল থাকে। এবং আপনি যেটা বললেন সেটা খুব আমি মনে করি একটা প্রাসঙ্গিক ব্যাপার যে জঙ্গল খুব বেশি লোকে কাটছে না, এটা যদি আমি যদি এটা নিয়ে আলোচনা করি খুব জরুরি ভিত্তিতে, সেটা হচ্ছে যে ধরুন প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল এটা আমাদের এখানে যৌথ বন ব্যবস্থা কিন্তু আছে, বন পরিচালন ব্যবস্থা যাকে আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি বলি। প্রত্যেকটা জঙ্গল এলাকার আশেপাশে যে গ্রামগুলি আছে তাদের কিন্তু আমরা মনে করি দে আর পার্টনার্স ইন কনজারভেশন, তাদের কমিটি তৈরি করা হয়েছে। জঙ্গলের কাটাই যখন হয়, যখন আমাদের ওয়ার্কিং প্ল্যান বা ম্যানেজমেন্ট প্ল্যানে অ্যাপ্রুভ জঙ্গল কাটাই হয়, তার যে তার থেকে যে টাকাটা আসে তার একটা 40% রেভিনিউ জঙ্গলের লোককে আমরা দিই, তাদের উন্নতির জন্য তারা সেটা কাজে লাগায়। এছাড়াও ধরুন আমাদের তারা পেট্রোলিংয়ে তাদের অংশগ্রহণ করে, তারা তাদের গ্রামের উন্নতির জন্য ইকো ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে তারা আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট সেখানে নিই। এ করে এতে করে কি হয়েছে, গ্রামবাসীরা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এসেছেন। আপনি যেটা বললেন জঙ্গলে বেশি কাটাকাটি নেই, তার রিজন ইজ দ্যাট। এছাড়াও আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের যে কতগুলো যে নীতি আছে যেগুলো মানুষকে অনেক তারা সচেতন করতে পেরেছেন সেটাও কিন্তু একটা খুব জরুরি এর মধ্যে। এবং মানুষের না ইকোনমিক অবস্থাও কিছুটা পরিবর্তন হয়েছে। যদি আপনি দেখেন যে ইকোনমিক অবস্থা যার পরিবর্তন হবে সে কিন্তু জঙ্গল থেকে কাঠকুটো দিয়ে রান্না করবে না, সে একটা গ্যাসের উনুন নিয়ে ব্যবস্থা করবে করার, কারণ সেখানেও একটা ধরুন জঙ্গল থেকে যে কেটে আনছে সে কিন্তু কোথাও মনের মধ্যে জানে যে আমি একটা অন্যায় কাজ করছি, তার মনের মধ্যে সেই বোঝটা থাকে, সে প্রথম চেষ্টাতেই চেষ্টা করবে সেখানে আমি চুরি চামারির মধ্যে যাব না, যেখানে আমি পারবো ভালো কাজ করব। এটাও একটা কিন্তু সামাজিক দিকের মানুষের মধ্যে পরিবর্তন এসেছে, সচেতন হয়েছেন মানুষ, সেটা সরকারের কিছুটা তার জন্য দায়ী। এবং আমি মনে করি সাধারণভাবে সমাজের যে প্রবণতা সেটাও একটা দায়ী।
1: আচ্ছা, বিদিশা পাল ক্লাস টেনের এক ছাত্রী, সে জানতে চেয়েছে যে আপনি বললেন একটু আগে যে ওই নাইলন ফেন্সিংয়ের কথা, সেইটার বিষয়ে সে বিশদে জানতে চাইছে।
0: আচ্ছা, এটা এটা বিদিশা খুব ভালো প্রশ্ন করেছে। আমি যদি বিদিশা সুন্দরবনে কোনো দিন গিয়ে থাকে বা অন্যান্য কেউ গিয়ে থাকে, দেখবেন সুন্দরবনে যদি সজনেখালি এলাকাটা সবাই যায় জানার জন্যে, তো আমরা গদখালি থেকে লঞ্চে করে লঞ্চ চাপলাম কিয়ে দুর্গাদোয়ানি খাল হয়ে আমরা গোমর নদী হয়ে সজনেখালির দিকে যাচ্ছি। সজনেখালির যখনই আমরা বাঁদিকে টার্ন নেবো, ডান দিকে যে জঙ্গল এলাকাটা দেখবো একটা হলুদ রঙের একটা ফেন্সিং, নাইলন নেটের ফেন্সিং দেখা যাবে। এরকমভাবে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ এবং 24 পরগনা সাউথ ডিভিশন যেটা আমাদের আছে সেখানে সব মিলিয়ে অলমোস্ট 180 কিলোমিটারের কাছাকাছি এরকম ফেন্সিং আছে। এইটা কেন দেয়া হয়েছে, আমি যদি একটু ইতিহাসের দিকে যাই, যে সুন্দরবনের বাঘ তো বারবার জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে যাওয়ার প্রবণতা আছে, এতে করে কি হচ্ছিল, ওরা মানুষ হয়তো মারছে না কিন্তু গরু ছাগলের ক্ষতি করছে, গরু ক্যাটল লিফটিং হচ্ছে, এতে করে মানুষ আমাদের প্রতি একটা শত্রুতা মনোভাব নিয়ে চলতেন। আমি পুরনো দিনের কথা বলছি, যখন নাকি এটা আমরা এটা ভাবিনি, এটা আমার সম্ভব ছিল না আটকানো সেই সময়। তো আমাদের তখন মনে হলো যে আমরা একটা কিছু করা দরকার যাতে করে এই স্ট্রেইংটাকে আমরা আটকাতে পারি। তখন আমরা বিভিন্ন রকম জিনিস চেষ্টা করেছিলাম। তো আমরা বিভিন্ন জিনিস চেষ্টা করতে করতে আমাদের স্টাফেরা এই জিনিসটা মাথায় নিয়ে এসেছিলেন যে একটা ফিজিক্যাল ব্যারিয়ার, যেটা নাকি এটা বাঘের যদি শক্তির কথা আমরা ভাবি সেটার জন্য কিন্তু এটা কিছুই না, কিন্তু কি হয় আমরা বাঘের সঙ্গে একটা মানসিক খেলা খেলেছি। বাঘ কি হয়, একটা বাঘ হচ্ছে একটা শাই অ্যানিমাল, ও যদি তার যে পরিবেশের মধ্যে যদি এমন কিছু দেখে যেটা নাকি তার জন্য পরিচিত নয় সে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এটাও সেরকমই ইনিশিয়ালি একটা এটা একটা মানসিক ব্যারিয়ার হয়েছে যে সে দেখেছে যে এটা এখানে তো ছিল না, সুতরাং আমার মনে হয়েছে এখানে যাওয়া উচিত নয়।
1: আচ্ছা,
0: এটা করে করে বাঘ ওটার মধ্যে ক্রস, আর তারপরে হচ্ছে কি ওটা সাধারণভাবে কিন্তু ক্রস করার উপায়ও কিছু নেই। ওটা আরও যদি একটু ডিটেলে যাই, যখন উনি জানতে ও জানতে চাইছেন, উনি 4 mm থিক পলিপ্রপিলিন রোপ আছে, একটা মানে টেকনিক্যাল টার্মসে বলছি আমি, সেটাকে আমরা রোপগুলো নিয়ে আসি, গ্রামের লোককে রোপগুলো আমরা দিই, তারা ওই জাল তৈরি করে। তাহলে কি হচ্ছে, গ্রামের লোকের রোজগার হচ্ছে, তারাও আমাদের সাথে সাথে থাকছে, এবং ওইটা পুরো আমরা জায়গা লাগিয়ে দিচ্ছি, তাতে করে বাঘটা কিন্তু আসতে পারছে, জঙ্গল থেকে ক্রস করে গ্রামে যেতে পারছে না, তাতে করে গ্রামের লোকেরও কিন্তু ক্যাটেল লিফটিংয়ের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এবং আমাদেরও যখন নাকি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে যাচ্ছিল, তখন

0: কে আইদার ট্র্যাপ কেজ করে অথবা ট্র্যাঙ্কুলাইজ করে বের করে আনতে হতো, সেটা একটা খুব কাম্বারসাম প্রসেস এবং তাতে করে অনেক রিসোর্সের প্রয়োজন হয়, অনেক ক্ষতিও মানুষের হওয়ার সম্ভাবনা থাকে। তো সেগুলোর দিক থেকে আমাদেরও একটা লাভবান হচ্ছি যে সেইগুলো আমরা দুটো দিক থেকে ইট ইস এ উইন উইন সিচুয়েশন। সুতরাং এখন আমরা এটা কি, আমি যদি বলতে পারি যে আমাদের ভারতবর্ষের যে বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণের যে ইতিহাস আছে সেখানে ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ এবং কস্ট বেনিফিট যদি অ্যানালিসিস করি তাতে করে খুব অল্প খরচের মধ্যে মোস্ট বেনিফিশিয়াল একটা সিস্টেম, যাতে করে জঙ্গলের প্রাণীকে জঙ্গলের মধ্যে আটকে রাখা গেছে, মানুষের পরিবেশের মধ্যে আসতে দেওয়া হচ্ছে না।
1: আচ্ছা, 2248 8085 এ একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন একবার দেখে নি, সরাসরি কথা বলবো।
2: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার স্যার।
1: নমস্কার, বলুন।
3: আচ্ছা, আমার নাম নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা স্যারকে আমার একটা মানে কথা বলার আছে, জানি না আমার পক্ষে বলাটা ঠিক হবে বা উচিত বা অনুচিত কিনা। ব্যাপার হচ্ছে আমাদের যেমন সে ইলেকট্রিকের ট্রান্সমিটার একটা টোল ফ্রি নাম্বার থাকতো না লাইন চুরি করলে, এরকম কিছু টোল ফ্রি নাম্বার করে দেওয়া দরকার, যারা অবৈধভাবে গাছ কাটবে সেইটা তারা সেখানে ইনফর্ম করে দেবে এবং ইমিডিয়েটলি তাদের একটা পানিশমেন্ট বা সাজা হবে, সেটা মিডিয়াতেও টেলিকাস্ট হবে, যার ফলে লোকের একটা ভয় থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু গৃহপালিত পশুকে যে লোক ছেড়ে দিচ্ছে, গাছ লাগালেও সেগুলো, আমি তিন চারটে গাছ লাগিয়েছিলাম কিছু গরুকে এসে খেয়ে দিচ্ছে, এই যে এই সব বাধাগুলোকে জন্য একটা কোনো কিছু করা উচিত স্যার আমার মনে হয়।
0: গরু ছাগল ছেড়ে দেওয়ার ব্যাপারটা আছে, এটা কিন্তু মানুষ ইচ্ছা করলেই কিন্তু বন্ধ করতে পারে এবং তাদের যদি একটু বোঝানো হয় তারা হয়তো সেটা করবে,
1: নির্দিষ্ট জায়গায়
0: রাখা যেতে পারে। আর একটা বলবো যে যদি গাছ কেউ লাগাচ্ছেন ইনিশিয়ালি দেখবেন, একটা আমরা বলি যে গ্রেজিং হাইট, যখন টেকনিক্যালি যদি টার্মে বলি, একটা হাইটের ওপরে উঠে গেলে গরু খেতে পারে না, সেটা ধরুন 6 ফুট হতে পারে, 7 ফুট হতে পারে এরকম। তো ওই সময়টার আগে পর্যন্ত যদি গাছগুলোকে না গেবিয়ান দিয়ে ঘিরে রাখা যায় হয়তো তাতে একটু খরচা হবে কিন্তু গাছটা বাঁচবে, এটা আমি একটা সাজেশন দিলাম। আমরা এটা ফলো করি, যেমন নাকি সমাজভিত্তিক মনুষ্যজন আমরা করি, সেটাকে আমরা বেড়া দিয়ে রাখার চেষ্টা করি, বিকজ দিস ইজ এ সিরিয়াস প্রবলেম যেটা উনি বলেছেন। আরেকটা যেটা উনি বললেন, এই এই প্রস্তাব অত্যন্ত সাধুবাদ প্রস্তাব, আমি যেটা যথাযথ কোনো স্থানে জানাবার চেষ্টা করব, যদি কিছু উপকার হয় আমিও খুশি হব।
1: মানে কোনো টোল ফ্রি নাম্বার,
0: হ্যাঁ টোল ফ্রি নাম্বার দিয়ে যেখানে ইনফরমেশন আসবে সেটা নাকি, এটা আমাদের অন্য জায়গায় আছে, ধরুন আমাদের কলকাতার মধ্যে যে বিভিন্ন জায়গাতে যদি বন্যপ্রাণ পাওয়া যায়, যেমন সিভেট ক্যাট কলকাতা একটা কমন প্রোগ্রাম, কমন প্রবলেম, হনুমান লাঙ্গুরের একটা কমন প্রবলেম, এগুলোর ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ উইং এর একটা নাম্বার আছে, লোকে জানেন, সেগুলোতে তারা মেসেজ করেন বা খবর দেন, আমাদের লোকে গিয়ে সেগুলোতে অ্যাড্রেস করে প্রবলেমগুলোকে। যেটা উনি বলছেন সেটা আর একটু ব্রডার টার্মে, যেটা নাকি মানুষ গাছ টাছ কাটলেও যাতে ইমিডিয়েটলি খবর দেওয়া যায়, সেটা আমি যথাযথ স্থানে জানানোর চেষ্টা করব। যদি এ ব্যাপারে পজিটিভ পদক্ষেপ সরকার নেন তাহলে আমিও খুশি হব ওনার মতো।
1: আচ্ছা, দীপালি নাগ হোয়াটসঅ্যাপ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, জায়গাটা লিখে নি, যাই হোক, তিনি লিখেছেন যে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে কিভাবে সচেতন করা যেতে পারে।
0: যেটা নিয়ে আমরা বারবারই কথাটা বলছি যে ধরুন তরুণ প্রজন্মের জন্যে একটা তো এই ধরনের প্রোগ্রাম যেটা আছে বেশি করে, যেমন এই ক্লাস টেনের একটি ছাত্রী উনি জানতে চাইলেন এত ডিটেল, তাহলে তার ইন্টারেস্টটা বোঝা যাচ্ছে, একটা ইন্টারেস্ট রয়েছে তার মধ্যে। এভাবে যদি মানুষ আরও বেশি ইন্টারেস্ট নেয় এবং লোকের সঙ্গে যদি ইন্টারঅ্যাক্ট করে, আর একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে কিন্তু অলরেডি ব্যাপারে কিন্তু ব্যবস্থা যে নেওয়া হয়নি তা নয়, যতটুকু আমি জানি যে এখন পরিবেশ একটা কিন্তু সাবজেক্ট আছে স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে, এটা কিন্তু একটা মানে পার্ট মাস্ট একটা কারিকুলামের মধ্যে আছে, তো সেটা তো লোকে পড়ছে, সুতরাং পরিবেশ সম্বন্ধে লোকে সচেতন এমনিই হচ্ছে। এবং আমি যেটা মনে করি যে ধরুন প্রত্যেক স্কুলে যদি একটা নেচার ক্লাব তৈরি করা যায়, নেচার ক্লাব মানে ধরুন 6 থেকে 9 থেকে লেখাপড়ার চাপ বেড়ে যায়, সুতরাং তার আগে যদি আমি একটুখানি বাচ্চাদেরকে নিয়ে, যখন 6 7 8 যেখানে নাকি অতটা থাকে না, আমি যদি কোনো মাস্টারমশাই যদি আমাদের কথা শুনে থাকেন, তা এটা বিভিন্ন স্কুলে যদি নেচার ক্লাব করা যায়, সেখানে হয়তো তারা যদি এনকারেজড হয়, তাদেরকে আমি নার্সারি করতে শেখালাম, তাদের কেন আমি জঙ্গল বাঁচাতে হবে কী করে করতে হবে সেগুলো শেখালাম হাতে কলমে। অ্যাকচুয়ালি বাচ্চারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, যারা বয়স্ক প্রজন্ম তারা তো যাদের যা দেওয়ার দিয়েছেন, যা নেয়ার নিয়েছেন, মোটামুটি তাদের থেকে আর হয়তো খুব বেশি পাওয়ার থাকে না।

0: কিন্তু যারা ইয়াঙ্গার জেনারেশন আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের যদি আমরা সাথে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এবং এই এই নেচার ক্লাবের একটা সাজেশান দিলাম, স্কুলে পরিবেশের যে চ্যাপ্টার আছে সেটা সিরিয়াসলি নেয়া, এবং এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে করে লোকের ইন্টারেস্ট নেয়া। ইভেন যদি আমি টিভিতে ন্যাশনাল জিওগ্রাফিক লোকে কেউ দেখে, ডিসকভারি চ্যানেল দেখে, তারও কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করবে। মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বাভাবিক সাধারণভাবে পরিবেশ এবং বন্যপ্রাণ সম্বন্ধে একটা কৌতূহল জাগানো বাচ্চাদের মনে যদি সেই কোশ্চেনটা ইগনাইট করে যে এটা কেন করা দরকার। ধরুন একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ছোট বাচ্চারা কিন্তু বাইরে প্লাস্টিক বেশি ফেলে না, তারা কিন্তু চেষ্টা করে জিনিসটা ঠিক জায়গায় ফেলার, বড়রাই হয়তো উল্টোটা করে। আমি নিজের দেখেই বলছি, আমাদের জেনারেশন যারা আছে, আমার বয়সী যারা রয়েছেন, তারা ততটা কিন্তু সচেতন নয়, কিন্তু যারা এখন ক্লাসে হয়তো ফাইভে পড়েন কি ক্লাস ফাইভে টেনে পড়েন তারা অনেক বেশি সচেতন। সুতরাং এই সচেতনতা যদি আরও বেড়ে যায় আমি মনে করি আমরা একদিন সুফল পাবো।
1: প্রাসঙ্গিকভাবে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আপনি একদম শুরুতেই বলছিলেন যে আমরা 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনটা হয়তো টিভি বা রেডিও বিভিন্ন চ্যানেলে পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি, তো কিন্তু কোনো একটা দিন তো যথেষ্ট হয় না, মানে সেই দিন মানে পুরো যেখানে আজ মানুষ বিপন্ন, পরিবেশ নিয়ে আজ মানুষ এত চিন্তিত এবং পরিবেশের এতটা বিপন্নতার কারণে আগামী প্রজন্ম কীভাবে এই পরিবেশে টিকিয়ে রাখতে পারবে নিজেদের, সেটা নিয়ে একটা চিন্তার ভাত সকলের পড়েছে। তো সেক্ষেত্রে কি আলাদা কোনো কর্মসূচি, মানে ধরুন 5 জুন যেমন বিশ্ব পরিবেশ দিবস, তেমনি আলাদা করে কি কিছু ভাবা যেতে পারে যেটাতে আরও বেশি লোক সচেতন হতে পারে বা এ ব্যাপারে আরও বেশি?
0: আমাদের যেমন আমি বললাম যে ধরুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই বনমহোৎসব রয়েছে জুলাই মাসে, যেটা যখন নাকি ওই বিনামূল্যে গাছ দেওয়ার কথাটা আমি তুললাম, যেখানে মানুষ যাতে আরও কাছে আসে প্রোগ্রাম তাতে করা হয়, সেখানে ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম থাকে, সেখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে মেসেজ দেওয়া হয় আমাদের, সেখান থেকে লোকে কাছে নিয়ে আসতে হচ্ছে। এছাড়া এরকম ওয়াইল্ড লাইফ উইকের প্রোগ্রাম হয়, এরকম অনেক প্রোগ্রাম হয়, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রোগ্রাম তো থাকলোই, একটা দিন তো থাকলোই, কিন্তু রোজ দিনটাই যেন একটা পরিবেশের উদযাপন হয়,
2: বাকি
0: 364 দিন কেন নয়। আমরা আমাদের কিছু না, ধরুন আমাদের কতগুলো জিনিস মেনে চলতে হবে। ধরুন আমাদের যে প্লাস্টিক ব্যবহার যদি আমরা কম করি বা বন্ধ করে দিই, আমরা যদি প্রত্যেকে অন্তত জীবনে 10টা গাছও লাগানোর চেষ্টা করি বিভিন্ন জায়গায়, আমরা যদি 10টা বাচ্চাকেও যদি পরিবেশ সম্বন্ধে শিক্ষিত করার চেষ্টা করতে পারি এক একজন, এরকম ধরনের যদি ছোট ছোট স্টেপ নিতে পারি আমরা, সেটাও কিন্তু অনেক বড় মিলে গিয়ে একটা এফেক্ট দিতে পারে।
2: একটা খুব ভালো প্রশ্ন এসেছে নন্দ দুলাল কর, হাওড়া কদমতলা থেকে তিনি লিখছেন, শিল্পায়ন ও বন সংরক্ষণ এই দুয়ের মধ্যে কিভাবে ভারসাম্য রাখা সম্ভব?
0: এটা হচ্ছে আমি মনে করি যে মানে আজকের দিনের আমাদের সব থেকে বড় প্রবলেমও বলতে পারি, আমাদের সমস্যার কারণও বলতে পারি, সমাধানও বলতে পারি। কি হচ্ছে যে আমাদের দেশের যে 140 বা 150 কোটি লোক সংখ্যা যে আছে, তাদের খাওয়ানোর জন্য সরকারকে শিল্পায়নের রাস্তায় যেতেই হয়, এছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু আমি মনে করি যে দেখবেন যে একটা উই মাস্ট স্ট্রাইক এ ব্যালেন্স, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ধরুন এটা ব্যালেন্স করার জন্য যেটা আমরা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে নোটিফাইড ফরেস্ট এরিয়া যেটা আছে, ধরুন পশ্চিমবঙ্গের কাছাকাছি প্রায় 14-15% কাছাকাছি নোটিফাইড ফরেস্ট এরিয়া আছে, তো সেখানে তার মধ্যে প্রোটেক্টেড এরিয়া আছে যেখানে বন্যপ্রাণ থাকে, ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি থাকে, সেগুলো আমরা করেছি। কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভ্যালুয়েবল জমিটাকে ব্যবহার না করতে, যদিও জিনিসটা বলা সহজ প্ল্যানিং স্টেজে কতটা করা যাবে আমি জানি না, এটা এখানে বসে সমাধান দেওয়ার জায়গায় আমরা কেউই নেই, আমিও নেই, আপনারাও কেউ নেই। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের শিল্পায়ন প্রয়োজন আছে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের প্রয়োজন আছে, মানুষের নিড মেটানোর প্রয়োজন আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে পরিবেশের কিন্তু ফেরত হয় না, মানে ইটস লাইক কতগুলো জিনিস থাকে তার কিন্তু ইট ইজ ইরিভার্সেবল প্রসেস, যদি আমরা একটা কিছু হারিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা ফেরত পাওয়া যায় না, এটা মাথায় রেখে চলতে হবে। সুতরাং আমাদের জায়গা যদি আমি একটা সাধারণভাবে প্রস্তাব দিই সেটা হচ্ছে যে মনে করুন জায়গাগুলোকে আমরা ল্যান্ডগুলোকে ভাগ করলাম ABC ক্যাটেগরিতে, এ ক্যাটেগরির ল্যান্ডকে আমরা দেবই না ইন্ডাস্ট্রির জন্য, এ ক্যাটেগরির ল্যান্ড মানে হাইলি বায়োডাইভার্সিটি যেখানে আছে, যেখানে জলের রয়েছে সেগুলোকে আমরা দেবো না, যেখানে মনে করুন প্রচুর এগ্রিকালচার হচ্ছে সেগুলোকে আমরা দেবো না, যেখানে সেরকমভাবে ইউজ হচ্ছে না জমিগুলো, ব্যারেন ল্যান্ড রয়েছে সেগুলোকে আমরা দেবো, এরকমভাবে যদি আমরা ভাবতে পারি। যদিও আমি প্রথমেই বললাম যে এগুলো একটা পলিসি।

0: ডিসিশনের প্রয়োজন আছে, এগুলো যারা যারা এই দায়িত্বে রয়েছেন তারা সেগুলো ভাববেন। কিন্তু আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে এবং আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেগুলো মানে পরিবেশের যে কথাগুলো ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ইররিভার্সেবল। যদি ধরুন আজকে যদি কথার কথা বলছি যে আমরা সুন্দরবন যদি হারিয়ে ফেলি, সুন্দরবন ফেরত আসবে না কিন্তু, এটা আমার মাথায় রাখতে হবে। সুতরাং আমরা কোথায় যাব, কত দূর যাব সেটা বুঝে নিয়ে আমাকে চলতে হবে। এবং একটা জিনিস মনে রাখার জন্যে বলি, সেটা হচ্ছে যে একটা কথা আছে যে স্ট্রেংথ অফ এ চেন ডিপেন্ডস অন দ্য উইকেস্ট লিঙ্ক। একটা চেন কোথা থেকে ছেঁড়ে, তার যে সব থেকে দুর্বল যে লিঙ্ক সেখান থেকে চেন ছেঁড়ে, পরিবেশও কিন্তু ওই জায়গা।
1: আচ্ছা, 2248-8085 এ কোনো শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে শেষ বেলায়? কে রয়েছেন? নমস্কার। ছিলেন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা, হোয়াটসঅ্যাপেও প্রশ্ন এসছে। রামেশিস কয়াল লিখেছে বরানগর থেকে, বলছে যে অরণ্য ধ্বংসের ফলে প্রাকৃতিক দুর্যোগ কি বাড়ছে?
0: অবশ্যই বাড়ছে, যেটা বললাম প্রায়। অরণ্য ধ্বংসের জন্য কি হচ্ছে, আমাদের গ্রিন হাউস গ্যাসটা রিলিজ হয়ে যাচ্ছে, কার্বন সিকোয়েস্ট্রেশন হচ্ছে না, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের কথা আমরা আগে থেকে আলোচনা করছি। প্রাকৃতিক দুর্যোগ, ক্লাইমেট চেঞ্জের যে ডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আপনি ভেবে দেখুন না, যদি আমি 20 বছর আগের যে স্টর্মের রেকারেন্স ইন্টারভেলস দেখি সেটা কিন্তু এখানকার থেকে অনেক কম। হয়তো 10 বছরে একটা এরকম ম্যাসিভ সাইক্লোন আসতো, এবারে দেখুন আপনি কতগুলো লাস্ট 10 বছরে এসেছে। সুতরাং আমি মনে করি যে জঙ্গল ধ্বংসের সঙ্গে আর এটার সঙ্গে লিঙ্ক আছে। আর বড় কথা হচ্ছে কি জানেন তো, শুধুমাত্র এটা কিন্তু লোকাল ইম্প্যাক্ট নয়। ধরুন আমি এখানে জঙ্গল কাটলে এখানেই ক্ষতি হবে, সেটাও সত্যি কথা, কিন্তু অন্য জায়গাকার কাটলেও কিন্তু আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং এটা খুব বড় একটা মাচ লার্জার ইস্যু, এটা সবাইকেই নিয়ে ভাবতে হবে।
2: দেখি ফোনে যাকে ধরার চেষ্টা করছি, নমস্কার, কে রয়েছেন?
1: আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে পরিবেশ রক্ষায় বা এই অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ?
0: খুব জরুরি কথা বলেছেন। আমাদের যেটা ধরুন রিও কনফারেন্স যে আমাদের হয়েছিল, তারপর কিয়োটো প্রোটোকল তৈরি হয়েছে, আমাদের যে অ্যাকচুয়ালি সারা পৃথিবীর লোক এটা নিয়ে কনসার্ন হয়েছে। যেটা আমি বলছিলাম যে ধরুন আমি ভারতবর্ষে যদি গাছ কাটি, তার ইম্প্যাক্ট কিন্তু শুধু এখানেই মধ্যে থাকবে তা নয়, ইন্দোনেশিয়ায় গাছ কাটলে তার ইম্প্যাক্ট আমেরিকা পর্যন্ত যেতে পারে। সুতরাং এই এই যে বিষয়গুলো আছে সেটা লোকে বুঝেছেন, এবং সেই জন্যে লোকে অনেকগুলো ক্লাইমেট চেঞ্জের জন্য যে যে আমাদের কনফারেন্স অফ পার্টিস বলে, সিওপি বলে, সেগুলো তার যে সিগনেটারিজ যারা আছে তার মধ্যে অনেক দেশ রয়েছেন, আমাদের ইন্ডিয়াও তার মধ্যে একটি রয়েছে দেশ, তারা এটাকে নিয়ে বসে, তাদের মধ্যে আলোচনা করে, আলোচনা করে বিভিন্ন রকমের প্রথা এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। যেমন ধরুন এই যে ক্লাইমেট চেঞ্জকে মানে আটকানোর জন্য সাধারণভাবে যদি বলি যে দুটো রাস্তা, একটা মিটিগেশন, একটা অ্যাডাপ্টেশন। মিটিগেশনের মধ্যে ম্যাসিভ প্ল্যান্টেশন তৈরি করা, এবং সেগুলোকে ধরুন যারা প্ল্যান্টেশন তৈরি করলো তারা এর কম্পেনসেশন পেতে পারে। কার্বনের একটা মার্কেট আছে, যেমন শেয়ার মার্কেট হয় না, ওরকম একটা গ্লোবাল কার্বন মার্কেট আছে। যারা ধরুন প্ল্যান্টেশন তৈরি করে সেখানে যদি একটা সার্ভে করে দেখা যায় যে তাতে নির্দিষ্ট পরিমাণ কার্বন সিকোয়েস্ট্রেশন হচ্ছে, তার দাম তারা বাজার থেকে পেতে পারে। সুতরাং এরকম অনেক প্রজেক্ট বিভিন্ন জায়গায় ভারতবর্ষকে ধরেই বলছি হয়েছে। সুতরাং এটা একটা দিক, এবং তার সাথে সাথে অ্যাডাপ্টেশন। ধরুন যেখানে নাকি আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবলেমগুলো হচ্ছে, হাউ ক্যান উই অ্যাডাপ্ট? আমাদের ধরুন ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে মানুষেরকে জীবিকাকে এবং জীবনকে কী করে আরও সংরক্ষিত করে রাখা যায়, সেগুলো নিয়ে ভাবার হচ্ছে। সুতরাং এই যে কনফারেন্স অফ পার্টিজে যেটা আসে ইউএনের আন্ডারে, তারা এটা নিয়ে ডেলিবারেট করেন, এবং তার সঙ্গে সেভাবেই তারা একটা আইডিয়া দেন। এটা মানে বেসিক্যালি আইডিয়াটা প্রথম যেটা ওদের থাকে সেটা হচ্ছে যে মানে ফসিল ফুয়েল ইউজ করা কে কাট করার জন্য কতটা সম্ভব আমাদের ফসিল ফুয়েল কাট করা যেতে পারে। যেমন ধরুন আপনি অফলেট দেখছেন আমাদের ভারত সরকার দুটো জিনিসের কথা খুব গুরুত্ব দিয়ে ভাবছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেল হলে হবে কি যে আমাদের যে ফসিল ফুয়েলের পরিমাণটা অনেকটা কমবে, এর সাথে সাথে ইথানল যে অ্যাড করার কথা আছে পেট্রোল ডিজেলের সাথে, ইথানলের একটা পোর্শন আছে সেটা নাকি সেটা অ্যাড করলে তার মধ্যে কিছুটা ইম্প্যাক্ট হয়। আরেকটা খুব বড় জিনিস হচ্ছে যে সৌরশক্তি। আমি আপনার এখানে এই প্রোগ্রাম যখন শুনছিলাম নিউজের সঙ্গে একটা অ্যাডও শুনছিলাম যে পিএম সৌর ঘর বলে একটা প্রোগ্রামের কথা ওনারা বলছিলেন, যাতে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি দিচ্ছে এবং তাতে করে ঘরের মধ্যে সোলার প্যানেল লাগাতে বলছে, মানে ছাদে ইউজ করার জন্য। এটাও কিন্তু একটা বড় দিক, এটাও কিন্তু ভারত সরকার খুব বড় করে এটার মধ্যে আসছেন। এটা আমি মনে করি যে যদি আমরা ইলেকট্রিসিটির যে আমাদের যে কনজাম্পশন যেটা আছে সেটা আমরা যদি ওখান থেকে

0: মেটাতে পারি, তাহলে কিন্তু এই সূর্য হচ্ছে অসীম, সূর্যের একটা অসীম শক্তির আধার, সুতরাং সেখান থেকে আমরা নিতে পারি, তাতে করে ফসিল ফুয়েলের প্রয়োজন কমবে। এবং আমরা এখন দেখা যাচ্ছে, যারা এই ব্যাপারে জানেন তারা আমাকে সাপোর্ট করবেন, সেটা হচ্ছে যে এক্সেস যে ইলেকট্রিসিটি যেটা তৈরি করা হচ্ছে এর মাধ্যমে, সেটা কিন্তু গ্রিডে বিক্রিও করা যায়, সুতরাং এটাও একটা দিক আছে, এগুলো ভাবার বিষয় আছে। আর একটা কথা এর সাথে সাথে অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে জল বাঁচানোর একটা কিন্তু বিভিন্ন প্রকল্প আছে, পশ্চিমবঙ্গ সরকারকে ধরে বলছি যে এইটা কিন্তু আমাদেরকে সবাইকে খুব সিরিয়াসলি নিতে হবে। রেন ওয়াটার হারভেস্টিং কিন্তু খুব বড় মাপে করা দরকার, যাতে করে আমাদের যে জলের যে ড্রাইনেসের যে সমস্যাগুলো আছে, যে বিভিন্ন জায়গায় যে আমাদের জলের প্রবলেমের জন্য অনেক রকম কৃষিকাজের জন্য বা ডোমেস্টিক কাজে প্রবলেম হয়, রেন ওয়াটার হারভেস্টিং কিন্তু আমাদের এখান থেকে অনেকটা শুরু হওয়া দিতে পারে।
1: দেখি আরেকবার চেষ্টা করি।
2: কেউ রয়েছেন কিনা আমাদের সঙ্গে?
1: নমস্কার, কেউ রয়েছেন সঙ্গে?
3: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
3: আমি দক্ষিণ চব্বিশ বজ্রাজ থেকে বলছি।
2: বলুন, কে বলছেন আপনি?
3: আমার নাম শেখ আসমত আলী।
2: বলুন।
3: সমস্যাটা আপনাদের শুনছি, খুব ভালো লাগছে, এবং সেই সঙ্গে আমার একটা সংযোজন, পঞ্চায়েত এলাকায় যে সমস্ত গাছ কাটা হয় তার কোনো বাধা নিষেধ নেই এবং কোনো গাছ লাগানোও হয়নি, এটা প্রায় চলি আসছে। এছাড়া গাছ লাগানোর ব্যাপারে যে ঘটা করে গাছ লাগানো হয় কোথায় ভারে বা বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ওই কয়েকটা গাছ বেঁচে থাকে, বাদ বাকি বিভিন্ন কারণে যেগুলো আপনারা আলোচনা করলেন ঠিক ওইভাবেই নষ্ট হয়ে যায়। সুতরাং এই ঘটা করে প্রচার করে যে লাগানো হচ্ছে সেই অর্থ ব্যয়টাও বেকার হয়ে যাচ্ছে। আমি মনে করি যে এমন কিছু গাছ লাগানো হোক যেগুলো গরু ছাগল সহজে খায় না বা নষ্ট করে না, এমন কিছু গাছ রয়েছে যেমন খেজুর, আমাদের এখানে বলে বাটাম ফলের গাছ, আমরা যেরকম বললেন নিম গাছ, এই ধরনের গাছ লাগালে আমার মনে হয় খুব ভালো হবে।
2: বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই
0: খুব ভালো ভালো সাজেশন দিয়েছেন উনি। অ্যাকচুয়ালি ওই খেজুর এবং তাল আগে গ্রামাঞ্চলে কিন্তু খুবভাবে প্রচলিত হবে হতো, সেটা এখন লাগানো হয় না, তো সেটা হয়তো আরো বড় করে আমাদের ভাবা উচিত। এবং যেটা বললাম, মানুষকে সচেতন আলটিমেটলি হতেই হবে, গরু ছাগল দিয়ে বা অন্যভাবে নষ্ট করে গাছগুলো চলে যাচ্ছে, তাতে করে মূল্যবান সরকারি রিসোর্সেরও ক্ষতি হচ্ছে এবং আলটিমেটলি পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, যেমন উনি বললেন, এ ব্যাপারে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে।
2: না, এই ব্যাপারটা সত্যি আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে অবাক লাগছে যে অরণ্য ধ্বংসের পেছনে এই ধরনের পেট, যারা গরু ছাগল মানে অনেকটা গ্রামের দিকে তো প্রায় ঘরে ঘরেই রয়েছে, এবং সেটা অরণ্য ধ্বংসের পেছনে মানুষের হাতের পাশাপাশি এই ধরনের পশুদেরও একটা হাত থাকে, এটা কিন্তু একটু অবাক লাগছে, এবং এখান থেকেও বোধহয় আমাদের মানুষকে সচেতন করার দরকার আছে।
1: এবং এটা দেখছি যে সচেতনতা কিন্তু মানুষের রয়েছে, তাই জন্য এত রাত্রিরে তারা কিন্তু নানান প্রশ্ন করে জানতে চাইছেন।
0: একদম ঠিক কথা বলেছেন।
1: আরেকজন রয়েছেন, একটু দেখি
2: কে
1: সরাসরি পাই নাকি।
2: নমস্কার।
1: নমস্কার।
2: হ্যালো।
4: নমস্কার।
2: হ্যাঁ, কে বলছেন?
4: হ্যাঁ হ্যালো দাদা ভাই, নমস্কার। স্যার কো নমস্কার।
0: নমস্কার নমস্কার।
4: বলছি আমাদের গ্রাম সাইডে বাড়ি, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
2: বলুন।
4: আর গ্রামে বাড়ি আমার, দু সাইডে গ্রাম, বিছান দিয়ে ক্যানেল, তাই প্রায় দেড় বছর দু বছর হয়ে গেল ক্যানেলের গাছগুলো কেটে সব সাফ করে দিল, একটা গাছও লাগানো হয়নি, সরকার থেকেই কেটেছে, সরকারই কাটিয়েছে, কিন্তু বললো যে লাগানো হবে আর লাগানো হয় না। আর মানে এসে মাঠে যে মানুষ কাজ করতে যাচ্ছে, এই রোদেতে যে কোথায় একটু যে দাঁড়াবে একটু ছাওয়াতে, সেরকম জায়গা পর্যন্ত নেই। আচ্ছা, এটা হলো। আর একটা, জয়পুরের জঙ্গল আমি গেছি, দেখেছি এত জঙ্গলে বড় বড় গাছ ছিল, মানে ওই মাথার গাছ এই মাথার রাস্তাটার ভেতর দিয়ে মানে সুরঙ্গের মতন হয়েছিল। হ্যাঁ, ওদের গাছ এধারে শেখ গেছে, এধার গাছে এসে এত বড় বড় গাছে, সেই গাছগুলোও নেই এখন। হ্যাঁ, আর একটা বলি যে আগে, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা বলছি, চড়াই পাখিগুলো মাঠে দেখা যেত, কোটি কোটি পাখি থাকে থাকে বসতো মাঠে দেখা যেত, আর বাড়ির চালেতে মাথা করতো, বাড়ির চালে খড়ের চাল ছিল মাথা করতো, ওইসব পাখিগুলো আর দেখা যাচ্ছে না। আর এই গরমটা, গরমটা যে হচ্ছে এই অতিরিক্ত গরমে যে পাকা বাড়ি, এখন গ্রামে গ্রামে সব পাকা বাড়ি হয়ে গেছে, মাটি বাড়ি খুব কমই আছে। যাদের পাকা বাড়ি তারা বাড়িতে থাকতে পারছে না, ছোট

0: ફેરવી પડશે. અમારા બાળક સામે અમાર માટી વાળી અમારા બાળક સામે ઘાસા છે, તેતુલ ઘાસા છે, જામ ઘાસા છે, આમ ઘાસા છે, સૌ ગાજર હોય છે.
1: আপনি সেটা প্রমাণিত, দোতলা তিনতলা বাড়ি করে নিলাম কিন্তু গাছ নেই, আশ্রয়টা কিন্তু সেই গাছের তলাতেই নিতে হচ্ছে শেষ পর্যন্ত.
2: দেখুন যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তার কত সহজ স্বাভাবিক একটা সমাধান উনি নিজেই দিলেন, এটা কিন্তু মানুষকে বুঝতে হবে. মানুষকে ধরুন আসলে কি হচ্ছে যে আমার দিনকে দিন কনজিউমারিজমটা তো বেড়ে চলেছে, আমাদের যে প্রয়োজন এবং লোভ এই দুটোর মধ্যে তো কোনো সামঞ্জস্য নেই. বৃহত্তর সামাজিক পরিসরের কথা বলছি, এটা উনি বললেন কত স্বাভাবিকের কথা বললেন যে গাছগুলোর কথা, এগুলো সব জায়গাতেই ছিল আগে, কিন্তু এগুলো আমরা যদি নষ্ট করি তাহলে আমাদের ভবিষ্যৎ.
1: এই যে বনভূমি রক্ষা, আগামী দিনে বনভূমিকে তো রক্ষা করতে হবে, যেটা তো কোনো দ্বিমত নেই, কিন্তু এই বনভূমি রক্ষা সব থেকে বড় চ্যালেঞ্জ কি?
2: দেখুন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যেটা আমাদের এনক্রোচমেন্টের কথা বললাম, আমাদের হিউম্যান এনক্রোচমেন্ট, আমাদের জমি জবরদখল করে জঙ্গলকে হাসিল করে নেওয়া বা অন্যায়ভাবে গাছ কাটা ইত্যাদি. কিন্তু সেটা ওভারকাম করা যায় একমাত্র যদি মানুষ সচেতন হয় এবং আমাদের যদি সরকারি মেশিনারিটা খুব সদর্থক ভূমিকা নেয়, এই দুটোই খুব জরুরি. আমাদেরকে দেখুন জঙ্গল বাঁচানো এবং সবুজায়ন করা কিন্তু কোনো অপশন নয়, এটা আমাদের করতেই হবে, না হলে আমাদের মানে আপনি জানেনই আপনার দর্শক শ্রোতারাই বলছেন সবাই, তারা রিয়েলাইজ করেছেন বিষয়টা. আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে গাছ আমরা না কাটি এবং গাছ লাগানোর ব্যবস্থা করি. বন দপ্তর একটা সরকারি দপ্তর, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করি এবং চিরকালই করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু সেটা সফল তখনই হবে যখন নাকি আমাদের সঙ্গে মানুষ এগিয়ে আসবে, হাতে হাত নিয়ে এগিয়ে আসবে, যাতে করে আমরা যেটা উনি বলছেন গাছ আমরা লাগাচ্ছি গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলো তাহলে আমাদের বা গাছ যেগুলো কাটা হচ্ছে সেগুলো মানুষ তার লোভের বশবর্তী হয়েই কাটছে. সুতরাং আমি ওটাই বলছি, ইট ইজ নট অ্যান অপশন, আমাদের সেটা করতেই হবে, করতে গেলে আমাদের সবাইকে মিলে চলতে হবে, একসাথে কাজ করতে হবে.
1: আচ্ছা আমাদের একদম লাস্ট ইয়েতে চলে এসেছি, বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, কে রয়েছেন সরাসরি একবার কথা বলে নিন.
3: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
4: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন,
3: কে রয়েছেন?
4: আমি রাজু বলছি গড়িয়া থেকে।
3: হ্যাঁ বলুন
1: বলুন।
4: আমার একটা ছিল অবজারভেশন ছিল যে এই যে রেটে গাছগুলো মানে কাটা হচ্ছে, বিল্ডিং গুলো তো অনেক বেশি রেটে বানানো হচ্ছে, তো বিল্ডিং কংক্রিটাইজেশন যেটা হচ্ছে সেটার জন্য তো এই গরমটা বাড়ছে, কংক্রিট যত কংক্রিটাইজেশন হচ্ছে তো এই বিল্ডিং কনস্ট্রাকশনটা যেখানে দেখছি জায়গা পাচ্ছে বিল্ডিং দাঁড় করে দিচ্ছে, আর বেশিরভাগ বিল্ডিং কমপ্লেক্সে দেখবেন অর্ধেক লোক তো থাকে না, মানে এত রেট বেশি এটা বিজনেস হয়ে গেছে. আর যে বালি আসছে, বালিটা তো নদী থেকে আসছে, নদীর বালিটা তো শেষ করে দিচ্ছে এরা. আর এই দুটো জিনিস বলা ছিল, বিল্ডিং কনস্ট্রাকশন থেকে কমানোর ব্যবস্থা করা যায় মানে গভর্নমেন্টকে বলে, অর্ধেক লোক তো মানে থাকে না বিল্ডিং গুলোতে, তো এত বেশি রেটে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সেই জন্যই তো গরমটা বাড়ছে. গাছ লাগালে তো গরমটা কম হয় ঠিকই, কিন্তু বিল্ডিংটা তো তার বেশি রেটে বানানো হচ্ছে, তো
1: একদম এই সচেতনতা একটা বড় ব্যাপার যে সত্যি এত হাউজিং, এত বিল্ডিং যেখানে হয়তো লোক সংখ্যা নেই, এদিকে গাছ কেটে অরণ্য
3: মাল্টি স্টোরি
1: বিল্ডিং তৈরি হয়েছে. এখন এখান থেকে তো পরিত্রাণ পাওয়ার উপায় মানে সেটা একটা বড় বৃহত্তর ভাবনা,
2: সেই ভাবনা থেকে একটা কান্ট্রি অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্ট বলে আছে, সেটা সব জায়গাতেই অ্যাপ্লিকেবল, ওটার মধ্যে যারা স্পেশালিস্ট তারা বলতে পারবেন যে ব্যাপারে সরকারকে এবং মানুষকে দুপক্ষকে সচেতন হতে হবে যে মানে এই তো কত জিনিস হচ্ছে যে মানে তার হয়তো প্ল্যানিং নেই, এ সমস্তগুলো আছে, তো হোয়াট এভার এগুলো নিয়ে ভাবতে হবে এবং আমাদের আরও সচেতন হয়ে এগোতে হবে আর কি.
3: ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, আজকে পরিবেশ রক্ষায় জঙ্গলের ভূমিকা এই নিয়ে অনেক কথা আমরা জানলাম যেগুলো আগে জানতাম না. অনেক বন্ধু আপনারা এসেছেন আপনাদের প্রশ্ন নিয়ে এবং তার যথাযথ উত্তরও দিয়েছেন আমাদের আজকের স্পেশালিস্ট নীলাঞ্জন মল্লিক, আইএফএস প্রাক্তন ডিরেক্টর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ. এবং একদম শেষে একটা কথা বলি, আমরা জানি যে পরিবেশ রক্ষা করা মানে নিজের ভবিষ্যৎকেই রক্ষা করা, তো এই নিয়ে আপনার একটা বার্তা
1: একদম আমাদের শ্রোতাদের জন্য, আপনার বার্তা যেটা সচেতন করবে আরো বেশি.
2: আমি প্রথম থেকেই যেটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে কনজারভেশন কেউ একা করতে পারে না, কনজারভেশন একটা পার্টনারশিপের ব্যাপার, সরকারি সংস্থা থাকবে, বেসরকারি সংস্থা থাকবে, ইন্ডিভিজুয়াল মানুষ থাকবে, সাইন্টিফিক ইনস্টিটিউশনস

0: থাকবে, ইউনিভার্সিটি স্কুল কলেজেস থাকবে, সব মানে সব থেকে বড় কথা ইয়াং পপুলেশান থাকবে। সবাইকে আমাদেরকে এনকারেজ করতে হবে, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। এবং সব থেকে বড় কথা আমি যেটা বারবার রিপিট করার কথা বলছি সেটা হচ্ছে যে কনজারভেশন মানে পরিবেশের রক্ষা করা এটা কিন্তু অপশনাল নয়, এটা আমাদেরকে করতেই হবে। বিকজ আমাদের এই যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে 5th June যেটা আমাদের বিশ্ব পরিবেশ দিবস ইউএন থেকে ডিক্লেয়ার করা হয়েছে, এরা আজ থেকে 53 বছর আগে যখন এটা তৈরি হয় তখন এর থিম ছিল যে আমাদের একটাই মাত্র পৃথিবী আছে, অনলি ওয়ান প্ল্যানেট। তো সে আজকেও কিন্তু একটাই পৃথিবী আছে আমাদের বাঁচার জন্যে, আমাদের এখানে সেইটাকে রক্ষা করার জন্য আমাদেরকে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে, এটাই আমার তরফ থেকে বলার।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ঘড়ির কাঁটাও এই মুহূর্তে বলছে রাত 10:58:30, সময় একদমই শেষ। এদিকে টেলিফোনের আলো ব্লিঙ্ক করেই যাচ্ছে, সুতরাং নতুন করে আর ফোন নিলাম না, নিশ্চয়ই আবারও এই বিষয় নিয়ে, অর্থাৎ পরিবেশ নিয়ে আমাদের যে সচেতনতা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের কী কী করণীয়, কী কী করতে হবে, কী কী করব না, এটা নিয়ে নিশ্চয়ই আবারও আমরা আজকে যাকে পেয়েছেন বিশেষজ্ঞ হিসেবে নীলাঞ্জন মল্লিক তাকে আবারও আগামী দিন পাবো। এবং আপনাদের আরও বৃহত্তর কোনো প্রশ্ন যদি থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর, সেই সমস্ত প্রশ্নের সমস্ত সমাধান নিয়ে আমরা কিন্তু এই স্টুডিওতে হাজির হব।
2: আপনাদের নিতে পারছি না আর সময়ের জন্য আপনাদের ফোন আর নিতে পারছি না। আসুন আজকে অনুষ্ঠানের একেবারে শেষে সবাই মিলে একটা শপথ করি, আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর সুস্থ সবুজ পৃথিবী গড়ে তুলি।
1: একদম, আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 এফএম গোল্ডে। বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিও ঘড়িতে এখন সময় ঠিক 11টা বেজে 11 মিনিট হয়ে 43 সেকেন্ড।
3: একদমই, এবং এই সময়টাও কিন্তু একটি প্রতীক্ষিত সময়, তার কারণ মানুষ এত বেশি কর্মব্যস্ত যে সেই ব্যস্ততার মধ্যে নিজেকে নিয়ে ভাবার অবকাশ প্রায় ভুলতে বসেছে। কিন্তু সেই ভাবনাগুলোও তো নিজেদের মনের মধ্যে গ্রো করা দরকার। নিজেদের মনের কোণে লুকিয়ে থাকা অনেক সৃষ্টিশীল বিষয়গুলোকে প্রকাশ্যে আনা দরকার। তো আজ 11টা বেজে এই মুহূর্তে 12 মিনিট, বাকি সময়টা মানে 12টা পর্যন্ত থাকব এফএম গোল্ডের আরও এক আপনাদের এবং আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেঁচে থাকার গান নিয়ে। বেঁচে থাকার গান নিয়ে আজ স্টুডিওতে কল্পলাল এবং
2: আমি সুদীপ্ত,
3: এবং অবশ্যই আপনারা থাকবেন, এবং সেই সঙ্গে থাকছে গান। গান ছাড়া তো আমরা এক মুহূর্তের জন্য

0: সেই সমস্ত মানুষদের কথা, যারা খুব কম প্রচারের আলোয় থেকেও নিজের জায়গায় থেকে অসাধারণ কাজ করেছেন, অসাধারণ কাজ করে চলেছেন, যা থাকে একজন দৃষ্টান্ত করে তুলেছে সমস্ত মানুষের কাছে।
1: দেখো, অসাধারণ করেছে কি সাধারণ করেছে বিষয়টা তো আমাদের অনেকের ক্ষেত্রে আপেক্ষিক হয়ে যেতে পারে। মানে ধরো কেউ কারো ক্ষেত্রে এটা অসাধারণ, আবার কারো ক্ষেত্রে এটা মনে হয় যেটা তো কমন ব্যাপার। যেমন আমার এই যে তোমার এই কথার প্রসঙ্গে একজনের নাম ভীষণ মনে পড়ছে, ইগনাস সেলেমভাইস। মানে দেখো, নামটা যে খুব একটা প্রচারের আলোকে এসছে এই ভদ্রলোকের নাম তেমনটা নয়, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলির মধ্যে একটি হলো হাত ধোয়া। মানে এটা হাত ধোয়া দিবসই আছে, জানো, একটা দিন হাত ধোয়া দিবস পালন করতে হয়। এবং এই সাধারণ ধারণাটি প্রতিষ্ঠা করতে গিয়ে এই মানুষটিকে তীব্র বিরোধিতার মুখে কিন্তু পড়তে হয়েছিল।
0: আসলে তিনি লক্ষ্য করেছিলেন যে চিকিৎসকেরা হাত পরিষ্কার করলে প্রসূতি মায়েদের মৃত্যুহার নাটকীয়ভাবে কমে যায়।
1: একদম। এবং এই হাত ধোয়া বা হাত পরিষ্কার করার বিষয়টা নিয়েই এক সময় অনেক চিকিৎসক এই ধারণাকে মানতে চায়নি, এবং মৃত্যুর বহু বছর পর বিজ্ঞান তার পর্যবেক্ষণকে কিন্তু সঠিক বলে স্বীকৃতি দেয় যে এটা একদম সঠিক, যে এই হাত ধোয়ার বিষয়টা সব সর্বক্ষেত্রে, মানে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তো মাস্ট।
0: একদমই তাই। মানে আজ পৃথিবীতে অসংখ্য জীবন রক্ষা পাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এই একটা অভ্যাসকে নিজেদের জীবনযাত্রার সঙ্গে জুড়ে নিয়ে।
1: এবং এই অভ্যাসটার কথা তিনি কে বলেছেন আরও একবার আমরা জানিয়ে দিই।
0: হ্যাঁ, মানে আর একটা সবচেয়ে দুঃখের কথা কি বলতো, তিনি জীবদ্দশায় কিন্তু এর জন্য কোনো সম্মান পাননি, কোনো সম্মাননা পাননি।
1: হুম হুম হুম। কিন্তু মানুষটি যে রাস্তা দেখিয়ে গেছেন আজ আমরা সেই পথেই হাঁটছি। কিন্তু একটা সময় সত্যি তো এতটা হাইজিনিক তো ছিল না। মানে প্রসূতি মায়ের ক্ষেত্রে শুধু নয়, মানে আমি বলছি সর্বক্ষেত্রেই হাত ধোয়ার বিষয়টা ভীষণ জরুরি। না, আমরা কোভিডের পর থেকে এখন এই অভ্যাসটা খানিকটা তৈরি করে নিয়েছি যে বাইরে থেকে কোথাও লাগে হাত পাটা ভালো করে ধুতে হবে। কিন্তু একটা সময় যখন করোনা পূর্ববর্তী সময় আমরা হাত ধুতাম, অবশ্যই ধুতাম, এটা অস্বীকার করছি, কিন্তু এতটা সচেতন ছিলাম না। হয়তো কোথা থেকে বাড়িতে ঢুকলাম, কিছু একটা খেতে দিল, ওই হাতেই হয়তো খেয়ে, মানে শুকনো খাবার ড্রাই।
0: এবার তুমি চিন্তা করো যে প্রসূতি মা যে সন্তানের জন্ম দিতে চলেছে, সেখানে ডাক্তার হাত না ধুয়ে সন্তান প্রসব করাচ্ছেন, সেখানে মায়েদের মৃত্যু হার তো অবশ্যই নাটকীয়ভাবে বেড়ে যাবে।
1: এবং শিশু, যে বেবি, ছোট্ট সদ্যজাত যে শিশু, তারও তো জীবনহানির আশঙ্কা থেকে যেতেই পারে যদি সেইভাবে সচেতন না হয় অন্তত হাত ধোয়ার জায়গা থেকে। এইগুলো সত্যি আমাদের ভাবায়
0: ইগনাস সেমেলডাইস।
1: হ্যাঁ, আমরা সত্যি কুর্নিশ জানাই এফএম গোল্ডের পক্ষ থেকে আজকে তার সম্পর্কে যেটুকু তথ্য জানতে পেরেছি, এবং আমাদের শ্রোতারা যারা আছেন তারাও অনেক সচেতন জানি। এবং এই মানুষটিকে কিন্তু সত্যি আমাদের স্যালিউট জানাতে হয় তার এই প্রচেষ্টার জন্য।

0: আশা ভোসলে কণ্ঠে সেই মানে কি বলবো অসামান্য অনুবদ্ধ একটি গান আমরা শুনলাম, এবং গান শুনতে শুনতে মানে এই ধরনের শিল্পীর এত কি বলবো আমাদের সাধারণ শ্রোতার মনে চিরস্থায়ী করে জায়গা করে নিয়ে যায়। তেমনি অনেক শিল্পীরা আছেন সুদীপ্তদা, যে সমস্ত শিল্পীরা কিন্তু আমাদের আমাদের সমাজের জন্য আমাদের সকলের জন্য বড় অবদান রেখে গেছেন, কিন্তু সেই শিল্পীর নামটা যেন কোথাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যেমন ধরো ভারতীয় শিল্প আন্দোলনের ইতিহাসে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম তো সকলেই,
1: তার নাম উজ্জ্বল একদম,
0: এবং তার একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, একজন প্রখ্যাত শিল্পী বলা যেতে পারে, নাম অসিত কুমার হালদার। কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো এই অসিত কুমার হালদারের নামটা কিন্তু তুলনামূলক কম আলোচিত, কিন্তু আলোচনা হওয়াটা তো জরুরি, কেন?
1: আসলে তিনি অজন্তার গুহাচিত্র নিয়ে গবেষণা করেছিলেন এবং ভারতীয় চিত্রকলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোকে পুনরুদ্ধার করেছিলেন এবং মানে সেইগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি
0: একদম। এবং সেই ঐতিহ্য মানে এই যে অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলো ধরো আমরা যারা গিয়ে দেখেছি, অসামান্য সেই চিত্র তো, সেখানে যে কালারগুলো ইউজ করেছে এবং এখনো যদি তুমি যাও, হয়তো প্রাকৃতিক যে সমস্ত ক্লাইমেটের কারণে হয়তো অনেক কিছুই একটুখানি নষ্ট হয়ে গেছে, কিন্তু যেগুলো আছে সেই কত বছর আগেকার যে জিনিসগুলো, সেই চিত্রকলার যে ঐতিহ্যগুলো তিনি এই অসিত কুমার হালদার যেভাবে ধরে রেখেছেন, সেটা কিন্তু সত্যি আমাদের যারা শিল্পী সত্তা নিয়ে থাকি বা আমাদের শিল্পী মনস্ক মানুষদের কিন্তু একটু
1: অবশ্যই ভাবায়। আর এই যে তুমি যার কথা বলছো, এই টাইপের আঁকাগুলো আমরা জেনারেলি বলে থাকি, এইগুলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকাকেও আমরা দেখেছি ম্যাক্সিমাম আঁকা রয়েছে টেম্পারা পদ্ধতিতে। সেই সময় যেটা আমরা জানতে পারি, ইন জেনারেল আর্থ কালার ব্যবহার করা হতো বা প্রাকৃতিক রং, প্রাকৃতিক রঙের সঙ্গে ডিমের যে সাদা অংশ সেটাকে মিশিয়ে নিয়ে প্রলেপ দেওয়া হতো রঙের, এবং সেটা শুকিয়ে যাবার পরে হালকা পরিষ্কার সুতির কাপড় তার উপর আলতো আলতো করে পালিশ করা হতো, মানে বোলানো হতো। এতে কী হতো, ওই ভিতর থেকে একটা গ্লসি ব্যাপার ফুটে উঠত এবং এই রং অনেক দিন স্থায়ী থাকত।
0: এবং এই যে অসিত কুমার হালদার যিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী, তার ছবিতে ভারতীয় পৌরাণিক কাহিনী, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয় দেখা গিয়েছিল। ভারতের পৌরাণিক যে সমস্ত কাহিনীগুলো সুন্দরভাবে তিনি চিত্র মানে এঁকে গেছেন, এবং পরবর্তী শিল্পী যারা আছেন মানে ছবি আঁকেন তাদের উপর কিন্তু এই অসিত কুমার হালদারের এই ধরনের চিত্রকলা বা এই ধরনের ছবিগুলো ভীষণ মানে ভীষণ প্রভাব ফেলেছে এবং অনেকে ইন্সপায়ার্ড হয়েছেন। কিন্তু দেখো কি অদ্ভুত ব্যাপার, মানুষটার নাম হয়তো যারা খুব শিল্পকলার সঙ্গে
1: যুক্ত কিন্তু সাধারণ মানুষ খুব একটা তারা কিন্তু নাম খুব একটা জানে না, অথচ তার কতখানি অবদান ছিল। চলে যাই আরো একটা গানে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: এবারে আমরা যার কথায় যাব, এইবারে যার কথায় আমরা যাচ্ছি, তার পরিচিত নাম ওয়াটার মাদার অফ ইন্ডিয়া বা পানি মাতা। তার নাম আমলা রইয়া। এই নামে তাকে যতজন না চেনে তার থেকে

0: অনেক বেশি জনের কাছে তিনি পরিচিত, ওয়াটার মাদার অফ ইন্ডিয়া হিসেবে। উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়। তিনি এমন একজন মানুষ যিনি জল সংকটকে শুধু সমস্যা হিসেবে দেখেননি, বরং তার একটা স্থায়ী সমাধান খুঁজে বেড়ানোর চেষ্টা করেছেন।
1: এখন প্রশ্ন হলো যে তার এই কাজটা তিনি কিভাবে শুরু করেছিলেন, অর্থাৎ এই যে আমলা রুইয়ার কথা আমরা বলছি, যার যে বিষয়টা আমাদেরকে সত্যি ভাবাচ্ছে, সময়টা 1898 সাল থেকে 2003 সাল, এর মধ্যে রাজস্থানের একটি অঞ্চলে ভয়াবহ খরা, মানে দীর্ঘদিন অনাবৃষ্টি তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বুঝেছিলেন যে শুধুমাত্র জল পৌঁছে দিলে সমস্যা মিটবে এমনটা নয়, মানে
0: সমস্যাটা
1: থেকেই যাবে। জল হয়তো সেই মুহূর্তে পেল সেখানকার মানুষ, কিন্তু তাতেই যে টোটাল যে প্রবলেমগুলোকে সলভ করে দিচ্ছে এমন নয়। আসলে মূল যে জায়গাটা তাকে ধরতে হয়েছে সেটা হচ্ছে জলকে সংরক্ষণ করে রাখতে হবে, যাতে এই সমস্ত অঞ্চল, রাজস্থানের এই যে অঞ্চলগুলো যেগুলোতে খরাপ্রবণ অঞ্চল, সেখানে অন্তত এই জল সংরক্ষণের জায়গাটা যে তিনি যদি থাকতে পারেন তাহলে অবশ্যই সেখানকার মানুষগুলো বাঁচবে। এবং এই ভাবনা থেকেই তিনি কিন্তু নতুন করে একটা কি বলতো চিন্তা ভাবনাগুলোকে কিভাবে সুদূর প্রসারী করা যায় সেটা শুরু করে,
0: মানে তিনি একটা চ্যারিটেবল ট্রাস্ট তিনি একটা গঠন করলেন, সেটা 2003 সালে মানে তিনি প্রতিষ্ঠা করলেন। আর তার কাজের যে মূল ধারণা সেটা হলো তিনি আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রাচীন ভারতীয় যে পদ্ধতি তার একটা অদ্ভুতভাবে মেলবন্ধন ঘটিয়েছিলেন। তিনি ছোট বাঁধ তৈরি করেছিলেন, বৃষ্টির জল সংরক্ষণ করেছিলেন, পুকুর এবং আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক তৈরি করেছিলেন, এরকম অনেক কিছু কাজ তিনি কিন্তু
1: করেছিলেন। তাতে করে যে সুবিধাগুলো হচ্ছে সেটা হচ্ছে ধরো মাটির নিচে যে জলস্তর যেটাকে গ্রাউন্ড ওয়াটার বলি সেটা বেড়ে যাচ্ছে, শুকনো যে জমিগুলো যেগুলোতে একটা সময় হয়তো চাষাবাদ করা যাচ্ছিল না সেখানে চাষযোগ্য হয়ে উঠছে, কিংবা গ্রামে একটা স্থায়ী জলের উৎস, মানে জলটা যাতে স্থায়ীভাবে সেখানকার মানুষ পায় সেটাও কিন্তু এই যে তিনি যেগুলো করেছেন তার মাধ্যমে তিনি সবাই পেয়ে যাচ্ছে বা একটা সমাধানের জায়গায় তিনি আসতে পারছেন।
0: আসলে কি বলতো, একটা বড় বাঁধ তৈরি করতে গেলে যে খরচ, যে সময়, সেই তুলনায় কিন্তু এটা অনেক কম সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়।
1: হ্যাঁ, এবং অনেক সহজভাবে অনেক সস্তারও ব্যাপারটা হয়, এবং প্রায় বলছে 13,000 প্লাস জলাধার তৈরি, এবং সেই অঞ্চলে মানে তার যে কাজ যেটা তিনি প্রভাব পরবর্তীতে পড়েছিল সেই জায়গাটাকে আমরা যদি বলি, মানে প্রচুর জলাধার, বুঝতে পারছো তো, সব জায়গায় জায়গায় জলাধার তৈরি করে রেখেছে। এবং বলছে 11টি রাজ্যের প্রায় 1200 গ্রামে তিনি কাজ করেছেন, এবং যাতে করে খুব সম্ভবত পরিসংখ্যান হয়তো ভুলও হতে পারে, কিন্তু আমরা যেটা ইন জেনারেল একটা প্রাথমিকভাবে বলতে পারি প্রায় 18 লক্ষ মানুষ এই সুযোগের আওতায় আসার ক্ষেত্রে তাদের জীবনযাপনের কিন্তু একটা আমূল পরিবর্তনও হয়েছিল।
0: একদম তাই, বছরে তারা 3-4 বার ফসল ফলিয়েছে, তারা কৃষকদের আয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, গ্রাম থেকে শহরে কাজের জন্য যে যাওয়া, মানে গ্রামে কাজ নেই, গ্রাম ছেড়ে ইয়াং ছেলেরা শহরে চলে যাচ্ছে, সেই চলে যাওয়াটা কিন্তু কমেছে।
1: এবং সে তো জায়গাতেই তো, মানে যেখানে বসবাসের জায়গা সেই জায়গাগুলোই তো অনেক বেশি কমফোর্টেবল জোনে তৈরি হতে পেরেছে, মেয়েরা স্কুল যেতে পেরেছে, কারণ ওই জল আনতে যাওয়ার জন্য তো একটা দীর্ঘ সময় তাদের ব্যয় করতে। এবং আমরা দেখেছি বিভিন্ন রকম ছবিতে, পুরনো যে চলচ্চিত্রগুলো, রাজস্থানের মেয়েদের জল আনতে যাওয়াটা একটা বড়, সে অনেক দূরে গিয়ে সেখানে তো মাটি খুঁড়ে একটু জল আনলো, কিন্তু এই যে স্থায়ী একটা সমস্যার সমাধান করে দিয়েছেন, তাতে করে কিন্তু এই জায়গাতে অনেক বেশি সহজ হয়ে উঠছে, এবং গ্রামের মানুষ নিজেরাই এই জায়গাতে, অর্থাৎ এই যে কাজগুলো করছেন তাতে অনেকটা খরচ দিচ্ছে, নিজেরাই নিজেদের প্রকল্পগুলোকে রক্ষণাবেক্ষণ করছে। শুধু জল নয়, সমাজের একটা পরিবর্তন, যে পরিবর্তনের একটা প্রচেষ্টা, এবং প্রত্যেকে তাতে সহযোগিতা করছেন, যৌতুক, মদ বা তামাক জাতীয় জিনিসগুলোকে অর্জন করার একটা শপথ নিচ্ছেন, শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নেরও একটা সামগ্রিক প্রচেষ্টার দিকে সবাই এগিয়ে যাচ্ছেন, এটা তো তার কাজের মধ্যেই পড়ছে।
0: এবং এইটার জন্য, তার এই কাজের জন্য তিনি কিন্তু একাধিক পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। সেই সব স্বীকৃতি তাকে নতুন করে নতুন ভাবনা চিন্তার আরও অবকাশ দিয়েছে, এবং তার এই প্রকল্প মানুষের অনেক অনেক কাজে লাগছে।
1: আমরা এফএম গোল্ডের পক্ষ থেকে এমন একজন মানুষকে যখন জানতে পারছি যিনি

0: এই ধরনের প্রান্তিক মানুষের জন্য লড়াই করেছেন, জীবন মন প্রাণ দিয়ে তাদেরকে বেঁচে থাকা সুস্থ জীবনযাপনে ফিরিয়ে আনার একটা চেষ্টা চালিয়ে গেছেন এবং সেই চেষ্টায় তিনি 100% সফল। স্যালিউট তো জানাতেই হয়, তাই না?
1: আর তার দর্শন, দুটো দর্শন তিনি খুব মেনটেন করতেন, যে সমস্যার অস্থায়ী সমাধান নয়, একটা স্থায়ী সমাধান প্রয়োজন।
0: একদমই তাই।
1: এবং দ্বিতীয়, সেটা জল শুধুমাত্র সম্পদ নয়, এটা আমাদের জীবনের ভিত্তি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: এমন অনেক মানুষ আছেন যারা প্রচারের আলোয় না থেকেও নিজের কাজের জায়গায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তারা আনসাং হিরোজ, নীরবে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা, বা এগিয়ে নিয়ে গেছেন তারা, তাদেরই কথা বলছি আজকের বেঁচে থাকার গানে। আমি সুদীপ্ত
2: আর আমি কল্পলাল, এবং অবশ্যই সময় যেহেতু কম, সুতরাং এই কম সময়ের মধ্যে, মানে এই মুহূর্তে ঘড়ি বলছে রাত 11:51 হয়ে গেছে, আমরা একটুখানি দেখি কিভাবে আমরা এগোতে পারি।

0: আমরা আরতি মুখোপাধ্যায় এবং অনুপ ঘোষালের কণ্ঠে সাগিনা মাহাতো থেকে সেই অসাধারণটি গান আমরা শুনছিলাম, বহু পুরনো কিন্তু একটু প্রাণবন্ত, অন্তত এই সময়ে শোনবার জন্য একটুখানি উন্মুক্ত বটেই আমরা ছিলাম।
1: আরও দুজনের কথা, ঘড়ির ঘাঁটা তো ঘুরে যাচ্ছে, আরও দুজনের কথা আপনাদের বলি। একজন হচ্ছেন যাদেব পায়েং, অসমের এই মানুষটি একাই একটি বন রচনা করেছিলেন এবং সেই বনের নাম মোলাই বন। প্রতিদিন গাছ লাগিয়ে তিনি পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। একটু আগেই আমরা যখন সঙ্গে স্পেশালিস্ট নিয়ে অনুষ্ঠান করছিলাম, আজকে নীলাঞ্জন মল্লিক তিনি আমাদের সঙ্গে ছিলেন, তখন আমরা আলোচনা এগুলো উঠে এসেছিল যে পরিবেশ রক্ষার জন্য গাছের অবদান কতখানি এবং গাছ লাগানোর ভূমিকা কি। তো সেই হিসেবে অসমের এই মানুষটি যাদব পায়েং, তিনি তো একাই একটা বন তৈরি করেছেন
0: একদম। এবং পাশাপাশি আরো একজনের নাম উল্লেখ করতে হয়, একজন গৃহপরিচারিকা থেকে একজন মানুষের শুধুমাত্র সদিচ্ছা এবং প্রচেষ্টার কারণে একজন কত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন সেটাই আমাদের অবাক করে। তিনি হচ্ছেন সুভাষিনী মিস্ত্রি, সাধারণ একজন গৃহপরিচারিকা থেকে একটি হাসপাতালের প্রতিষ্ঠাতা। নিজের ভাবা যায় মানে, তুমি ভাবো মানে গৃহপরিচারিকা, তার কতটা পড়াশোনা, বা হয়তো পড়াশোনা করেছেন কিন্তু তার ক্ষমতা কতটা, কত পয়সাই বা আছে, কিন্তু ওই যে সদিচ্ছার কথা বললাম তোমাদের, সেই সদিচ্ছা থেকেই একটা হাসপাতাল প্রতিষ্ঠা করেছে এবং নিজের কষ্টের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে তুলেছিলেন হিউম্যানিটি হসপিটাল, যেখানে দরিদ্ররা অত্যন্ত কম খরচে চিকিৎসা পান। দেখো একটা জিনিস ভাবতে ভালো লাগছে যে কম খরচে চিকিৎসা পান, একদম কিন্তু বিনামূল্যে রাখেননি, কারণ সত্যি তো একটা অত বড় হাসপাতাল
1: নিশ্চয়ই তার একটা খরচের জন্য একটা খরচ আছে। আর এটা দেখবে যে যেখানে অল্প করেও পয়সা দিতে হচ্ছে মানুষকে, সেটার প্রতি একটা মানুষের দায়বদ্ধতা, একটা গুরুত্ব।
0: হ্যাঁ, একদম ফ্রি হলে হয়তো গুরুত্ব থাকবে না বা সেই জায়গার বিশ্বাসটাও নষ্ট হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমার ব্যাপারটা মানে অবাকই লাগছে যে নিজে একটা কষ্ট করে একটা ইনস্টিটিউশন তৈরি করেছেন এবং সেই ইনস্টিটিউশনে এত মানুষ কম খরচে চিকিৎসা পাচ্ছেন, অথচ নিজে একজন অতি সাধারণই বলা যেতে পারে কারণ গৃহপরিচারিকা।
1: তো মানে এই যে যাদব পেয়াং বা এই যে সুভাষিনী মিস্ত্রি, এনাদের কথা তো আমরা কেউ জানি না, অথচ নীরবে তারা আমাদের সমাজকে কিরকম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
0: এবং এই ধরনের মানুষ বা এই মানুষগুলো তো প্রতি মুহূর্তে আমাদের প্রণম্য, তাদের আমরা স্যালুট জানাই এফএম গোল্ডের পক্ষ থেকে, এবং এরাই আমাদের আদর্শ হোক, বারে বারে
1: বেঁচে থাকার গান
0: গেছে। হ্যাঁ, এরাই আমাদের বেঁচে থাকার প্রেরণা, বেঁচে থাকার গান। এবং ঘড়ির কাঁটা এই মুহূর্তে যা বলছে তাতে 11:57, গান শুনতে শুনতেই আজ সুদীপ্ত কল্পলাল শুভরাত্রি জানাচ্ছে, তাই তো?
1: শুভরাত্রি,
0: খুব ভালো থাকুন এফএম গোল্ডের সঙ্গে।
2: সারেগামা কারওয়া মিনি, রবীন্দ্রসঙ্গীত।

আশা ভোসলের পর এবারের শিল্পী অভিজিৎ।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন ছায়াছবি থেকে। এবারে শুনবেন আধুনিক গান।

শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতি অনুষ্ঠানে এখন শুনবেন সানাইয়ে রাগ, বিলাস খানিটোরি, শিল্পী উস্তাদ আলী আহমেদ হোসেনের পরিবেশনায়।

0: اتکن شنڈن شنائی راگ بلاش کانی ٹولی استاد علی احمد حسینر পরিবেশনায়। বন্ধুরা, আপনারা শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, শুধুমাত্র 107 FM রেইনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: এখন শুনবেন সেতারে রাগ, ভাটিয়ার, শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়।

শুনলেন সেতারে রাগ। ভাটিয়ার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হলো ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীত।

0: ঈদের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আঁধার পেরিয়ে এবার আমরা আলোর দিকে এগিয়ে চলেছি। পূবের আকাশ হয়তো এখনো আলোয় আলোয় উজ্জ্বল হয়ে ওঠেনি, অথবা ঈষৎ আলোয় রাঙা হয়ে উঠেছে। সামনের একটা ঘন্টারও বেশি সময় আমরা অতিবাহিত করব কবিগুরুর গানে, সুরে, কবিতায়। আজ প্রথিত যশশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনব, পাশাপাশি কবিগুরুর কাব্যগ্রন্থ থেকেও পাঠ করে শোনাব। আজ আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম। বন্ধুরা, আজ বিবিধ প্রথিত যশশিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি পাঠ করব গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যার মাধ্যমে কবিগুরু হয়ে উঠেছিলেন এক বিশ্বজনীন নাম, যার রচনা সমগ্র বিশ্বের সাহিত্যপ্রেমীদের হৃদয় স্পর্শ করে গেছিল। এই সেই গীতাঞ্জলি যা সাহিত্যকে, বাংলা সাহিত্যকে এবং দেশ হিসেবে ভারতকে এনে দিয়েছে সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার। হ্যাঁ, এদেশের সাহিত্যের নোবেল এবং এদেশের প্রথম নোবেল প্রাপ্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে। আজ সে গীতাঞ্জলি কাব্যগ্রন্থই পাঠ করব, তার পাশাপাশি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। শুরু হবে অনুষ্ঠান আনন্দধ্বনি ভোর 5টা থেকে, চলবে প্রায় 6টা পর্যন্ত। আজকে বহুদিন পরে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আকাশবাণীতে প্রায় 11 বছর আমার হয়ে গেল উপস্থাপনার জীবন। একটা বড় অংশ জুড়েই রয়েছে কবিগুরু, তার চিন্তা, তার চেতনা চিরদিন আমাদের স্পর্শ করে। শুনব তার গান, শুনব তার কবিতা আর কিছু সেকেন্ডের মধ্যে।

বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে এখন ভোর 5:11। এখন সময় আনন্দধ্বনির। এই সময়টা কবিগুরুর গানে, সুরে, কবিতায় অবগাহন করার সময়। আমার তো মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রায় সব কথা, সব অনুভূতির কথা আমাদের জন্য তুলে রেখেছিলেন। আমরা অনুভব করার অনেক আগেই তিনি সেই অনুভূতির স্পর্শ পেয়েছিলেন, বুঝেছিলেন। তাঁর রচনা পড়লে মনে হয় সে যেন আমার কথা, সে যেন আপনার কথা, সে যেন আমাদের সকলের কথা। শুনব আজ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, কিন্তু তার আগে রবীন্দ্রসঙ্গীত আপনাদের জন্য।

পাঠ করে শোনাই। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। মাফ করবেন, বিশেষ কারণবশত এই গানটি আমরা শোনাতে পারবো না। চলুন শুনে নি রবীন্দ্রসঙ্গীত। পীযূষ কান্তি সরকারের কণ্ঠে।

প্রিয় শিল্পী বিজুষ্কান্তি সরকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আবারও গীতাঞ্জলির অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কণ্ঠ কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত।

আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও শেষরে। এই যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত, আবারও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নি, তারপর গীতাঞ্জলির বেশ কিছুটা অংশ পাঠ করব আপনাদের জন্য। শিল্পী পূর্বাদাম।

কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূর কে করিলে নিকট বন্ধু, পর কে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা চেয়ে ভুলে যাই, দূর কে করিলে নিকট বন্ধু, পর কে করিলে ভাই। চলুন শুনে নিই আরো একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী সাগর সেনের কণ্ঠে।

জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চিরজনমের পরিচিত হে তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর, সবারই মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই। দূর কি করিলে নিকট বন্ধু, পর কি করিলে ভাই। আনন্দধ্বনি অনুষ্ঠানে আজ রবীন্দ্রসঙ্গীত শুনছি, পাশাপাশি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি থেকে পাঠ করে শোনাচ্ছি। আসুন আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজেরে মনে না যেন মানিক হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। চলুন শুনি আরো একটি রবীন্দ্রসঙ্গীত।